বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার 16 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12 জিলহজ 1447 হিজরি, 30 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় আছি নেওয়াজ হাসান এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আবু সাইদ জান কাদ্রী। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মেধা। প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং রাকিবুল হাসান। সুপ্রশ্রোতার পরবর্তী অনুষ্ঠান সকাল 8:00 বাংলা ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 16th of Joishto, the 12th of Jilhas, and May the 30th. The news read by Taslima Umar. First, the headlines. 45th martyrdom anniversary of Shahid President Zia-ur Rahman is being observed today in a befitting manner through various programs. Prime Minister Tariq Rahman inspects sacrificial and waste removal operations in capital, orders suspension of two zonal executive officers of Dhaka over waste removal failure. Prime Minister orders to take punitive measures against six officials of two city corporations for failing to implement instructions in removing waste and taking measures to prevent dengue in Dhaka. Journalists must remain united to protect their rights and ensure media freedom, urges LGRD minister. Returning of Hajj flights began last night after completion rituals in Saudi Arabia. And Bangladesh will take on host Scotland in Tri-Nation Women's T20 cricket series in Edinburgh today. Now on to the details. The 45th martyrdom anniversary of former President of Bangladesh Zia-ur Rahman is being observed today with due respect. On 30th May in 1981, President Zia-ur Rahman was killed at the Chattogram Circuit House by a group of disgruntled army officers as part of a domestic and foreign conspiracy. Zia-ur Rahman, the proclaimer of independence, was one of the sector commanders of the Liberation War and commander of Z Force. He was the founder of BNP, one of the country's largest political parties. The BNP founded by him has now become one of the major political forces in Bangladesh. Shahid President Zia-ur Rahman introduced multi-party democracy in Bangladesh. For this reason, he is called as a pioneer of multi-party democracy. He is also credited as the visionary architect and founder of the South Asian Association for Regional Cooperation, SAARC. Shahid President Zia-ur Rahman established a timeless political philosophy based on nationalism. Meanwhile, President Mohammad Shahabuddin issued a message on the occasion of the 45th martyrdom anniversary of Shahid President Zia-ur Rahman. In his message, the President said, "Simple and selfless life, strong personality, unquestionable integrity and pragmatic statesmanship of Shahid President Zia-ur Rahman would remain eternally alive in the hearts of the people." To mark the 45th martyrdom anniversary, BNP is observing an 8-day special program from 25th May till 1st June. Programs include hoisting of party flags at half-mast, hoisting of black flags in all districts, metropolitan areas and other units of the country, publication of special posters, wearing of black badges by party leaders and activists, publication of special supplements in various newspapers and online portals. As part of the program today, party flag is being kept at half-mast and black flag is being hoisted at the party central office in Noyapolton and at party offices across the country. At 11 a.m. today, under the leadership of Prime Minister and BNP Chairman Tariq Rahman, national leaders of the party and leaders and activists from all levels will place wreaths and offer prayers at the grave of Shahid President Zia-ur Rahman at Sher-e-Banglanagar in the capital. After the Prime Minister's visit at the grave premises, a dua mehfil organized by the Jatiyatabadi Ulama Dal will take place. In addition, clothes and food items including rice and lentils will be distributed among poor and underprivileged people at every Thana area in Dhaka North and South as well as in other units across the country to mark the occasion. A discussion meeting organized by BNP will be held at the auditorium of the Institution of Engineers Bangladesh in Romna in the capital tomorrow at 2 p.m. Prime Minister Tariq Rahman has asked the officials concerned to take punitive measures against those who failed to implement instructions in removing waste, maintaining drainage system and taking measures to prevent dengue in the capital. State Minister for LGRD and Cooperatives Mir Shahe Alam said, "The Prime Minister gave the order to Chief Executive Officers, Chief Waste Management Officers and Chief Health Officers of both Dhaka North and South City Corporations to take actions within 48 hours for the failure. Earlier, the Prime Minister inspected various development projects and waste management activities across Dhaka from 2 p.m. to 6 p.m. yesterday without official protocol. During the inspection, Tariq Rahman expressed dissatisfaction over the poor state of waste removal in areas including Hathipool, Elephant Road, Green Road, Farm Gate and Karwan Bazaar, where sacrificial animal waste and previously accumulated garbage were found scattered on roads and streets. Following the Prime Minister's directive, two zonal executive officers of the Dhaka North and South City Corporations were immediately attached to the Ministry of Public Administration, while departmental proceedings were initiated against them for negligence in duty. The suspended officials are Mohammad Sadiqur Rahman, Zonal Executive Officer of Zone 5 of Dhaka North City Corporation, and Qazi Saleh Mustanzir, Zonal Executive Officer of Zone 1 of Dhaka South City Corporation. The festive atmosphere is still prevailing across the country today on the third day of the Holi Eid al-Adha. As part of the Eid holiday, people are visiting entertainment centres with their families, relatives and friends. As a large number of people left Dhaka on the occasion of Eid al-Adha, the roads of the capitals are now largely empty. This is Bangladesh Bataar giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said journalists must remain united to protect their rights and ensure media freedom in the new Bangladesh. He said this while inaugurating the temporary office of Thakurga University in Thakurga yesterday. Local Government Minister said Thakurga University is not just an educational institution, it is a reflection of the long-standing dreams and aspirations of the people of this region. The first return flight for Bangladeshi Hajj pilgrims has left Saudi Arabia early today after the completion of rituals. A flight of Saudi Airlines took off from the King Abdul Aziz International Airport in Jeddah around 3:10 a.m. Bangladesh time. The last return flight will leave Saudi Arabia on 1st July. U.S. President Donald Trump has held a meeting to make a final determination about an agreement to extend a ceasefire with Iran. He said Iran must agree to never have a nuclear weapon or bomb, that the Strait of Hormuz be reopened for unrestricted shipping traffic in both directions, and that any mines in the waterways are destroyed. Trump said the meeting was held in the White House Situation Room yesterday. On Thursday, U.S. officials said the two countries had agreed a framework of a deal pending the approval of Trump's and Iran's leadership. The deal would reportedly extend the ceasefire for 60 days and launch talks on the future of Iran's nuclear program. Meanwhile, Iran's top negotiator, Parliament Speaker Mohammad Baghir Ghalibaf, yesterday said in a social media post that Tehran would only trust Washington's actions, not its words. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri Nation T20 series at Edinburgh today. The match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather. And forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Mamansingh, Borishal, Noakhali and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. 45th Martyrdom Anniversary of Shaheed President Zia-ur Rahman is being observed today in a befitting manner through various programs. Prime Minister Tariq Rahman inspects sacrificial waste removal operations in capital, orders suspension of two zonal executive officers of Dhaka over waste removal failure. Prime Minister orders to take punitive measures against 6 officials of 2 city corporations for failing to implement instructions in removing waste and taking measures to prevent dengue in Dhaka. Journalists must remain united to protect their rights and ensure media freedom, urges LGRD Minister. Returning of Hajj flights began last night after completion rituals in Saudi Arabia. And Bangladesh will take on host Scotland in Tri-Nation Women's T20 Cricket Series in Edinburgh today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদত করেন এবং 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এছাড়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় আলোচনা সভার আয়োজন করেছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বিশেষ অতিথি থাকবেন। কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবারে শুনুন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার উপর আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে।
3: 1971 সাল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় যখন বিপন্ন বাঙালি জাতি, ঠিক তখনই প্রতিরোধের মশাল হাতে গর্জে উঠেছিল এক নির্ভীক সেনা মেজর জিয়াউর রহমান। তিনি কেবল রণাঙ্গনের বীর যোদ্ধাই ছিলেন না, ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট থেকে বিদ্রোহ ঘোষণা এবং 27 মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন। স্তব্ধ জাতিকে লড়াইয়ের মাঠে নামার চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধ শুরুর পর প্রথমে 1 নম্বর এবং পরে 11 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে বীরত্বের সাথে দায়িত্ব পালন করেন তিনি। তার অসাধারণ সাংগঠনিক দক্ষতায় গঠিত হয় প্রথম নিয়মিত সামরিক ব্রিগেড ঐতিহাসিক জেট ফোর্স। রণক্ষেত্রের সম্মুখ সমরে তার রণকৌশল ও নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের জুগিয়েছিল অসীম সাহস। এ বিষয়ে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন,
4: জনগণ যখন নিপীড়নের শিকার, হত্যার শিকার এবং গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, তখনই মেজর জিয়াউর রহমান নতুন করে জনগণের সামনে আসলেন এবং তিনি প্রথমেই বিদ্রোহ করলেন এবং উনি সরাসরি তার ট্রুপকে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট, এবং তারপরে উনি আর ঘরে ফিরে যাননি। এবং এই বিদ্রোহ করার মধ্য দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তার যুদ্ধযাত্রা শুরু এবং তারপর কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে ফরমালি এই দেশের স্বাধীনতা ঘোষণার দায়িত্ব নিয়েছেন এবং স্বাধীনতা ঘোষণা করার পরে তিনি আর কখনো তার পরিবারের কাছে ফিরে যাননি।
3: একই সাথে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন সমন্বয় এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ সংগঠিত করতেও তিনি অন্যতম ভূমিকা রেখেছিলেন। এ বিষয়ে মুক্তিযুদ্ধ সংসদের খুলনা জেলা কমান্ডার মোহাম্মদ আবু জাফর আরো বলেন,
5: কালুরঘাট বেতার কেন্দ্রে অনুপস্থিত থেকে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন, একজন সশস্ত্র বাহিনীর লোক বিদ্রোহ করে স্বাধীনতার পক্ষে আসাটা সেনাবাহিনীর মনোবলকে বৃদ্ধি করে এবং সারা দেশের আন্দোলনে যারা ছিল তারাও অনুপ্রাণিত হয় যেন সেনাবাহিনী আমাদের সাথে আসে।
3: রণাঙ্গনের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ তাকে ভূষিত করে বীরোত্তম খেতাবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একজন দূরদর্শী সামরিক সংগঠক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিরস্মরণীয় হয়ে থাকবেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানবে সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক এবং মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য, আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য এবং একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে সকলকে ভূমিকা রাখতে হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ কলেজে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছার হরিদাসকাটি ফুটবল মাঠে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোয়ার আল দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলার তৈলকুপি গ্রামের বিলে গতকাল এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার আব্দুল মালিকের ঘোড়া প্রথম, পাইকগাছার দিন আলীর ঘোড়া দ্বিতীয় এবং তালা উপজেলার জুজখোলা গ্রামের আব্দুর রহমানের ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে বিশেষ গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান একটি নাম এক ইতিহাস, শহীদ জিয়াউর রহমান, গ্রন্থনা উপস্থাপনা কিশোর বাড়ুই।

রাত যত গভীর হয়, কিছু নাম তত বেশি জেগে ওঠে ইতিহাসের পাতায়। কিছু মানুষ মৃত্যুর পরও হারিয়ে যায় না, তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, স্বাধীনতার পতাকায়, একটি দেশের সাহসে, সংগ্রামে, স্বপ্নে। বাংলাদেশের আকাশে এমনই এক উজ্জ্বল নক্ষত্রের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন একজন সৈনিক, একজন মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক, একজন সংগঠক, সর্বোপরি বাংলাদেশের মানুষের আশা ও আত্মবিশ্বাসের প্রতীক।

আজ 30 মে বাংলার ইতিহাসের একটি বেদনা ভারাক্রান্ত দিন। এই দিনে বাংলার মাটি হারিয়েছিল তার এক সাহসী সন্তানকে, কিন্তু ইতিহাস হারায়নি, বাংলাদেশ হারায়নি, কারণ মৃত্যুর মধ্য দিয়ে তিনি হয়ে আছেন কিংবদন্তি। আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। আমরা একটি নাম এক ইতিহাস, শহীদ জিয়াউর রহমান আয়োজনের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি এই মহান দেশপ্রেমিককে।

1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলিতে জন্ম নেন তিনি। শৈশব থেকেই ছিলেন মেধাবী, সাহসী এবং আত্মপ্রত্যয়ী। পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি যোগ দেন সেনাবাহিনীতে। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন একজন দক্ষ ও দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা হিসেবে। কিন্তু ভাগ্য তাকে শুধু একজন সেনা কর্মকর্তা বানিয়ে থামেনি, ইতিহাস তাকে ডেকেছিল আরও বড় এক দায়িত্বের জন্য। সাল 1971, বাংলার আকাশে তখন বারুদের গন্ধ, মানুষের চোখে ভয়, আবার আগুনও। 25 মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণে কেঁপে ওঠে বাংলাদেশ। সেই অন্ধকার সময়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এক সাহসী কণ্ঠ ভেসে আসে, এই ঘোষণা লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ে সাহস জাগিয়েছিল, মুক্তিযুদ্ধে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল। তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন, সেক্টর কমান্ডার হিসেবে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জিয়াউর রহমান, দুটি নাম গভীরভাবে জড়িয়ে আছে।

0: স্বাধীনতার পর বাংলাদেশ ছিল বিধ্বস্ত, অর্থনীতি ভেঙে পড়েছিল, মানুষ ছিল হতাশায় নিমজ্জিত। ঠিক সেই সময়ে জিয়াউর রহমান মানুষের মাঝে ফিরিয়ে আনেন আত্মবিশ্বাস। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের শক্তি এদেশের মানুষ। রাষ্ট্র পরিচালনায় তিনি আনেন শৃঙ্খলা, কর্মমুখী চিন্তা এবং জাতীয়তাবাদী দর্শন।
1: বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে।
0: রাষ্ট্রপতি হিসাবে তার কিছু গুরুত্বপূর্ণ অবদান আজও বাংলাদেশের ইতিহাসে আলোচিত। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশকে গড়ে তুলতে হলে উৎপাদন বাড়াতে হবে, গ্রামকে শক্তিশালী করতে হবে, মানুষকে আত্মনির্ভর হতে হবে। তার সময়ে কৃষি উন্নয়ন, খাল খনন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হয়। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ ফিরিয়ে আনেন। 1978 সালে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। এই দল গঠনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, আত্মনির্ভরতা ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করা। তার নেতৃত্বে বিএনপি দ্রুত দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। জিয়াউর রহমানের জীবন ছিল অত্যন্ত সাদাসিধে। তিনি কম কথা বলতেন কিন্তু কাজ করতেন বেশি। তিনি মাঠে গেছেন, মানুষের কথা শুনেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন। সাধারণ মানুষ অনুভব করেছিলেন রাষ্ট্রপতি তাদের কাছের একজন মানুষ। তার সেই বিখ্যাত আহ্বান, দেশ গড়তে উৎপাদন বাড়ান, আজও স্মৃতিতে অমলিন।
2: গ্রামকে ভিত্তি করে গড়ে তুলতে হবে, সেই জন্য আপনারা লক্ষ্য করেছেন গত এক দেড় বছর থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হল কৃষি উৎপাদনের, খাদ্য উৎপাদনের সমস্যা হল সবচেয়ে বড় সমস্যা। এর সাথে সাথে সবচেয়ে বড় সমস্যা হল পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের সমস্যা। কৃষি উৎপাদন অথবা খাদ্য উৎপাদনের যে সমস্যা তার সমাধান আমরা খুঁজে পেয়েছি, সেই সমাধান নিয়ে আজকে আপনাদের এখানে আমরা আলোচনা করব। এর সাথে সাথে আমরা দেখতে পাই যে গ্রামের অর্থনীতিকে গড়ে তুলতে হলে প্রত্যেকটি গ্রামে জীবনযাত্রা সুখময় করে তুলতে হলে আমাদেরকে খাদ্য উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এবং পরিবার পরিকল্পনার সাথে সাথে নিরক্ষরতা দূর করতে হবে।
1: বাসীর জন্য একটা খুবই গর্বের বিষয়, কারণ আজ কাশাদা খাল খনন সম্পূর্ণ হয়েছে। এই খালের পুরো এলাকা আমি নিজে আজ পায়ে হাঁটি। দেখবার জন্য যে শক্তি এর কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে কিনা, এবং
3: আমি নিজে জানি, নিজে দেখেছি, যে কাজ সম্পূর্ণ হয়েছে পুরোপুরিভাবে, এবং এটা বলতে গেলে প্রায় সম্পূর্ণভাবেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হয়েছে। কেবলমাত্র 100 মন গম এবং 20,000 টাকা দেওয়া হয়েছে, বাকি সমস্ত কাজ এই এলাকার ভাই বোনেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
0: 1981 সালের 30 মে রাত চট্টগ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। দিনটি ছিল পুরো জাতির জন্য শোকের সকাল। হাজারো মানুষ কেঁদেছিল, কারণ তারা হারিয়েছিল এমন একজন নেতাকে যিনি স্বপ্ন দেখেছিলেন শক্তিশালী বাংলাদেশের। নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মানুষটি যুদ্ধের সময় সাহস শিখিয়েছিলেন, যিনি স্বপ্ন দেখিয়েছিলেন আত্মনির্ভর বাংলাদেশের, তিনি আর নেই। কিন্তু একজন মানুষ চলে গেলেও তার আদর্শ, তার দেশপ্রেম, তার অবদান কখনো হারিয়ে যায় না। আজ এত বছর পরও বাংলাদেশের রাজনীতি, স্বাধীনতার ইতিহাস এবং উন্নয়নের আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। তিনি ছিলেন সাহসের প্রতীক, তিনি ছিলেন আত্মবিশ্বাসের প্রতীক, তিনি ছিলেন বাংলাদেশের স্বপ্ন দেখার এক অধ্যায়। সময় চলে যায়, মানুষকেও একদিন চলে যেতে হয়, কিন্তু মানুষের রেখে যাওয়া অবদান ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। আজ তার 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার দেশপ্রেম, সাহস এবং কর্ম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক, সেই প্রত্যাশা নিয়ে এবং তার রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের একটি নাম এক ইতিহাস শহীদ জিয়াউর রহমান শিরোনামের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসুন দেশকে।

0: এতক্ষণ শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ গ্রন্থনা মধ্য অনুষ্ঠান একটি নাম এক ইতিহাস শহীদ জিয়াউর রহমান। গ্রন্থনা উপস্থাপনা কিশোর বাড়ুই, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আজ সকাল, দুঃখিত, আজ 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারিক রহমান এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন এবং মাজার জিয়ারত করবেন, এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও। ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গান। প্রথম গানটি শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে, গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শিল্পী আপেল মাহমুদ, গানটির কথা লিখেছেন খুরশিদ জাহান হক, গানটির সুর করেছেন জামিউর রহমান লেমন।

এবারে গানটির শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নসীন তাবাসসুম স্মরণ। গানটির কথা সাজিয়েছেন জোবায়দুল ইসলাম, সুর করেছেন সুমন রেজা খান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গান শুনলেন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজ, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান সকাল 9:00 বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বেলা 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বেলা 2টায় রাজধানীর রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 6 কর্মকর্তাকে 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশন স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই 2টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে গতকাল বিকেলে এই 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার জন্য 2 সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশন জোন 1 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে 50 হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম 50 ফ্লাইট। আগামী 1 জুলাই শেষ হবে হজের 50 ফ্লাইট কার্যক্রম। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05
2: বাংলাদেশ বেতার খুলনা।

0: যে যেখানে যে অবস্থায় এই মুহূর্তে আমাদের এই আয়োজন শুনছেন, আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই। আমি নওয়াজ হাসান এবং
1: আমি নুসরাত শায়লা। আর কোন আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি?
0: রূপালীতে।
1: নিশ্চয়ই রূপালীর আয়োজনে আমরা শুনব হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির
0: গান। হ্যাঁ, আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।
1: ঈদ মোবারক। ঈদের রেশ কিন্তু এখনো আছে, তাই না? এত এই ঈদের এই সুন্দর মুহূর্তে আমরা আপনাদের জন্য হাজির হয়েছি। আমাদের সাথে এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে যুক্ত হলেন প্রদীপ কুমার মৃধা। তো আমরা চলো নেওয়াজ আর আমি আমরা চলো আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাই। তবে আরও একটি কথা কিন্তু না জানিয়ে রাখলে ভুল করা হবে, কি বলো তো?
0: কি বলো তো?
1: হ্যাঁ, ঠিক তাই। ফোন ইন প্রোগ্রামে কিন্তু আমরা শ্রোতাদের সাথে যুক্ত হয়ে যাব ঠিকঠাক মতোই, আর নাম্বারটি নিশ্চয়ই জানেন। তারপরেও ঠিক তাই, তো কথাও হবে গানও হবে। প্রথমেই আমরা গানে চলে যাই। কি গান শুনবো?
0: সেই বিখ্যাত গান মাটির কোলে খাঁটি মানুষ, ইন্দ্রমোহন রাজবংশের কণ্ঠে, আর ছায়াছবির নাম
1: মাটির কোলে। তো চলুন বন্ধুরা শুনে নেই এই গানটি।

0: বন্ধুরা, আপনাদের প্রিয় রূপালীর সাথে রয়েছেন, আর এখন আপনাদেরই পছন্দের গান, আমাদের প্রত্যেকেরই পছন্দের একটি গান,
1: ভীষণ পছন্দের,
0: শ্রাবণ মেঘের দিন ছায়াছবির গান, আর গানটির শিল্পী
1: সাবিনা ইয়াসমিন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: এবারে আপনাদেরকে শোনাবো রিঙ্কুর কণ্ঠে গান, আর গানটি দেওয়া হয়েছে
2: বধু তুমি কার এই ছায়াছবি থেকে।
1: হ্যাঁ, আমরা এই গানে যাব, তবে তার আগে বলে দিই আমরা সরাসরি ফোন ইনে অংশগ্রহণ করব। ঠিক
2: ঠিক এই গানটির ওপারে আর ফোন নাম্বারটি নিশ্চয়ই জানেন, তারপরেও আরও একবার জানিয়ে রাখতে চাই, 01974-121970 এই নম্বরটিতে থাকবো আমরা আপনাদেরই ফোনের অপেক্ষায়। তবে তার আগে শুনে নিন গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, কথা দিয়েছিলাম সরাসরি ফোনে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, ফোন নম্বরটা আরেকবার বলে দাও।
1: হ্যাঁ, ফোন নাম্বারটি জানিয়ে রাখি, 01974121970। যদিও আমাদের শ্রোতা বন্ধুরা ফোন নাম্বারটি খুব ভালো করেই জানেন, আর আমরা তো
0: এসে গেছে,
1: এই তো দেখতে দেখতেই চলে এসেছে।
0: হ্যালো,
1: দিদি শুধু একা না, দিদি দাদা সবাই আছে। আচ্ছা, শুভ সকাল। জি পলাশ দা, কোন গান শুনতে চান আজকে?
0: আমরা ভালো আছি।
1: আচ্ছা ঠিক আছে, আমরা আজকেও আপনার অনুরোধটি লিখে রাখলাম, আর নিশ্চয়ই কখনো শোনানো হবে।
2: একদিন বাজানো হয়েছে, কিন্তু আমি তিন চার
1: জি আমরা চেষ্টা করব, আপনার পছন্দ করা গান যেহেতু আমাদের কাছে চলে এসেছে, আমরা চেষ্টা করব অবশ্যই আপনার গান শুনিয়ে দেবার জন্য। তবে সাথে থাকবেন আমাদের সব সময়।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
1: কানেকশনটি বোধহয়
0: শুভ সকাল। ঠিক আছে, চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনাবো। ভালো থাকবেন।
1: আপনারা আছেন 01974121970 নাম্বারটিতে, আমরা আছি আপনাদের জন্য কথা বলবার জন্য। আর আমরা কিন্তু আপনাদের ফোন যেগুলো পাই সেগুলো থেকেই আমাদের গানের তালিকা তৈরি করে থাকি, তো আপনাদের পছন্দ করা গান দিয়ে কিন্তু আমাদের রূপালী আয়োজন সবসময় তৈরি হয়ে থাকে। এবারে কে আছেন?
3: শুভ সকাল।
1: কে বলছেন, কোথা থেকে?
3: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু।
1: জি সুফল দাদা, কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার পছন্দ করা গানের লিস্ট যেহেতু চলে এসছে আমরা চেষ্টা করব, তবে আজকে হয়তো সম্ভব হবে না, আজকে সরকারি ছুটি চলছে নিশ্চয়ই জানেন।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: কথা বলছি মিলন কুমার মন্ডল, পাংশা রাজবাড়ি থেকে।
0: বলুন মিলন সাহেব।
3: পছন্দের ছবি কুলি,
0: কুলি
3: শিল্পী আগুন ডলি সায়ন্তনী। গানের কথা জানো না, জানো না, তুমি তো জানো না কত ভালোবাসি তোমাকে, এই গানটা শোনাবেন। ভালো থাকবেন,
1: অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। অনেক দূর থেকে কিন্তু আমাদের বন্ধু ছিলেন, তাই না? পাংশা রাজবাড়ি থেকে। আর একটি ফোন কল চলে এসেছে, কে আছেন?
3: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে? সেটাই বলতে চাচ্ছিলাম যে আজকে হয়তো আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার সম্ভাবনা আছে, তাই না?
0: সঠিক বলেছো। হ্যালো, আসসালাম। হ্যাঁ শুভ সকাল, কে বলছিলেন বন্ধু, কোথা থেকে?
1: হাওয়া ছায়াছবির গান তো খুবই জনপ্রিয় হয়েছে, সাদা সাদা কালা কালা, তাই না? রং জমেছে কত, গানটি কিন্তু চমৎকার। আমরা চেষ্টা করবো আপনার পছন্দ করা গান শুনিয়ে দেওয়ার জন্য। জি আমরা দুজনেই খুব ভালো আছি, কে বলছেন কোথা থেকে? জি খোকন দাদা। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে কোন গান শুনতে চান?
3: আমাকে শোনাবেন
1: দোলা ছায়া ছবি ভাইয়া আপনার কথা শুনছেন। আচ্ছা যাই হোক, কথা তো
0: কথা বলছিল তাই দাদা চুপ ছিল।
1: আচ্ছা আমরা দাদাকেও চাই সবসময়, তাই না?
0: হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন মধু কোথা থেকে? দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যালো আসসালামু আলাইকুম।
4: হ্যালো আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম, কে বলছিলেন বন্ধু কোথা থেকে?
4: এমডি হাসান ফয়পুর বোয়ালমারি ঘোষপুর থেকে আপু।
0: আচ্ছা
4: আমাকে গান শোনাবেন
1: আবার গানে ফিরে যাব। কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে?
5: নাম রাহুল খান, ডুমুরিয়া বাগান।
1: জি, কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আর থাকুন আমাদের সাথে এই আয়োজনে, আমরা কিন্তু এখন আবারও গানে ফিরবো।
0: আর সুযোগ পাই তাহলে আরেকবার না হয় ফোনে আসবো,
1: যদি সুযোগ পাই নিশ্চয়ই আসবো। তো এবারে কোন গান শোনাবো?
0: এবারে শোনাবো বাবা কেন চাকর ছায়াছবির গান, গানটির কণ্ঠ দিয়েছেন
1: খালিদ হাসান মিলু। তো এই গানটা শুনে নিই, চলো আমরা সবাই মিলে শুনি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীর সাথে। শোনাব আমাদের পরবর্তী গানটি। গানটি নেওয়া হয়েছে ঝিনুকমালা ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন
3: গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন রূপালীর আয়োজনে, গান শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে নেয়া গান। এবারেও আপনাদের পছন্দে গান থাকছে আম্মা জান ছায়াছবি থেকে, আর গানটির শিল্পী
1: আয়ুব বচ্চু।
0: হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ফোন ইন প্রোগ্রামে একজন ফোন করেছিলেন আম্মা জান ছায়াছবি থেকে, যে কোনো গান শুনিয়ে
1: দিয়েছিলাম।
0: হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই

বন্ধুরা, এবারে শোনাবো অনন্ত ভালোবাসা ছায়া ছবি থেকে গান। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে কিন্তু সময় হলো এবারে বিদায় নেবার রূপালীর আয়োজন থেকে। আজকে আমরা আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান দিয়ে আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছিলাম, আর এই আয়োজনে সাথে ছিলাম আমরা দুজন, নেওয়াজ হাসান এবং আমি নুসরাত শায়লা। তো আবারও রূপালীর আয়োজনে কথা হবে অন্য সময়ে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খুব ভালো। আর আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিচ্ছি।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান এবং নুসরাত শায়লা মিথুন। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন ও রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 10:39। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 10:39। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় নুসরাত শায়লা মিথুন এবং আমি নেওয়াজ হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জানকাত্রি, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও রাকিবুল হাসান।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আজ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং সেই সাথে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরু হওয়া মাত্র আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে, তবে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

0: 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের 45তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের রচয়িতা। 1981 সালের 30 মে দেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের এক ব্যর্থ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন অন্তপ্রাণ একজন খাঁটি দেশপ্রেমিক, তার সততা ছিল প্রশ্নাতীত, নেতৃত্বের প্রজ্ঞায় ছিলেন অসীম দূরদর্শী, দেশের মানুষের কল্যাণ, ভাগ্য উন্নয়ন, আত্মমর্যাদাশীল, জাতিসত্তার বিকাশ এবং ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণই ছিল তার লক্ষ্য। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, লোভ ও দুর্নীতিমুক্ত সারাটা জীবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আধুনিক কৃষি ব্যবসা প্রবর্তন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার বিস্তৃতায়ন, তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিল্পায়ন, আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক কার্যক্রমের সূচনা করে দিয়েছেন। তিনি দেশের সকল ধর্মের, সকল শ্রেণী পেশার এবং সকল বয়সের নারী পুরুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে

হওয়ার অনেকগুলো পরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছিলেন। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করে তিনি দেশের জনগণকে এনে দিয়েছেন আত্মমর্যাদা সম্পন্ন একটি উন্নত জাতিসত্তা এবং অবাহিত করেছেন মুক্ত চিন্তাধারা। তিনি বিশ্বাস করতেন জনগণের কাছে সরকারের জবাবদিহিতাই স্বচ্ছ সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের উত্তম পন্থা। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরেছিলেন অনন্য মর্যাদায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনা এদেশের সমৃদ্ধি এবং জনকল্যাণের নানামুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই দেশ এবং দেশের জনগণকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন। খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন, স্বাধীন পররাষ্ট্রনীতি, শিক্ষার প্রসার, তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছানো, কর্মসৃজন, শিল্পায়ন, বিদেশি জনশক্তি প্রেরণ, রপ্তানি বাণিজ্য প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, মানব সম্পদ তৈরি, নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, ক্রীড়া এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। বিশেষ করে খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় তার খাল খনন কর্মসূচি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং তারই ধারায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আজকের এই স্বাগত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে এসে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং পরে তার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল প্রতিষ্ঠা করে গেছেন, যে দল জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এতটা পথ পাড়ি দিয়েছে, এখনো জনগণের ভালোবাসায় শীর্ষে অবস্থান করছে, সেই দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন মাননীয় সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সম্মানিত সদস্য, মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রীবর্গ, সরকারের উপদেষ্টা বৃন্দ, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং আসলে এখানকার কার্যক্রম শুরু হবে। শ্রোতা বন্ধুরা, প্রধানমন্ত্রীর আগমনের আগ পর্যন্ত চলুন আমরা গান শুনি। প্রথমে শোনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম টেলিভিশন গান।

0: শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধি প্রাঙ্গণে সে উপস্থিত হচ্ছেন এবং তিনি এখানে আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা দল জনমানুষের ভালোবাসার সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাধি প্রাঙ্গণে সে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবর্গ। আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে পুষ্পার্ঘ অর্পণ করবেন দুজন সামরিক কর্মকর্তা, চৌকস সামরিক কর্মকর্তা এখানে বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। তারা নিজ হাতে সেখানে স্থাপন করলেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নিজ হাতে পুষ্পস্তবক অর্পণ করলেন। এখানে চিরসায়িত আছেন তার প্রিয় পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার মাতা। এবারে তিনি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে এবারে পুষ্পার্ঘ অর্পণ করুন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি, রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকত হোসেন বকুল এমপি, রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেড এম জাহিদ। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং
1: আলহামদুলিল্লাহ

0: রব্বুল আলামিন, হে আল্লাহ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হে আল্লাহ শাহাদত বার্ষিকী উপলক্ষে মহান রব্বুল আলামিন আপনার দরবারে আমরা এই ঈদের শেষ দিনে হে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আমরা দুই ঘন্টা যাবৎ কোরআন করিম তেলাওয়াত করেছি, দুরুদ শরীফ তেলাওয়াত করেছি, সওয়াবত তওবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকে পৌঁছে দিয়ে হে আল্লাহ, খাস করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তার জীবনের শেষ বিন্দু, শেষ শক্তিবিন্দু দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইয়াল্লাহ সারা জীবন চেষ্টা করেছিলেন, ইয়াল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদতের মর্যাদা দান করে দিন। ইয়াল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন, রব্বুল আলমিন আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলমিন আপনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ইয়াল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন। ইয়াল্লাহ তাকে শত বছর ইয়াল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের উন্নয়নের জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, সামনে বাজেট অধিবেশন রয়েছে, আল্লাহ এই দেশের কল্যাণের জন্য সকল কাজকে আল্লাহ সুন্দরভাবে সুচারুরূপ পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরে আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহবুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم
1: السلام عليكم পুষ্পার গর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত অনুষ্ঠিত হল। আমরা দেখতে পাচ্ছি মোনাজাত শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে এতক্ষণ পুষ্পার্ঘ অর্পণ করেছিলেন তারা এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য নেতৃবর্গ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এখানে একটি দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ
2: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله السلام وان لم تغفرنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা তার কলিজার টুকরা তার বংশের একমাত্র বাদীগর আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক আয় আল্লাহ তার পুত্র তার সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে তোমার দরবারের হাত তুলেছি মেহরবানি করে ওনার তাম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত দেশের কল্যাণে দেশের জন্য যে ভালো কাজগুলো করেছে ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আল্লাহ আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তার পাশে শুয়ে আছে তার সহধর্মিণী আমাদের মা আল্লাহ, যিনি গণতন্ত্রের জন্য দেশের জন্য জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের মাতৃনিদ্রায় শাহিদ আছে। রব্বে করিম, সন্তানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন, স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যেই পরিবারটি দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে, রব্বুল আলামিন সেই পরিবারের তুমি জিন্দাদার হয়ে যাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয়নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদকে নিয়ে এই দেশকে সুন্দর করে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন তোমার গায়ে খাতা থেকে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাবা মায়ের আদর্শ বুকে লালন করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আখিরি পরিয়াত, মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: আনুষ্ঠানিকভাবে ফাতিহা পাঠ পরে শেষে এখানে মোনাজাত করা হল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্যান্য নেতৃবৃন্দ তারা এখানে দাঁড়িয়ে আছেন, এবং শেখ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি দুস্থদের মাঝে যে খাদ্য বিতরণ করা হবে সেটি তিনি করবেন। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাধি প্রাঙ্গন ত্যাগ করছেন। আমরা মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এবং একই সঙ্গে আবসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারে ধারাবাহিকায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ শামীম আহমেদ ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ আরিফুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে অর্থাৎ শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, এখন ফিরে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে। এতক্ষণ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করেছেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হয়েছিলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করে শোনানো হল। শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পেলেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমেও।
4: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান।

0: এতক্ষণ দেশের গান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম নিয়ে গান শুনলেন।
1: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন দুপুর 12টার বাংলা সংবাদ এবং এর পরপরই আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বেগম রিটা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদী ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামীকাল ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর কোরবানির বজ্র অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতার দায়ে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। এর আগে গতকাল বিকেলে এই ২ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বজ্র অপসারণের দায়িত্ব অবহেলার জন্য ২ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন ৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন ১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালিম ওস্তানজির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধির চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ও বোমা তৈরি না করার, হরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার এবং জলপথে থাকা সমস্ত মাইন ধ্বংস করার বিষয়ে সম্মত হতে হবে। খেলার খবর ক্রিকেট। আজ এডিন বড়ায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর 2:45। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান প্রচার হবে 4:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান 1:05। ইসলাম ও জীবন মাসায়ালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন 3:05। এছাড়া আধুনিক গান শুনবেন 12:30 মলিনা দাসের কণ্ঠে এবং 2:40 শেখ আব্দুল মান্নানের কণ্ঠে। নজরুল সঙ্গীত শুনতে পাবেন 2:30 শিল্পী রিলিনা বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীত আতাউর রহমানের কণ্ঠে 12:20। পল্লীগীতি শুনবেন মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে 12:40। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি 1981 সালের 30শে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদত বরণ করেন এবং 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ উপলক্ষে বাণী দিয়েছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো বেশ ধারণ, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এছাড়া মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় আলোচনা সভার আয়োজন করেছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ বিশেষ অতিথি থাকবেন। কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও শিক্ষাবিদ অধ্যক্ষ আজহার মাজহারুল হান্নান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবার শুনুন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার উপর আমাদের মাগুরার জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি এককেন্দ্রিক বা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনের সুযোগ সৃষ্টি করেন এবং সংবিধান সংশোধন করে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ও রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন,
3: বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে দেশের চরম একটি ক্রান্তিকালে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবই তাকে ক্ষমতার দিকে ঠেলে দিয়েছিল। উনি কখনোই নিজে ক্ষমতায় নিতে চাননি। আপনারা জানেন 75 সালে যখন মরহুম শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন, তখন উনি ইচ্ছা করলে উনি কিন্তু ক্ষমতায় যেতে পারতেন, কিন্তু না, উনি বলেছেন আফোল্ড দি কনস্টিটিউশন, ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যালাইভ। সো উনি কত বড় একজন মনের মানুষ ছিলেন, কত প্রফেশনাল ছিলেন, ওনার জীবনে উনি প্রত্যেকটা ঘটনায় প্রমাণ করেছেন।
2: বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত মূল পদক্ষেপগুলো ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও উন্মুক্ত রাজনীতি, সংবিধান সংশোধন, সংবাদপত্রের স্বাধীনতা, নতুন দল গঠন ও অবাধ নির্বাচন। এ প্রসঙ্গে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান আরো বলেন,
3: বাংলাদেশের সত্যিকারের এক মানবিক নেতার একজন এমন একজন ক্ষণজন্ম পুরুষের জন্ম হয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যদি এদেশে না জন্মাতেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কিংবা 75 সালের পট পরিবর্তনের পরে এদেশকে বহুদলীয় গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ব্যক্তি এদেশে থাকতো কিনা, এটা সবাই সন্দেহ পোষণ করে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই পদক্ষেপের মাধ্যমেই মূলত 1975 পরবর্তী বাংলাদেশে বহুদলীয় সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: পবিত্র ঈদুল আজহার আনন্দ ও দীর্ঘ দায়িত্ব পালনের ক্লান্তি দূর করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের উদ্যোগে গতকাল পুলিশ লাইন্সে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি এবং পুনাকের সভানেত্রী আসমা খানম বিশেষ অতিথি ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের বেনাপোল ও সারসার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, পশিন এবং কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে সীমান্ত জুড়ে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশ, কোরবানির পশুর চামড়া পাচার ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সম্ভাব্য পশিন প্রতিরোধে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় জনবহুল বৃদ্ধির জনবল বৃদ্ধির পাশাপাশি তিন রাত টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটেলিয়ন। অনুপ্রবেশ ও পশ্চিমের মতো ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণকে সতর্ক করতে ও দায়িত্বরত বিজিবি সদস্যদেরকে সহায়তা করতে দিনভর সীমান্ত এলাকায় মাইকিং করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী রুনা লায়লা, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন। শিল্পী ছিলেন রুনা লায়লা। গানটির কথা সাজিয়েছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী আতাউর রহমান।

0: গানটির সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীত।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান, শিল্পী মলিনা দাস, প্রথম গানটির গীতিকার আব্দুর রশিদ।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মলিনা দাস, বাংলাদেশ বেতার খুলনা। এখন পল্লিগীতি শুনবেন শিল্পী মোহাম্মদ আতিয়ার রহমান, প্রথম গানটির গীতিকার মাহবুব আলম বুলবুল।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন মোহাম্মদ আতিয়ার রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছ তোমার যে পথের সন্ধান।

জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলা

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতেকাপ অপেক্ষা উত্তম। আল হাদিস। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। তোমরা একে অপরকে উপহার দাও, কেননা উপহার প্রদানে অন্তরের মলিনতা দূর করে। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল হাদিস। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বেলা 1টার ইংরেজিতে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, যে মাধ্যমে শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আজকের ঈদের তৃতীয় দিনে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমরা থাকছি।
2: আমি
1: সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও রাকিবুল হাসান। শ্রোতা বন্ধুরা, আয়োজন জুড়ে থাকছেন কিন্তু আপনারা, যারা না থাকলে কখনোই আমাদের অনুষ্ঠান পরিপূর্ণতা পায় না।
2: আর বন্ধুরা আমাদের সাথে কিন্তু ফোন ইন পর্বে সরাসরি কথা বলে বন্ধুদের অনুরোধগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ফোন নম্বরটি বন্ধুদের জানা আছে, তারপরও আরো একবার জানিয়ে দেই, ফোন করতে পারেন 01974-121970 এই নম্বরটিতে।
1: একদম তাই। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছি কিন্তু আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি আর আপনাদের বিশেষ করে অনুরোধের গানগুলি নিয়ে সাজানো ছায়াছবির গানের অনুষ্ঠান এটা। আর
2: তো গানের কাছে চলে যাব।
1: একদম তাই, আর কথা বাড়াতে চাই না, গান শোনাবো আর ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে সরাসরি যুক্ত হব ফোনে।
2: প্রথমেই বন্ধুদেরকে শোনাবো আলিঙ্গন ছায়াছবির গান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার। আর আজকে যে গানগুলো শোনাবো বন্ধুদেরকে, সে গানগুলোর জন্য আমাদের অনেক অনেক বন্ধুরা প্রায় অনুরোধ করে থাকেন, অর্থাৎ অনুরোধের গানই। তো চলুন বন্ধু শুনে আসি।

প্রিয় বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে। চলছে আপনাদের পছন্দের ছায়াছবির গান, আর এবারে আপনাদেরকে শোনাবো যুবরাজ ছায়াছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব বেদের মেজস্না ছায়াছবি থেকে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মাহবুবা রহমানের কণ্ঠে সাত ভাই চম্পা ছায়াছবি থেকে এই গানটি। বন্ধুরা, কথা দিয়েছিলাম ফোনে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব 01974121970 এই নম্বরে। গানের ফাঁকে ফাঁকে সেই সময় এসে গেছে আপনাদের সাথে। আচ্ছা, কে রয়েছেন প্রথমে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমরা সবাই ভালো আছি। জি ভাইয়া, বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? নীল আকাশের নিচে। ঠিক আছে, আচ্ছা ভাই, আমরা প্রতিদিনই আপনাদের নাম দিয়েই গান প্রচার করে থাকি, কিন্তু আজকের গানগুলো সব বন্ধুদের পছন্দের, এই কারণেই নাম প্রচার হচ্ছে না। আর যেহেতু ঈদের সময় চলছে, সবার পছন্দের গান চলছে। এবারে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, সুমা আপু। আমরা খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। আজকে কি আপনার কোন অনুরোধ আছে? হ্যাঁ বলুন।
2: গান শোনাবেন সবিন নাম হলো সমাধি,
0: আচ্ছা, সমাধি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমরা চেষ্টা করবো আপনি সাথে থাকবেন।
1: নিয়ে নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি। কে রয়েছেন?
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
3: কথা বলছিলাম মোহাম্মদ নান্টু দুগন্ধার নান্টু মহেশকুন্ডি বাস পারেনাল কুষ্টিয়া
1: কুষ্টিয়া থেকে। জি বন্ধু বলুন।
3: অপেক্ষা অপেক্ষা ছবি থেকে গান শোনাবেন, লক্ষ্মীটি এত কাছে এসো না, এত ভালোবেসো না, এই গানটি সাথে সাথে সোনামলি।
1: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল। কে রয়েছে?
4: হ্যালো, ভালো আছেন?
0: হ্যাঁ খুব ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আচ্ছা আচ্ছা, তো
4: আমাদের
1: অনুরোধের কথা বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু। সত্যি
0: গরমে সত্যি কিন্তু লেবু শরবত খাওয়া খুবই দরকার।
1: তাহলে একটা কাজ করো, আমরা অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে যাই বন্ধুর বাসায়। ঠিক আছে,
0: অপেক্ষা করুন।
1: এবারে কে রয়েছেন আমাদের সাথে?
5: ওয়ালাইকুম
1: আসসালাম, ঈদ মোবারক।
5: আমি রাজু আহমেদ বলছিলাম কুটিপাড়া মোড় চৌগাছা বাজার যশোর থেকে।
1: জি বন্ধু বলুন।
5: আমাকে গান শোনাবেন প্রিয় শত্রু, এই সিনেমা থেকে চিঠি কেন আসে না, এই গানটা
1: শোনাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে ফোন ইন পর্বে আমাদের সরাসরি কথা হচ্ছে, আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন?
0: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হালদার, থানা মোড়, জেলা বাগেরহাট।
0: আচ্ছা বন্ধু, আমরা সবাই খুব ভালো আছি, আপনার কি কোনো অনুরোধ আছে আজকে? অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সাথে থাকবেন বন্ধু, আমরা চেষ্টা করব। পরবর্তী ফোন কলে কে রয়েছেন?
1: হ্যালো,
7: ওয়ালাইকুম
1: আসসালাম,
7: বন্ধু
1: অনেকদিন পর কথা হচ্ছে, বলুন কেমন আছেন? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা আপনার পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। এবারে কোন বন্ধুটি রয়েছেন?
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ঈদ মোবারক। গিয়াসউদ্দিন ভাই, হ্যাঁ ঈদ মোবারক ভাই, বলুন। জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার অনুরোধের কথাটি, বলুন। হ্যাঁ হ্যাঁ,
8: তোমার প্রেমে মিষ্টি কুয়ায় জীবন দি সব পুরাই এই গান দিয়ে সব পুরাই এই গানটি মনিকান ও পরতপা কন্টে ডাক্তার বাড়ি ছবি থেকে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে,
0: অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা আবারও গানের ফাঁকে ফাঁকে ফিরবো, আপাতত ফোনিং পর্ব থেকে কিছুটা বিদায় নিচ্ছি। তবে কিন্তু একেবারেই নয় বন্ধুদের, হতাশ হবার কিছু নেই, আমরা গানের ফাঁকে আবার যুক্ত হব।
1: ঠিক তাই, আর ঈদের ছুটি শেষে কিন্তু অনেক বন্ধুরাই কর্মক্ষেত্রে ফিরবেন, তাই না?
0: একদম তাই।
1: তখন কিন্তু আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আমরা যে পথেই যাত্রা করি না কেন, সড়ক পথে হোক, ট্রেনে হোক বা নৌপথে হোক, কোথাও যেন আমরা ওভারলোডিং না করি, অর্থাৎ অতিরিক্ত যাত্রী হয়ে যেন না যাই, পাশাপাশি অপরিচিত ব্যক্তির দ্বারা কোনো কিছু যেন না খাই, আর সময় বাঁচাতে যে যেন জীবন নষ্ট না হয় বা জীবনের ঝুঁকি বেড়ে না যায় এমন কিন্তু কোন কাজে যেন আমরা না করি, তাই না?
0: আর অনেকেই কিন্তু অনেক চক্করে পড়ছে, যেরকম চক্রের ভিতরে যেমন ছিনতাইকারী বা বিভিন্ন রকম অজ্ঞান পার্টি,
1: এই জন্য অপরিচিত কারো দেওয়া কিছুই খাওয়া যাবে না, পানিও না,
0: চলবেন এবং অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন।
1: আর চালক ভাইদের প্রতি অনুরোধ, যেহেতু যাত্রীদের দায়িত্ব আপনাদের কাঁধে থাকে, তো আপনারা যখন যানবাহন চালাবেন অনেক সাবধানতার সাথে চালাবেন, প্রতিযোগিতা বাদ দিয়ে ভালোভাবে যেন গাড়ি চালাবেন।
0: অনেক মানুষের জীবন কিন্তু আপনাদের হাতেই থাকে।
1: ঠিক তাই। তো আর পাশাপাশি কোরবানির ঈদ যেহেতু গেল, অনেকেই কিন্তু আমরা বেশ ভারী খাবার দাবার খাচ্ছি এই গরমের ভেতরে, তো একটু হালকা পাতলা খাবার খেতে হবে, বিশেষ করে তরল জাতীয় খাবার, একদম যেগুলো সতেজ সবজি এগুলো একটু পাশাপাশি, অবশ্যই আমরা মাংস বা গোশ খাবো কিন্তু পাশাপাশি শাকসবজিও রাখতে হবে,
0: পানিটা অবশ্যই বেশি খাবো,
1: আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না? পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হবে। বেশ কিছু কথা বলে ফেললাম কিন্তু গানের কাছে তো যেতে হবে, এবারে চলো গানে চলে যাই।
0: এবার বন্ধুদেরকে শোনা বাল্য শিক্ষা ছায়াছবি থেকে ইন্দ্রকিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, ছায়াছবির গান। এবারে আপনাদেরকে শোনাবো ভালো মানুষ ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো বড় ভালো লোক ছিল এই ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও তার সঙ্গীদের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আবার যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন পর্বে। সরাসরি আপনাদের কাছে শুনবো আপনাদের অনুরোধের কথা, 01974121970 এই নম্বরে।
1: তো প্রথমেই আমাদের সাথে কে রয়েছেন?
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: জি বন্ধু, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমরা ভালো আছি বন্ধু। কে বলছেন, কোথা থেকে?
2: জি আমি আমি বলছি মাহমুদপুর সাতনগর সাতকা থেকে শাহিন রহমান আপু।
1: জি বলুন।
2: জি, আর অনেকদিন পরে কথা।
1: হ্যাঁ, আহা, দুঃখিত বন্ধুর ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে
0: অনেকদিন পরে।
1: হ্যাঁ, কথা হচ্ছিল বন্ধুদের সাথে, তো হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে বন্ধুর ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরাও এই মুহূর্তে ফোনও পাচ্ছি না, তো একটা কাজ করি, আমরা গানের কাছে চলে যাই, আবারও কিছুক্ষণ পরে ফোন আসবো।
0: একদম ঠিক, তাই চলুন তাহলে গান শোনা যাক। এবারে বন্ধুদেরকে শোনাবো বাঞ্জারাম ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীদের সাথে।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবারে শোনাবো গায়ের ছেলে ছায়াছবি থেকে গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠাতার স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদী ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মযোগী রাষ্ট্রনায়কের স্বরূপ বাংলা জনগণের মণিকোঠায় চিরজাগরূপ থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25শে মে থেকে 1লা জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্বচ্ছ ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এদিকে আগামীকাল বেলা 2টায় রাজধানীর রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে আজ দেশে ফিরেছেন 419 জন হাজি। সকাল 10টার দিকে হাজিদের বহনকারী প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত 17ই এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে 10 শিশুসহ ট্রাকে থাকা 18 জন আরোহী নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাকিস্তান থেকে ফেরত আসা কয়েকটি আফগান পরিবার ছিল। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, দুপুর দুটোর বাংলা সংবাদের পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে। চলে যাব গানের কাছে, তবে গানে যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিতে চাই যে আপনাদের সাথে কিন্তু সরাসরি আরও একবার কথা বলবো আমরা। আপনারা ফোন করতে পারেন 01974-1219-70 এই নম্বরটিতে। তো গানে চলে যাচ্ছি, এবারে আপনাদেরকে শোনাব গোলাপী এখন ট্রেনে, এই ছায়াছবির গান সৈয়দ আব্দুল হাদি ও তার সঙ্গীদের কণ্ঠে।
2: আছেন আমার বারিশার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাবো দুই পয়সার আলতা ছায়াছবি থেকে মিতালী মুখার্জির কণ্ঠে, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়।

0: শ্রোতা বন্ধুরা, বলেছিলাম গানের ফাঁকে ফাঁকে যুক্ত হব আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। আর ফোন,
1: হ্যাঁ ফোনও চলে এসেছে।
0: আচ্ছা,
1: প্রথমেই আমাদের সাথে কে রয়েছেন, কোন বন্ধুটি রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি বন্ধু।
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আসব।
1: জি বলুন।
2: ছায়াছবির নাম অজান্তে, অজান্তে ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গানের কথা, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, অবশ্যই শোনাবেন।
1: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। অবশ্যই আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচে এবারের ফোন কলটি কে রয়েছেন?
0: হ্যালো, হ্যালো
1: বন্ধু, শুনতে পাচ্ছেন? দুঃখিত, ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি আরো একবার চেষ্টা করতে পারেন। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
0: হ্যালো,
3: খুলনা থেকে মোহাম্মদ কাসেম সত্তর।
0: হ্যাঁ বন্ধু বলুন।
3: ছবির নাম হচ্ছে খাইছি তোরে, এই ছবি থেকে ডলি শান্তনু এন্ড কিশোর কণ্ঠে যখন চোখের পলক পড়ে না, গানটা খুব ভালো, গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু,
1: চেষ্টা করবো পছন্দের গানটি শোনাতে। 01974121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে সরাসরি ফোন ইনে কথা হচ্ছে, কে রয়েছেন? শুভ দুপুর। জি বলুন বন্ধু। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। অবশ্যই পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। নিচে এবারের বন্ধুর ফোন কল কে রয়েছে?
0: হ্যালো, হ্যালো,
4: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: আমাদের
1: বন্ধু একটু জোরে কথা বলুন, আপনার কথা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না।
4: মাগুরা শালিখা থেকে বলছি।
1: জি জি, মাগুরা শালিখা থেকে কে বলছিলেন, নামটি বলুন। জি বলুন বন্ধু, কোন ছায়াছবির গানের অনুরোধ আছে? এই তো ধরলাম, বলুন বলুন পছন্দের গানের কথা বলুন। জি আচ্ছা বন্ধুর অনুরোধটি আমরা আসলে স্পষ্টভাবে বুঝতে পারছিলাম,
0: এর কারণটি হয়তো তুমি বুঝতে পেরেছো। আমরা সবসময় বন্ধুদেরকে বলে থাকি যে বন্ধু আপনারা যারা আমাদের সাথে ফোন ইন পর্বে যুক্ত হবেন,
1: যেখান থেকে আমাদেরকে শুনছেন, রেডিও সেট বা
0: মোবাইল ফোন, তো সেই মাধ্যমটি থেকে একটু দূরে গিয়ে সরে গিয়ে অথবা তার ভলিউমটি একটু কমিয়ে তারপরে কথা বলবেন।
1: তো নিয়ে নিচ্ছি এবারের বন্ধু ফোন কলটি, কে রয়েছেন?
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
5: আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, শাহবাজপুর শৈলকুপা থেকে।
0: আচ্ছা বলুন আপনার পছন্দের গানটির কথা।
1: আমাদের কণ্ঠে, আমাদের কণ্ঠে শুনলে তো আসলে আমরা, আপনারা দেখা যাচ্ছে রেডিও সেট থেকে দূরে চলে যেতে পারেন, ঠিক আছে, এই আমরা তো এই রিস্ক নিতে পারি না, ঠিক আছে, আমরা ছায়াছবির গান শোনাতে চাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ, সাথে থাকুন, অবশ্যই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করবো। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল,
0: কে রয়েছেন? হ্যালো,
6: হ্যালো,
0: হ্যালো, শুভ দুপুর, মাগুরা থেকে। হ্যাঁ বন্ধু বলুন। আচ্ছা চমৎকার একটি গান, সাথে থাকুন বন্ধু, আমরা কোনো না কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার পছন্দের গান শোনাবো।
1: আমাদের কাছে কিন্তু বেশ কিছু পছন্দের গান রয়েছে, তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি ফোন ইনের, আরেকটি ফোন নিতে পারি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: তো বন্ধুদের সাথে সরাসরি কথা হচ্ছিল আমাদের ফোন ইনে, তো দেখতে পাচ্ছি ফোন কিন্তু এই মুহূর্তে
0: আসছে না।
1: হ্যাঁ, নেটওয়ার্কের হয়তো একটু সমস্যার কারণে আজকে ফোন কেটেও যাচ্ছিল, আবার এই মুহূর্তে ফোনও পাচ্ছি না। তো অনেক বন্ধুদের সাথে কিন্তু কথা হয়েছে, বন্ধুদের অনুরোধগুলো আমরা নিয়েছি, আশা করছি যাদের সাথে কথা হয়নি আগামী আয়োজনে কথা হয়ে যাবে,
0: মন খারাপ করার কিছু নাই।
1: হ্যাঁ, আমরা যেহেতু প্রতিদিনই বন্ধুদের সাথে ফোন ইনে কথা বলি, সবার সাথে আবার কথা হবে, বন্ধুদের অনুরোধগুলো জেনে নেবো, ভালো লাগার কথা জেনে নেবো। তো কোন গানটি এবারে বন্ধুদেরকে শোনাবে?
0: এবারে বন্ধুদেরকে শোনাচ্ছি আপন দুলাল ছায়াছবি থেকে আব্দুল লতিফের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব রুনা লায়লার কণ্ঠে আনারকলি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর এবারের গানটি আপনাদেরকে শোনাব শাহনাজ রহমতুল্লার কণ্ঠে, আর গানটি নেওয়া হয়েছে পিচ ঢালা পথ এই ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম
1: আমি সুমা রায়
0: এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। প্রিয় বন্ধুরা, আবারও আগামী আয়োজনে আপনাদের সাথে কথা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 533.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শুনবেন রিলিনা বিশ্বাসের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুটি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন রিলিনা বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি আধুনিক গান, শিল্পী শেখ আব্দুল মান্নান। গানের কথা লিখেছেন অশোক কুমার দেব।

0: প্রিয় শ্রোতা, আধুনিক গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 258 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে প্রামাণ্য একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস, ঢাকা।

0: আজ 30 মে মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী।
1: ১৯৮১ সালের আজকের দিনে দেশবিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি নির্মমভাবে শহীদ হন।
0: জিয়াউর রহমান ছিলেন অন্তপ্রাণ একজন খাঁটি দেশপ্রেমিক, তাঁর সততা ছিল প্রশ্নাতীত, নেতৃত্বের প্রজ্ঞায় ছিলেন অসীম দূরদর্শী।
1: তিনি সর্বদাই ছিলেন সময়ের সাহসী সন্তান, নিজ কর্মগুণে হয়ে উঠেছেন আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়।
0: ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে এদেশের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী হায়েনার উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ে, শুরু করে নৃশংস গণহত্যা।
1: জাতির এই দুঃসময়ে ২৬ মার্চ রাতেই ওই রিভোল্ট বলে বিদ্রোহে গর্জে ওঠেন তখন চট্টগ্রামে অবস্থানরত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান বীরোত্তম।
0: তিনি শুধু বিদ্রোহ করেই ক্ষান্ত থাকেননি, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে শত্রু প্রতিরোধের আহ্বান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
1: মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্স প্রধান এবং একজন সেক্টর কমান্ডার হিসেবে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন শত্রুর বিরুদ্ধে।
0: ৭৫ এর পট পরিবর্তনের পর দেশপ্রেমিক সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে তিনি দেশে শুদ্ধ, কল্যাণ ও উন্নয়নের রাজনীতির এক নতুন ধারার সূচনা করেন, যা তাঁকে এদেশের জনগণের হৃদয় জুড়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় চিরঞ্জীব করে রেখেছে।
1: তিনি এদেশের সকল ধর্মের, সকল শ্রেণী পেশার এবং সকল বয়সের নারী পুরুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো পরিকল্পনার কার্যক্রম শুরু করেছিলেন।
0: বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে তিনি দেশের জনগণকে এনে দিয়েছেন আত্মমর্যাদা সম্পন্ন একটি উন্নত জাতিসত্তা এবং অবারিত করেছেন মুক্ত চিন্তার ধারা।
1: তিনি বিশ্বাস করতেন জনগণের কাছে সরকারের জবাবদিহিতাই স্বচ্ছ সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রই উত্তম পন্থা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে কথার প্রতিধ্বনি করেছেন তাঁর বিভিন্ন সময়ের ভাষণে।
2: জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দায়িত্বশীল করেছে। আজকে আমরা দেশে একটা নতুন চিন্তাধারা আনতে চেষ্টা করছি। আমরা মন খুলে কথা বলতে পারছি। একদিকে যেমন আপনারা মন খুলে কথা বলছেন, তেমনি অন্যদিকে আমিও আপনাদের সাথে মন খুলে কথা বলছি। এটা আমার নিজের জন্য নয় অথবা আপনাদের কারো ব্যক্তিগত স্বার্থে নয়। আজকে আমাদের অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলি খুলে ধরতে হবে।
1: আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস চর্চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরাবরই ছিলেন আপোষহীন এক মহানায়ক।
2: আপনাদের প্রথমে আত্মবিশ্বাস আনতে হবে, যেভাবে আপনারা ১৯৭১ সালে আত্মবিশ্বাস এনেছিলেন স্বাধীনতায়, যখন এক শ্রেণীর লোক বলেছিল কি হবে যুদ্ধ করে স্বাধীনতা আমরা অর্জন করতে পারব না, এবং এক শ্রেণীর ওই সব ব্যক্তি যেন ২৫ মার্চের আগে স্বাধীনতার সুর তুলেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সাথে সাথেই তারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং আরাম আয়াসের মাধ্যমে সেই সব দেশে তারা আনন্দ উপভোগ করেছেন এবং ১৬ই ডিসেম্বরের পরে তারা দেশে প্রত্যাবর্তন করে বাহ বানিয়েছেন এবং আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন। মনে রাখবেন যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে ৮ কোটি মানুষ এনেছিল, যার মধ্যে সামিল ছিল প্রত্যেকটি মানুষ এবং মুক্তিযোদ্ধারা। আমাদেরকে কেউ স্বাধীনতার যুদ্ধ দিয়ে যায়নি।
0: জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের উন্নয়ন এবং গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিতের মাঝেই রয়েছে দেশের সার্বিক উন্নয়ন।
1: 1978 সালের 13ই মার্চ মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রদত্ত ভাষণে সেই কথারই উল্লেখ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
3: জনগণের মধ্যে শক্তি লুকিয়ে আছে, সে শক্তিকে সংগঠিত করতে হবে, সে শক্তিকে একতাবদ্ধ করতে হবে।

0: করতে হবে। আজ মনে রাখবেন, সরকার জনগণের মধ্যে কোনো তফাত নেই। সরকারকে আমরা নামিয়ে নিয়ে এসেছি গ্রামের মধ্যে, এবং আমরা চাই জনগণ এগিয়ে আসুক। সরকার এবং জনগণ একসাথে মিলে মিশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুক।
1: খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন কর্মসূচি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী এক কার্যক্রম। দেশের নিভৃত গ্রামাঞ্চলে গিয়ে তিনি নিজ হাতে খাল কেটে এক বিপ্লবের সূচনা করেছিলেন। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি এখনও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক।
2: 1980 সালের 14 জানুয়ারি দিনাজপুর জেলার বীরগঞ্জে ছোট টেপা খাল খনন কাজে অংশ নিয়ে সুধী সমাবেশে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,
0: ভাই বোনেরা, এই বিপ্লবের উদ্দেশ্য কি? এই বিপ্লবের উদ্দেশ্য হল, প্রথম, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। আমাদের এত উর্বরা জমি, কিন্তু দুঃখের কথা, আশেপাশে নদী থাকা সত্ত্বেও, সেই নদীতে পানি থাকা সত্ত্বেও জমিতে চাষাবাদ হয় না। শীতকালে খরা মৌসুম হলে বিরাট ক্ষতি হয়ে যায়, যেভাবে গত বছরে ক্ষতি সাধন হয়েছিল, আর বন্যা হলে আবার বিরাট ক্ষতি হয়ে যায়। তাই আমাদেরকে সারা দেশব্যাপী সেচের ব্যবস্থা করতে হবে। যেখানে নদী আছে নদীর থেকে খাল কেটে নিয়ে যেতে হবে, যেখানে খাল আছে পুনর্খনন করতে হবে।
2: শহীদ জিয়া বিশ্বাস করতেন, জনগণকে নিরক্ষর রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তাই সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে গুরুত্ব দিয়েছিলেন তিনি।
0: ভাই বোনেরা, আজ আপনাদের এইখান থেকে আমাদের বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ অর্থাৎ গণশিক্ষা শুরু হতে চলেছে। বাংলাদেশে 80% বেশি শতকরায় নিরক্ষর, এভাবে আমরা উন্নতি সাধন করতে পারব না। আপনাদের মধ্যে যারা বর্তমানে শিক্ষিত রয়েছেন, তাদেরকে ছোট ছোট দল সংগঠন করে ভাই বোনেরা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। আজ আপনারা এখানে সমবেত হয়ে সেই প্রতিজ্ঞায় গ্রহণ করেছেন। আপনারা দুই হাত তুলে সারা দেশবাসীকে জানিয়ে দেন যে আপনারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, স্বনির্ভরতার ভিত্তিতে আগামীতে আপনাদের এলাকার যারা নিরক্ষর রয়েছে তাদেরকে শিক্ষিত করবেন। উঠান দুই হাত ভাই বোনেরা।
2: যুবকরাই দেশের উন্নয়নের প্রাণশক্তি, তাই তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশব্যাপী যুব কমপ্লেক্স গঠন করে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি করেছিলেন তিনি।
1: 1979 সালের 14 এপ্রিল ঢাকার শেরেবাংলানগর কমিউনিটি সেন্টারে জাতি গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনারে যুবগোষ্ঠীর উদ্দেশ্যে তাঁর চিন্তা চেতনা তুলে ধরে ভাষণে উল্লেখ করেন,
3: এই যুব সমাজই হল আমাদের সমাজ জীবনের প্রাণকেন্দ্র। তাই এই প্রাণকেন্দ্রকে যদি আমরা সুষ্ঠুভাবে সক্রিয় করে তুলতে পারি, যদি এই প্রাণকেন্দ্রকে আমরা আলোড়িত করতে পারি, যদি এই প্রাণকেন্দ্রের মধ্যে আমরা একটা বিরাট গঠনমূলক আন্দোলনের সৃষ্টি করতে পারি, তবে অবশ্যই নিঃসন্দেহে সারা দেশে সমাজের প্রত্যেকটি পর্যায়ে এবং ক্ষেত্রে সেই আলোড়নের সৃষ্টি হবে।
2: এদেশের পুরুষদের পাশাপাশি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় শহীদ জিয়া ছিলেন পথিকৃৎ। নারীর অধিকার ও মর্যাদা সংরক্ষণ এবং নেতৃত্ব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।
1: বিশেষ করে তরুণীয় যুব মহিলাদের জন্য তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের সূচনা করেছিলেন। 1978 সালের 13 মার্চ কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ গার্লস গাইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ভাষণে বলেছিলেন,
3: বর্তমানে দেশে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজ

0: বলছে, আমরা আশা করি এ কর্মকাণ্ডে মেয়েরাও এগিয়ে আসবেন এবং সামগ্রিক জাতীয় অগ্রগতিতে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করবেন।
1: দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালীকরণে তাঁর ছিল সুদূর প্রসারী চিন্তাধারা।
2: ১৯৭৯ সালের ২০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ অর্থনৈতিক সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বলেন,
3: এই যে উন্নয়নের জন্য, দেশ গড়ার জন্য নিশ্চয়ই অর্থের প্রয়োজন রয়েছে। এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সেই অর্থ কোথা থেকে আসবে। আমরা অনেকেই বলছি যে আমরা বিদেশ থেকে সাহায্য চাই না, অথবা বিদেশি সাহায্য সীমিত করা হোক। অন্যদিকে আবার অনেকে বলছেন যে দেশের ভিতরে ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বন্ধ করা হোক কিংবা কমিয়ে দেওয়া হোক। তাহলে দেশ গড়ার জন্য যে অর্থ লাগবে, যথেষ্ট পরিমাণে লাগবে, অল্প সময়ের মধ্যে গড়তে হলে সেই অর্থ কোথা থেকে আসবে। মনে রাখবেন যে এই অর্থ যোগান দিতে হলে হয় দেশের ভিতর থেকে এই অর্থ যোগাতে হবে সম্পূর্ণভাবে, অথবা দেশের ভিতর থেকে অর্থ যোগান দিতে হবে যথেষ্ট পরিমাণে, এবং বৈদেশিক সাহায্য বেশ কিছু পরিমাণে আমাদের প্রয়োজন হবে।
1: অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন চির আপোষহীন এক রাষ্ট্রনায়ক।
3: এই দুর্নীতিকে আয়ত্তে আনতে হবে, এবং এই দুর্নীতি শুরু হয় আমাদের মধ্যে থেকেই। তাই আজ আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে দুর্নীতিকে আয়ত্তে আনতে হবে। আমাদের পর্যায়ে যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে দুর্নীতি আয়ত্তে আনতে না পারি, তবে আমরা যতই কথা বলি না কেন, নিম্ন পর্যায়ে আমরা কিছুই করতে পারব না। কাজ নিজের ঘর থেকেই প্রথমে শুরু হতে হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর কর্মমুখী নেতৃত্বের প্রজ্ঞায় শুধু দেশের ভেতরেই আকাশচুম্বী জনপ্রিয় হয়ে ওঠেননি, সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।
1: তিনি সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সার্ক গঠনের কার্যক্রম শুরু করেছিলেন। ইরাক ইরান যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন তিনি।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে সমানভাবে অনুভব করতেন। প্রিয় শ্রোতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের চেতনার চিরজাগরুক অনির্বাণ এক বাতিঘর, অনন্ত সম্ভাবনার প্রেরণার উৎস।
1: তার জীবন আদর্শ ও দর্শন আত্মমর্যাদাশীল সমৃদ্ধ বাংলাদেশের সোপান।
2: আসুন তার দেখানো পথেই আমরা হাঁটি, সুন্দর শুদ্ধ কল্যাণ ও সম্ভাবনার পানে।
4: এতক্ষণ শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক। নিবেদনে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদকামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাধাশীতে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছে বিএনপি বলেও উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে আজ দেশে ফিরছেন ৪১৯ জন হাজি। সকাল ১০টার দিকে হাজিদের বহনকারী প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত ১৭ এপ্রিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে ১০ শিশুসহ ১৮ জন আরোহী নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাকিস্তান থেকে আসা কয়েকটি আফগান পরিবার ছিল। খেলা খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
4: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ইরশাদ জাহান লিজা। গানের কথা লিখেছেন ইমরুল কায়েস, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন অঞ্জন চক্রবর্তীর কণ্ঠে এস এম হুসেন বিল্লার কথায় এবং অপূর্ব রায়ের সুরে শুনছেন বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। এবারে আপনাদেরকে শোনাব রূপারানী সাহার কণ্ঠে গান। গীতিকার মোকাম আলী খান এবং গানের সুর সাজিয়েছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক জ্ঞানের অনুষ্ঠান বর্ণালী। এবারে আপনাদেরকে শোনাব ইমরুল কায়েসের কথায় তৌহিদ হাসান ফারুকীর সুরে হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব ঝুমুরানি গায়েনের কণ্ঠে ডক্টর পিয়ার মোহাম্মদের কথায় এবং শেখ আব্দুল সালামের সুরে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আধুনিক জ্ঞানের অনুষ্ঠান বর্ণালী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ, এবং আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে মাসায়েলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন الذين لا يخافون في الله لومة لائم وبعد। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যে যে স্থান থেকে বাংলাদেশ বেতার খুলনায়ের সম্প্রচারিত অতীব প্রয়োজনীয় ও জনপ্রিয় ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক সওয়াল জবাব অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা, আপনারা অবগত আছেন যে জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল কেন্দ্রিক আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব তথা ধর্মীয় সমাধান নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিশিষ্ট আলেম এদিন। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ দুজন আলেম। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব ইনশাআল্লাহ। ইসলাম ও জীবন মাসলা মাসাইল কেন্দ্রিক অনুষ্ঠানের এই পর্বে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এই অনুষ্ঠানে আমাদের সাথে আরও উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: প্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যে বিষয় তোমরা অবগত না, সে বিষয়ে যারা পণ্ডিত, যারা জ্ঞাত, তাদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে জেনে নাও। সুতরাং প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান হাসিলের করার কথা সরাসরি পবিত্র কোরআনে উদ্বুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেতার খুলনার আয়োজনে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, বেশ কিছু ভাই দিনই কিছু প্রশ্ন করেছেন, মাসলা মাসাইল কেন্দ্রিক প্রশ্ন করেছেন, আমরা বিজ্ঞ মুফতিয়ানদের থেকে সেগুলো সমাধান জেনে নিব। তো প্রথমে যে ভাই প্রশ্ন করেছেন, মোহাম্মদ ইকরামুল হক, পিরোজপুর সদর, পিরোজপুর থেকে তিনি প্রশ্ন করেছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম ভুলক্রমে একদিন ছেড়ে দেয়, তারপর নামাজ আদায় করে ফেলি। আমার জানার বিষয় হলো, সেই দিনের নামাজ আদায় কি আমাদের জন্য সহি হয়েছে? এর উত্তর জানার জন্য আমরা মুফতি সাইদ আহমদ আপনার কাছে আসছি।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় শ্রোতা, ফজরের নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলাটা মুস্তাহাব, এটা বলা ছাড়াও আজান পূর্ণ হয়ে যায়। সুতরাং আপনাদের সেই দিনের ফজরের নামাজ অবশ্যই শুদ্ধ হয়েছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ ওমর ফারুক দিগলিয়া খুলনা থেকে, ওজুর পরে কোন দোয়া বা কোন আমল করতে হয় জানাতে মর্জি হয়? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ভাই ওমর ফারুক, ওজুর পরে সূরা কদর পড়া, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি একবার অথবা দুইবার অথবা তিনবার পড়া, এবং তারপরে দোয়া পড়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, হে আল্লাহ, আমাকে তওবাকারী এবং গুনাহ থেকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন, এবং আমাকে আপনার নেক বান্দা যাদের দোজাহানে কোনো ভয়ভীতি থাকবে না এবং আখেরাতে তারা চিন্তিত হবে না তাদের অন্তর্ভুক্ত করুন। এবং ওজুর পরে তাহিয়াতুল ওজু আদায় করবে। তাহিয়াতুল ওজু আদায় করবে, এর উদ্দেশ্য হল যে দুই রাকাত নামাজ পড়বে। ওজুর পরে যে নামাজ পড়া হয়, এই ওজুর নামাজকে আরবিতে তাহিয়াতুল ওযু বলা হয়। অর্থাৎ ওযু করার পরে যদি নামাজের জায়গা থাকে, সম্ভব হয়, তাহলে সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ে নেবে। এর বহুত ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। ছোট্ট একটু ফজিলত, বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি তাহিয়াতুল ওযু আদায় করবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এছাড়া আরো বহু হাদিস এসেছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করেন।
1: মহতারাম, পুরুষদের ক্ষেত্রে যদি অজু অবস্থায় মসজিদে প্রবেশের পর যেসব নামাজের আগে সুন্নাত আছে, যদি সে সুন্নাত আদায় করে, তাহলে কি তাহিয়াতুল ওযু আদায় হয়ে যাবে কিনা?
2: আসলে যদি মসজিদ হয়, তাহলে যারা মসজিদে যে অজু করবেন, তাহলে ওইখানে তার এক নিয়াতে আপনার দুইটা নামাজ আদায় হবে।
1: আলহামদুলিল্লাহ,
2: একটা হলো তাহিয়াতুল ওযু আদায় হবে, তাহিয়াতুল মসজিদ আদায় হবে। আর যদি এরকম সময় না থাকে, খালি যদি সুন্নাত থাকে, তা আদায় করলে আবার এইগুলো তার সাথে আদায় হয়ে যাবে।
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শরীয়তকে কত সহজ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মুহতারামকে। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম রামপাল খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে যদি কোনো লোক জুতা ইত্যাদি নিয়ে যেতে দেখে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে জুতা বা অন্যান্য মালামাল হেফাজত করতে পারবে কিনা?
2: ভাই ইব্রাহিম, নামাজরত অবস্থায় যদি জুতা ইত্যাদি কোনো মালামাল কোনো মানুষের নিয়ে যাওয়ার ভয় থাকে অথবা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে নিজ মালামালের হেফাজত করতে পারবে। এমনকি যদি গাড়িতে মাল ইত্যাদি রাখা থাকে এবং গাড়ি ছেড়ে দেওয়ার ভয় হয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে সে তার গাড়িতে যেয়ে সিট করে নিবে এবং নামাজ পড়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
1: পরবর্তী প্রশ্ন মুসাম্মাদ উম্মে হাবিবা খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন বর্তমান প্রচলিত ওয়াশিং মেশিনে ময়লা ও নাপাক কাপড় ধৌত করার দ্বারা কি কাপড় পবিত্র হবে? আর একটি জানার বিষয় হল বাজার থেকে আনা মাছ কোটার সময় শরীরে ও কাপড়ে যদি মাছের রক্ত লেগে যায়, তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? আমরা উত্তরের জন্য যাচ্ছি মুফতি সাইদ হোসাইনের কাছে।
3: প্রিয় শ্রোতা, যেহেতু ওয়াশিং মেশিনে পানি ও সাবান ব্যবহার করা হয়, তাই নাপাক কাপড় প্রবেশ করিয়ে যদি তিনবার ধৌত করা হয় এবং নিংড়ানো হয়, তাহলে এর দ্বারা নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব হল, মাছের মধ্যে রক্তের মতো লাল রঙের যে বস্তুটি দেখা যায়, যে জিনিস দেখা যায়, তা এক বিশেষ ধরনের তরল পদার্থ। এটা মূলত রক্ত নয়, রক্তের মতো দেখতে কিন্তু এটা রক্ত নয়। সুতরাং মাছের রক্ত শরীরে বা কাপড়ে লাগলে কোনোটাই নাপাক হবে না।
1: আমাদের পরবর্তী প্রশ্ন হল মোহাম্মদ সিরাজুল ইসলাম নোয়াপাড়া যশোর থেকে। তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সন্তান যদি মৃত পিতার জানাজা নামাজের ইমামতি করে, তাহলে মৃত পিতার কি বিশেষ কোনো উপকার হয়? আমি বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাচ্ছি।
3: সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত পিতার বিশেষ কোনো উপকার হয় কিনা, এই বিষয়ে হাদিস শরীফে কোনো স্পষ্ট বর্ণনা আসেনি। তবে পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে, তাহলে সেই দোয়া কবরে পৌঁছে যায়, এই বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যেহেতু জানাজার নামাজ একটি দোয়া, সেই হিসেবে সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত পিতামাতা উপকৃত হবেন বলে আশা করা যায়। যেমন মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। একটি হল সদকায়ে জারিয়া, দ্বিতীয় হল উপকারী ইলম, এবং তৃতীয় হল নেক সন্তানের দোয়া। সুতরাং সন্তান যখন জানাজার নামাজ পড়াবেন, তখন জানাজাতে একটি দোয়া আছে, এই দোয়াটা যখন সন্তান উচ্চারণ করবেন, তখন অবশ্যই পিতামাতার জন্য এটি অনেক বেশি উপকার হবে এবং কল্যাণ হবে। আশা করা যায় আপনি উত্তর যথাযথভাবে পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম সন্তান আমাদেরকে এভাবেই গড়ে তোলার তৌফিক দান করেন, যেন প্রত্যেকটি পিতামাতার জানাজা নামাজ সন্তান পড়াতে পারে।
1: আলহামদুলিল্লাহ, মুফতি সাইদ হোসেন অত্যন্ত চমৎকার বলেছেন। প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ জামিল লবণচোরা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন কারামত কাকে বলে, জানিয়ে বাধিত করবেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই জামিল, কোনো আল্লাহর বান্দা যখন খুব ইবাদত করে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা নফল কোনোটাই ছাড়ে না, এবং মহান রবের নাফারমানি হতে খুব বাঁচে, কোনোরকম নাফারমানির ভিতরে প্রবেশ করে না, এবং নাফারমানিকে খুব ঘৃণা করে, গুনাকে খুব ঘৃণা করে, ত্যাগ করে, আর দুনিয়ার সাথে মোহাব্বত রাখে না, দুনিয়াকে মোহাব্বত করে না, দুনিয়ার পাগল নয়, বরং দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেয়, ইচ্ছায় অনিচ্ছায় সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, এমন ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হন বা আল্লাহ তাআলার বন্ধু হন। আল্লাহর ওলিদের থেকে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ অন্য মানুষ হতে ঘটতে পারে না। এই ঘটনাগুলিকে বা অলৌকিক ঘটনাগুলিকে কারামাত বলে। আসলে আল্লাহর পরিচয় যার যত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী সে তত বেশি, সে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে বেশি। তার থেকে কারামত যদি নাও পাওয়া যায় তাহলেও সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, বিশেষ করে কোনো ধরনের নাফরমানির ভিতরে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
1: মোহাম্মদ ইলিয়াস তেরোখাদা খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন কিয়ামতের আলামত কতগুলো এবং কি কি। আমরা উত্তর জানার জন্য যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
2: ভাই ইলিয়াস, কিয়ামতের আলামত হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। সাধারণত কিয়ামতের আলামত দুই প্রকার বলা হয়ে থাকে, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতের ব্যাপারে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যুদ্ধলব্ধ মাল অর্থাৎ গনিমতের মাল এগুলো নিজ সম্পদের মতো মনে করা হবে এবং ভাগযোগ করে খেয়ে ফেলা হবে, কোনো নিয়মের তওয়াক্কা করা হবে না, এবং আমানতের মাল গনিমতের মালের মতো যেগুলো হেফাজত করার কথা, তার একটি কণাও স্পর্শ করার কথা না, সেগুলোকে গনিমতের মতো ভাগযোগ করে খেয়ে ফেলবে এবং জাকাতকে জরিমানা মনে করা হবে, আর এলমে দিন শিক্ষা করা হবে দুনিয়া অর্জন করার জন্য। আর পুরুষেরা নিজ স্ত্রীদের অনুসরণ করবে, অর্থাৎ তাদের কথায় উঠবে বসবে, তারা যা বলবে তাই শুনবে। আর পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে, তার খরচ খরচা, তার প্রতি মহাব্বত ভালোবাসা ইত্যাদি থাকবে না। বন্ধুদেরকে অনেক আপন মনে করা হবে, তাদেরকে কাছে রাখা হবে, তাদের পিছনে খরচ করা হবে, এইরকমভাবে কাজ চলতে থাকবে। মসজিদে খুব জোরে জোরে কথা বলা হবে এবং গোত্রের সর্দার ফাসেক হবে, যারা নাফারমান তারা গোত্রের সর্দার হবে। জাতির নেতা সেই জাতির মধ্যে নিকৃষ্টতম মানুষেরা হবে এবং মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। যদি তাকে সম্মান না করা হয় তাহলে সে আমার ক্ষতি করবে, এই ভয়ে তাকে সম্মান করা হবে। এবং উম্মাতের পূর্ববর্তী মানুষদেরকে উম্মাতের পরবর্তী মানুষেরা লানত করবে বা অভিসম্পাত করবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো যখন তোমরা দেখতে পারবে তখন তোমরা বিভিন্ন মুসিবতের অপেক্ষা করবে। কখনো লাল বাতাস হবে, কখনো গরম বাতাস হবে, কখনো ভূমিকম্প হবে, কখনো রূপ পরিবর্তন হবে, পাথর বৃষ্টি হবে, মুসিবত আর মুসিবত। যেরকম নাকি তসবির সুতা কেটে গেলে দানা একের পর এক পড়তে থাকে, এরকম ভাবে মুসিবত আসতে থাকবে। এইগুলো কিয়ামতের ছোট আলামত। বড় আলামতগুলি হল ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হবে, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমান থেকে অবতরণ করবেন, ইয়াজুজ মাজুজ এক বর্বর সম্প্রদায় যারা বের হবে, এবং দাব্বাতুল আরদ বলা হয় আরবিতে, আশ্চর্যজনক এক প্রাণী বের হবে যা মানুষের সাথে কথা বলবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোরআনে করিমকে তুলে নেওয়া হবে। এই সময় সমস্ত মুসলমানরা মারা যাবে এবং অল্পদিনের মধ্যে দুনিয়া কাফের দ্বারায় ভরপুর হয়ে যাবে, সেই কাফেরদের উপরে কেয়ামত কায়েম হবে। মোটামুটিভাবে এইগুলোকে কেয়ামতের বড় আলামত বলা হয়।
1: ধন্যবাদ মুফতি মাসুম বিল্লাহ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে কেয়ামতের আলামতগুলো বুঝিয়ে বলবার জন্য। প্রশ্ন করেছেন মোহাম্মদ ইকরামুল হক ফুলতলা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার একজন আত্মীয় এত বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন যে তার কোনো কিছু মনে থাকে না। তার পাশে বসে থেকে নামাজের নিয়ম কানুন বলে দিলেও তিনি ভুলে রুকু করেন অথবা সিজদায় চলে যান, এই অবস্থায় তার নামাজের বিধান কি হবে? উত্তর জানার জন্য আমরা যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
3: প্রিয় শ্রোতা, যদি কোনো ব্যক্তির স্মরণশক্তি হারিয়ে যায় অথবা কমে যায় তাহলে তার নামাজের বিধান হল, যদি তাকে পাশ থেকে কেউ বলে দেয় বা ইশারা করে দেয় এবং শুনে শুনে তিনি নামাজ পড়তে সক্ষম হন, যেমন কেউ বলে দিল এখন রুকু করেন, এখন সিজদা করেন, এখন তাশাহুদ পড়েন, তাহলে এভাবেই তিনি নামাজ আদায় করতে থাকবেন, এভাবেই নামাজ আদায় করা তার জন্য ফরজ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বৃদ্ধ বয়সে উপনীত হন তখন তিনি এভাবেই নামাজ পড়তেন, পাশে থেকে তার একজন আত্মীয় বলে দিতেন আপনি এখন রুকু করেন, সিজদা করেন, আপনি এখন তাশাহুদ পড়েন। কিন্তু যদি অবস্থা এত কঠিন হয় যে পাশ থেকে বলে দিলে বা ইশারা করে দিলেও তিনি বুঝতে পাচ্ছেন না, মনে রাখতে পাচ্ছেন না, রুকুর সময় রুকু না করে সিজদায় চলে যাচ্ছেন, বৈঠক না করে উঠে পড়ছেন, এই পরিস্থিতি যতদিন পর্যন্ত থাকবে তার স্মরণশক্তি সম্পূর্ণ লোপ পাওয়ার কারণে তার উপরে নামাজের ফরজিয়াত ফরজ বিধানটা আপাতত স্থগিত থাকবে। এই পরিস্থিতি যতদিন থাকবে তার উপর নামাজ আদায় করা আবশ্যক থাকবে না, এই সময়ের নামাজগুলো কাজা করাও তার লাগবে না। আবার যখন স্বাভাবিক তিনি হবেন তখন তাকে আবার নামাজের ফরজিয়াত ফরজগুলি আদায় করা শুরু করবেন। আর যদি এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তাহলে তার এই নামাজ যেগুলি তিনি পড়তে পারলেন না স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে এই নামাজগুলির কোনো ফিদিয়া তাকে দেওয়া লাগবে না।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ সাজ্জাদ ফকিরহাট বাগেরহাট থেকে। তিনি জানতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখার মান্যত করে অথবা পুরো বছর রোজা রাখার মান্যত করে তাহলে তার কি করতে হবে এবং বছরে কয়দিন রোজা রাখা নিষেধ সেটা তিনি জানতে চেয়েছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই সাজ্জাদ, যদি কোনো ব্যক্তি ঈদের দিন রোজা রাখার মান্যত করে তাহলে ঈদের দিন রোজা রাখবে না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ। এই নিষিদ্ধ দিনে রোজা না রেখে এর পরিবর্তে অন্য একদিন রোজা রেখে নিবে। তেমনিভাবে যদি কোনো ব্যক্তি পুরা বছর রোজা রাখার মান্যত করে তাহলে যে কয়দিন রোজা রাখা নিষেধ সে কয়দিন বাদ দিয়ে পুরা বছর রোজা রাখবে। পুরা বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফেতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে আরও তিন দিন, যেই তিন দিন তাকবীরে তাশরিক পড়তে হয়, এই মোট পাঁচ দিন বছরে রোজা রাখা নিষেধ। এই নিষিদ্ধ দিনগুলো বাদ দিয়ে অন্য সব দিনেই রোজা রাখা যেতে পারে।
1: পরবর্তী প্রশ্ন মোহাম্মদ মাহদি খুলনা সদর খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন যে আমার ভাগ্নে হজে গিয়েছিল কিন্তু সে হজের পরে তাওয়াফে বেদা করে নাই, তবে হজের পরে অনেকগুলি নফল তাওয়াফ সে করেছে, তার দম দেওয়া লাগবে কিনা জানতে তিনি হুজুরের কাছে চিঠি লিখেছেন।
2: হাজিদের সর্বশেষ ওয়াজিব তাওয়াফে বেদা। উচিত হল তাওয়াফে বেদার নিয়ত করে, তাওয়াফ আদায় করে, কান্নাকাটি করে আল্লাহর ঘরের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়া। যদি কোনো ব্যক্তির দ্বারা এরকম করা সম্ভব না হয় যে কোনো কারণবশত, তাহলে হজের পরে ওই ব্যক্তি যদি কোনো নফল তাওয়াফ করে থাকে সেই নফল তাওয়াফকে তাওয়াফে বেদা ধরে নেওয়া হবে, যাতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই হিসাবে আপনার ভাগ্নে তার কোনো দম ইত্যাদি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আপনি বিবরণে বলেছেন যে হজের পরে সে অনেকগুলি নফল তওয়াফ করেছে। এই নফল তওয়াফের সর্বশেষ তওয়াফটিকে তওয়াফে বেদা ওয়াজিব তওয়াফ হিসাবে গ্রহণ করে নেওয়া হবে, এর জন্য কোনো দম ইত্যাদি দেওয়ার প্রয়োজন নেই।
1: পরবর্তী প্রশ্ন মুসাম্মাদ তাহেরা নাজনিন নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। তিনি প্রশ্ন করেছেন আমাদের এলাকার কিছু মহিলা জুমার দিন এক বাসায় একত্রিত হয়ে জামাতের সাথে সালাতুত তাসবি নামাজ আদায় করে, এভাবে সালাতুত তাসবি নামাজ জামাতে পড়লে কি কোনো সমস্যা হবে? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হোসাইন।
3: প্রিয় শ্রোতা, প্রতিটি ইবাদত সেই পদ্ধতিতেই করতে হবে যেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এছাড়া ইবাদত পালনের নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা সম্পূর্ণ বিদআত। যেহেতু সালাত ও তাসবি নামাজ একাকীভাবে পড়ার কথা একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এবং সালাত ও তাসবি নামাজ জামাতের সাথে পড়ার কোনো প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নয়, তাই অবশ্যই জামাতের সাথে সালাত ও তাসবি নামাজ আদায় করা বন্ধ করতে হবে। নতুবা এভাবে নামাজ আদায় করার দ্বারা সওয়াব তো হবেই না, বরং বিদআতে লিপ্ত হওয়ার কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন আমরা সেভাবে করার চেষ্টা করি, আমরা এক্ষেত্রে নিজের মন মতো কোনো পদ্ধতি আবিষ্কার না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
1: ভাই খুব চমৎকার বলেছেন মুফতি সাইদ হোসেন যে শরিয়াত কর্তৃক যে ইবাদত যেভাবে পালনীয় সেটা সেভাবে পালন করাই একমাত্র পথ। মোহাম্মদ রিজওয়ান আহমেদ তেরোখাদা খুলনা থেকে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় মুরগি বা এ জাতীয় গোশত আগুনে পোড়ানো হয়। এরপর সেগুলো বিক্রয় করা হয়, যেগুলো আমরা গ্রিল নামে চিনে থাকি। এই গ্রিল খাওয়া কি মুসলমানদের জন্য হালাল? কারণ এগুলো তো রান্না করা হয় না, শুধুমাত্র পরিষ্কার করে আগুনে ছ্যাঁকা দিয়ে সিদ্ধ করা হয়। বিস্তারিত উত্তর জানালে উপকৃত হতাম।
3: প্রিয় শ্রোতা, কোনো বস্তু খাওয়া হালাল বা হারাম হওয়ার জন্য রান্না করা বা না করার কোনো শর্ত নেই, বরং বস্তুটি হালাল হওয়া শর্ত। যদি মূল জিনিস হালাল হয় তাহলে তা রান্না করে বা না করে যে কোনো পদ্ধতিতে খাওয়া হালাল। সুতরাং হালাল মুরগি বা এই জাতীয় হালাল গোশত আগুনে পুড়িয়ে গ্রিল করে খাওয়াতে কোনো সমস্যা নেই।
1: পরবর্তী প্রশ্ন আমাদের কাছে যেটা আছে তা মোহাম্মদ ইব্রাহিম দিঘলিয়া খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন, আমি এবছর কুরবানি করেছিলাম, তবে আমার পরিচিত একজন অমুসলিমকে কুরবানির গোশত দিয়েছিলাম, তো আমাদের এক মুরব্বী বললেন তোমার কুরবানির গোশত অমুসলিমকে দেয়া ঠিক হয়নি, এতে তোমার কুরবানি হবে না। আমার ভয় লাগছে মুরব্বী যদি ঠিক বলে থাকেন তাহলে আমার কুরবানি হয়নি। বিষয়টি বিস্তারিতভাবে তিনি জানতে চেয়েছেন। উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
2: ভাই ইব্রাহিম খলিল, কুরবানির গোশত ধনী গরিব, আপন পর, আত্মীয় স্বজন, মুসলিম অমুসলিম সবাইকে দেয়া বৈধ। অতএব আপনি আপনার পরিচিত অমুসলিমদেরকে কুরবানির গোশত দেয়াতে আপনার কুরবানির কোনো ক্ষতি হয় নাই, আপনার কুরবানি সঠিকভাবে আদায় হয়েছে, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই। মুরব্বী যে কথাটি বলেছেন না জেনে বলেছেন, সঠিক কথাটি বলেননি। তাই আমরা সবাইকে অনুরোধ করব যে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও। অতএব আমরা পরামর্শ দিব, শরীয়তের কোনো বিষয় যদি হয় তাহলে কোনো মুরব্বীর শরণাপন্ন না হয়ে কোনো মুফতি, কোনো আলেম, বিজ্ঞ মানুষ যারা জানেন, সঠিক উত্তর দিতে পারেন, এবং যাদের সৎ সাহস আছে, যদি জানা না থাকে তাহলে বলবে যে বিষয়টি আমার জানা নেই, এটা একটা সৎ সাহসের বিষয়। অতএব এই ধরনের মানুষের কাছ থেকে আপনারা শুনবেন শ্রোতা বন্ধু, এটা আপনাদের কাছে অনুরোধ।
1: আমাদের কাছে যে প্রশ্ন আছে তো মোহাম্মদ আজিজুর রহমান

0: আদায় করে। কিন্তু এবছর জাকাতের পয়সা বড় ভাইকে দেইনি এবং জাকাত আদায় করতেও বলিনি। কিন্তু বড় ভাই দাবি করেন যে আমার পক্ষ থেকে জাকাত তিনি আদায় করে দিয়েছেন, এখন আমার কাছে তিনি পয়সা তিনি দাবি করছেন, এই টাকা কি আমার জন্য দেয়া আবশ্যক? উত্তর দিচ্ছেন মুফতি মাসুম বিল্লাহ।
1: ভাই আজিজুর রহমান, যেহেতু আপনি আপনার বড় ভাইকে জাকাত দেওয়ার জন্য টাকা দেন নাই এবং জাকাত দিতে বলেনও নাই এবং সে আপনার কাছ থেকে অনুমতিও নেয় নাই, তাই আপনার পক্ষ থেকে তার দাবি করা পয়সা আদায় করা আবশ্যক নয়। এমনকি আপনি যদি মেনেও নেন এবং তাকে টাকা দিয়েও দেন তাহলেও আপনার জাকাত আদায় হবে না। যেটা দিয়েছে এটা মেনে নিয়ে আপনি তাকে যদি দিয়ে দেন তাহলে এমনি সদকা হবে, জাকাত আদায় হবে না। এজন্য আপনার বড় ভাই বিষয়টি ভুল করেছেন। জাকাত দিলে আপনার কাছ থেকে শুনে তারপরে জাকাত দেয়া দরকার ছিল। যদি কেউ অনুমতি দেয় অথবা শুধু বলে যে আমার জাকাতটা দিয়ে দিও, এর দ্বারাও জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ শফিউল আলম বড়বাজার চুয়াডাঙ্গা থেকে। তিনি জানতে চেয়েছেন অনাথ শিশুদের তার মায়ের কাছ থেকে অনেকে দত্তক নিয়ে থাকে, এখন সেই শিশুটির জন্য তার আসল মা বাবার নাম গোপন রেখে দত্তক নিয়া পিতামাতাকে মূল পিতামাতার পরিচয়ে বড় করে তোলা শরীয়তের দৃষ্টিকে জায়েজ আছে কিনা? উত্তর দিচ্ছেন মুফতি সাইদ হুসাইন।
2: প্রিয় শ্রোতা, যদি অনাথ শিশুর আসল বাবার নাম জানা থাকে তাহলে আসল বাবার নাম অনুসারেই তাকে পরিচিত করাতে হবে। দত্তক নেওয়া পিতামাতাকে আসল পিতামাতা বলে পরিচয় দেওয়া যাবে না। তবে এমনিতে দত্তক নেওয়া পিতামাতাকে বাবা মা বলতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে আসল বাবা মা হিসেবে পরিচয় দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দত্তক নিয়েছিলেন। তখন অনেকেই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ বিন মুহাম্মদ বলত। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের 3 এবং 4 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা, আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। সুতরাং দত্তক নেওয়া পিতামাতাকে বাবা মা বলে ডাকা যাবে, কিন্তু মূল বাবা মার পরিচয় দেওয়া যাবে না।
0: পরবর্তী প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ আমিনুল হক ডুমুরিয়া খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা ফরজ, কিন্তু এই সময়ের পূর্বেই যদি কেউ তাকে বিবাহ করে তাহলে এই বিবাহ কি সহি হবে?
2: কোন মহিলার স্বামী মারা গেলে তার জন্য 4 মাস 10 দিন ইদ্দত পালন করা আবশ্যক, সে সময় অন্যত্র বিবাহ করা তার জন্য হারাম। যদি বিবাহ করে থাকে তাহলে সেই বিবাহ কখনোই কোনোদিন শুদ্ধ হবে না। সুতরাং যেই মহিলার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন তার বিবাহ সহি হয়নি, তাদের জন্য আবশ্যক দ্রুত আলাদা হয়ে যাওয়া, নতুবা জিনাহের মতো মারাত্মক গুনাহ হতে থাকবে। তার স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন যে ইদ্দতের সময়, নতুন করে আবার ইদ্দত পালন করা শুরু করবেন। 4 মাস 10 দিন অতিবাহিত হবে, তারপরে তিনি ইচ্ছা করলে আবার নতুন করে বিবাহ করতে পারেন। বর্তমান যে বিবাহ এই মহিলার আছে এই বিবাহ সহি হয়নি। সূরা বাকারার 234 এবং 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হল নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্দত পূর্ণ করে নিবে তখন নিজের ব্যাপারে ন্যায়সঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক অবগত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিবাহের কোনো ইচ্ছা করো না। সুতরাং কোনো মহিলা যদি ইদ্দতের ভিতরে বিবাহ করে এই বিবাহ কখনো সহি হবে না।
0: পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ ফরিদ ভান্ডারিয়া পিরোজপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার একটি ছেলে হয়েছে, সুন্নাত হিসেবে আকিকা করতে চাই, কিন্তু 2টি ছাগল কিনে একবারে আকিকা করা আমার জন্য কষ্টকর, তাই এবছর 1টি ছাগল এবং আগামী বছর আর 1টি ছাগল আকিকা করব, এভাবে আকিকা করতে পারবো কিনা তিনি জানাতে বলেছেন। আমরা উত্তরের জন্য চলে যাচ্ছি মুফতি মাসুম বিল্লাহ আপনার কাছে।
1: ভাই ফরিদ,

0: আকিকা একটি মুস্তাহাব আমল, ছেলের জন্য দুইটি ছাগল, মেয়ের জন্য একটি ছাগল, এটা আকিকার সুন্নাত অথবা মুস্তাহাব যেভাবেই বলেন। তবে যদি কোনো ব্যক্তি ছেলের জন্য একটি ছাগল আকিকা হিসাবে আদায় করে তা আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার আরেকটি ছাগল তার জন্য আকিকা দেওয়ার প্রয়োজন নেই। এমনকি যদি কোনো মানুষ কুরবানি যেটা ওয়াজিব এই কুরবানি আদায় করবে কিন্তু আকিকা যদি না করতে পারে বাচ্চা কাচ্চার জন্য তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা মুস্তাহাব আমল, করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি করতে না পারে তাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এই জন্য আপনি একটি ছাগল আদায় করলেই আপনার আকিকা হয়ে যাবে, পরবর্তীতে আরেকটি ছাগল দেওয়ার আপনার প্রয়োজন নেই।
1: অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী মাসলা মাসাইল কেন্দ্রিক যে সকল প্রশ্ন আছে সেগুলো জানবার জন্য আপনারা আপনাদের চিঠি লিখুন আপনাদের মতামত এবং পরামর্শ জানিয়ে। এই ঠিকানায় প্রযোজক ইসলাম ও জীবন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আজকের মতো আমরা ইসলাম ও জীবন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এতক্ষণ মাসাইল মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয় সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ দূর করে দেয় আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিকেল 4টের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ সায়না। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাঁকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87 নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরূপ থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। এরপর তিনি সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছে বিএনপি বলেও উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। আল দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3রা জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ মহাকালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে 10 শিশুসহ 18 জন আরোহী নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাকিস্তান থেকে আসা কয়েকটি আফগান পরিবার ছিল। খেলার খবর, ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখন শুনবেন একটি বিশেষ আলোচনা, পরিচালনায় তরিকুল ইসলাম।
2: সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে, আমি তরিকুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী, এই দিবসটিকে স্মরণ করে আজকে এই আলোচনা আয়োজন করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, তিনি ছিলেন সেক্টর কমান্ডার, ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সেই সাথে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে এই আলোচনা অনুষ্ঠানে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু, এবং আরেকজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, শিক্ষাবিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ খান। আমরা তাদের দুজনকেই আমাদের এই আলোচনা সবাই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি প্রশ্ন রাখতে চাই, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে এবং ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা আমি জানতে চাই, জনাব ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ খান।
3: ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ৪৫ বছর আগে বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে গেছে, যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আপন কাজের মধ্যে তার শ্রম, মেধা ও সাহস দিয়ে ইতিহাসের কালজয়ী অধ্যায়ে নিজের নাম যুক্ত করে গেছেন। বাংলাদেশ তো বটেই, পৃথিবীতে কোনো দেশেই একজন মানুষের মৃত্যুর পর তার জানাজায় ২০ লাখ লোক শরিক হয়েছে বলে জানা যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে ছিলেন গাজী, ন্যায়ের যুদ্ধে ছিলেন শহীদ। তিনি অতুলনীয় ব্যক্তিত্ব, আদর্শের অধিকারী ছিলেন এবং তিনি ছিলেন ইতিহাসের কালজয়ী এক মহানায়ক। এদেশের কোটি কোটি মানুষের অন্তরে গেঁথে আছে তার নাম। তিনি আসলে ছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিভা। একজন মানুষের জীবনে যতগুলো ভালো দিক থাকতে পারে সবগুলোই তার মধ্যে ছিল। ১৯৩৬ সালে তার জন্ম এবং ১৯৮১ সালে শহীদ, মাত্র ৪৫ বছরের জীবন তার। অথচ তার এই বর্ণাঢ্য জীবনে কি নেই। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অকুতোভয় সেনানায়ক, স্বাধীনতার অতন্ত্র প্রহরী, গণতন্ত্রের সাধক, অপ্রতিম দেশপ্রেমিক, অতুলনীয় রাষ্ট্রনায়ক, আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী, উন্নয়নের কাণ্ডারী, স্বপ্নদ্রষ্টা, মানব দরদী ও শিশু বান্ধব সহ অসংখ্য গুণে গুণান্বিত ইতিহাসের একজন মহানায়ক।
2: আপনি বললেন যে জিয়াউর রহমান ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বের অধিকারী, ৪৫ বছর বেঁচে ছিলেন। সেই ৪৫ বছরে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তার বিচরণ ছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ ছিল। তো তার কোন স্মৃতি বা তার সঙ্গে কাছাকাছি সংস্পর্শে যাওয়া, এই ধরনের কোন স্মৃতিগুলো আপনার কাছে আছে কিনা?
3: জিয়াউর রহমান যখন শহীদ হন, আমি তখন নবম শ্রেণীর ছাত্র। আমার মনে আছে ওনার যে খালকাটা কর্মসূচি ছিল, আমাদের এলাকায় গিয়েছিলেন খালকাটায় সেই কর্মসূচিতে, ওইবারই প্রথম দেখার সৌভাগ্য হয়। এবং তার যে একটা গুণ ছিল, তিনি অনেক জোরে হাঁটতে পারতেন। তিনি যখন হাঁটে পিছনে সবাই দৌড়ায়, তার সাথে কিন্তু হেঁটে কেউ পারত না। এবং অত্যন্ত বিনয়ী ছিল, অনেক কম কথা বলতেন এবং প্রচণ্ড পরিশ্রমী ছিল। উনি নিজ হাতেই খাল কেটেছেন, এটা আমি দেখেছি।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে তার অবদান ছিল, স্বপ্নদ্রষ্টা একজন রাষ্ট্রনায়ক, পাশাপাশি অর্থনৈতিক সংস্কার করেছেন। তার যে ১৯ দফাটি আসলে জনগণের মাঝে সাড়া ফেলেছিল তখন, আজকে তার সুসন্তান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু ৩১ দফা দিয়ে জনগণের মন জয় করেই কিন্তু তিনি আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে আজকে রাষ্ট্রক্ষমতায় এসেছেন। এই যে পিতা এবং পুত্রের আধুনিক বাংলাদেশ গড়ার যে চিন্তা, এই চিন্তা কি বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছেন, এই পরিবার বাদে যারা এসেছেন, তারা কি আসলে এই ধরনের কোন চিন্তার কাছাকাছি ছিলেন কিনা কখনো?
3: ধন্যবাদ, আপনার প্রশ্নটি অত্যন্ত ব্যাপক এবং অনেক বড়, আমি পর্যায়ক্রমে উত্তর দেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আপনি জানেন ১৯৭১ সালের ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যখন বিস্ফোরণমুখ, উনি তখন মেজর ছিলেন, চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন, এবং ২৫ মার্চ যখন চট্টগ্রাম সেনানিবাস, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানা এই গণহত্যাটা মানে চালানো হলো, এই সংবাদ শুনে মুহূর্তের মধ্যে উনি গর্জে উঠলেন এবং উনি বললেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এবং এর পরবর্তীতে উনি কালুরঘাট রেডিও স্টেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। এই জন্য বলা হয় যে উনি অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন। উনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে আবার সরাসরি নিজে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। উনি জেড ফোর্স গঠন করেছেন, জেড ফোর্সের প্রধান ছিলেন উনি। এবং এই রক্তক্ষয়ী সংগ্রামের পরে যখন বাংলাদেশ স্বাধীন হল 1971 সালে, তখন ওনার বীরত্বপূর্ণ অবদানের জন্য উনি বীরোত্তম খেতাব অর্জন করলেন। তো আপনি যে পরবর্তী যে প্রশ্নটা করলেন যে ওনার আসলে যে স্বপ্ন ছিল এবং স্বাধীনতার পরে সে স্বপ্ন আসলে কতটুকু কি বাস্তবায়ন হয়েছিল, অথবা এখন ওনার যে পরবর্তী প্রজন্ম, প্রথমত ওনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তী তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, 1977 সালের 21 এপ্রিল জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট মনোনীত হন কিছু রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে। এবং রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই জিয়া দেশে আবার গণতন্ত্র ফিরে নিয়ে আসার উদ্যোগ নেন এবং 22 মে 1977 সালে জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন, যেটা আপনি বললেন। এবং জিয়াউর রহমান দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার প্রাথমিক পদক্ষেপ হিসাবে 1978 সালের 3রা জুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা করেন, একেবারে একটা ডেমোক্রেটিক প্রসেসে, এবং যে নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন আমরা জানি। তো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা, চেতনা এবং দর্শন ছিল এদেশের মাটি এবং মানুষকে ঘিরে। এক কথায় যদি আমরা বলি, স্বনির্ভর জাতি হিসাবে মাথা তুলে দাঁড়ানো ছিল তার মূল দর্শন। জিয়া মনে করেছিলেন, ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, ধর্ম বা গোষ্ঠীভিত্তিক নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। এবং তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর অখণ্ড বিশ্বাস ছিল তার। এবং রাজনীতিতে আর একটা যে বড় যে বিষয়, দল এবং মতের সহ অবস্থান। তিনি জানতেন যে বিপুল জনগোষ্ঠী যারা হয়তো ভিন্ন মত অবলম্বন করতে পারে বা ভিন্ন মত থাকতে পারে, গণতন্ত্রের যেটা আসলে মূল কথা যে ভিন্ন মতাবলম্বীকে কথা বলার সুযোগ দেওয়া, কাজকর্মের সুযোগ দেওয়া, এবং এটা জিয়াউর রহমান মনে প্রাণে ধারণ করতেন। এবং তিনি ভাবতেন যে এই বিপুল জনগোষ্ঠীকে মূল স্রোতে না নিয়ে আসতে পারলে আসলে দেশের উন্নয়ন সম্ভব নয়, সুতরাং বিরোধী মতাবলম্বীকেও এই স্রোতে আনতে হবে। আর এর পরবর্তীতে হল যে আপনি যেটা বললেন যে 1981 সালের 30শে মে যখন কিছু উশৃঙ্খল সেনা সদস্যের দ্বারা উনি যখন নিহত হলেন এবং জাতি তখন একেবারে একটা অন্ধকারে নিমজ্জিত হল, বাংলাদেশ যেভাবে এগুচ্ছিল সেটা বাধাগ্রস্ত হল, এবং পরবর্তীতে আমরা জানি ইতিহাসের বেশ কিছু বছর সামরিক শাসন ছিল এবং পরবর্তীতে খালেদা জিয়া উনি একেবারেই রাজনীতিতে একেবারে বলতে গেলে নতুন। উনি আসলে স্বাধীনতা যুদ্ধের সময়ও বেসিক্যালি হাউস ওয়াইফ যেটাকে আমরা বলি, মানে সেরকমই উনি জীবনযাপন করতেন এবং দেশের প্রয়োজনে উনি তখন এই দলের, এই বিএনপির উনি হাল ধরেন। ওনাকে বলা হয় আপোষীর নেত্রী। উনি যে পরিমাণ বাংলাদেশে, বাংলাদেশ তো বটেই এটা সারা বিশ্বে, উনি যে পরিমাণ নির্যাতন সহ্য করেছে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, উনি ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন, সুযোগ ছিল, কিন্তু সেটা উনি যাননি। উনি এদেশের মাটি, এদেশের মানুষের সাথে থাকবেন, সেজন্যই উনি ওনার একেবারে বৃদ্ধ অবস্থায় উনি জেলে ছিলেন অনেক বছর, এবং ওনার জীবনী শক্তি যেটা, সেটা আসলে জেলে তিলে তিলে উনি নানা ধরনের রোগ ব্যাধিতে উনি আক্রান্ত হন এবং গত বছর উনি ইন্তেকাল করেন। এবং ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান, আমরা জানি ওনারও রাজনৈতিক জীবন আসলে এত সহজ না, স্মুথ না, উনি 17 বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন। তো এরকম একটা পরিস্থিতিতে দেশের যে পট পরিবর্তন হল 5ই আগস্ট, পট পরিবর্তনের পরে উনি যখন দেশে আসার মতো পরিবেশ সৃষ্টি হলো এবং উনি দেশে আসলেন, আমরা জানি যে ইলেকশন হলো এবছর 12ই ফেব্রুয়ারি, ইলেকশনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করল এবং ওনার যে 31 দফা যেটা ঘোষণা করেছেন, আপনি দেখবেন জিয়াউর রহমানের যে 19 দফা ছিল সেই 19 দফার বহুলাংশে এখানে প্রতিফলন আছে। এবং আমি তো মনে করি যে এই 31 দফা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশ আসলেই নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যুব সমাজ নিয়ে ভেবেছেন, 1977 সালে তিনি রাষ্ট্রক্ষমতায় আসার পরপরই যারা কিশোর কিশোরী, শিশু, তাদের প্রতিভা বিকাশে তিনি নতুন কুড়ি নামে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। অর্থাৎ জিয়াউর রহমান মানে নতুন কুড়ি, এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসে। তো সেই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং শিশু কিশোর সহ যারা তরুণ তরুণী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদেরকে তিনি কিভাবে উৎসাহ দিতেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করেছিলেন?
3: আসলে আপনি যদি জিয়াউর রহমানের জীবনী পড়েন অথবা জীবনী যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে তার যে দর্শন ছিল একটা পূর্ণাঙ্গ জাতি গঠনে, একজন পূর্ণাঙ্গ মানুষ গঠনে। ধরেন বাংলাদেশের সব মানুষ যদি পূর্ণাঙ্গ মানুষ হয় তাহলেই না একটা পূর্ণাঙ্গ দেশ আমরা পাবো। তো তার এই দর্শনের মধ্যে এগুলো ছিল। তার মধ্যে একটা ছিল তার চিন্তা চেতনায় সবসময় যেটা থাকতো আর কি, যে শিশু কিশোরদের নিয়ে ভাবনা। শিশুদের তিনি অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন, এবং তার প্রতিশ্রুতিতে 1977 সালে রাষ্ট্রক্ষমতায় এসেই উনি নতুন করে গঠন করলেন। এবং লেখাপড়ার বাইরেও যে প্রতিভা যেগুলো থাকে সেগুলো বিকাশের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জাতি গঠন করতে হলে সেগুলো বিকাশ প্রয়োজন, এবং সেটা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। এবং এই নতুন কুড়ি থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছে, কিন্তু পরবর্তীতে এই নতুন কুড়িটাকেও এটাকে কিন্তু একটা রাজনৈতিক রূপ দিয়ে বেশি দূর এগোয় নেই। আর শিশু কিশোরদের আর একটা জিনিস উনি যেটা দেখতেন, যে আসলে লেখাপড়ায় যারা ভালো করে, তখনকার দিনে বৃত্তি পরীক্ষা ছিল, এসএসসি এইচএসসিতে যারা ভালো ফলাফল করে, যারা স্ট্যান্ড করে বা স্টার মার্কস পেত তখনকার দিনে, উনি তাদের নিয়ে নৌবিহারে যেতেন, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ উনি দেওয়ার চেষ্টা করতেন, এবং তাদের মাঝে যে দেশপ্রেমের যে একটা বীজ বপন করে দেওয়া সেটা উনি চেষ্টা করতেন এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে।
2: জিয়াউর রহমানের কর্মময় জীবন আমরা যদি দেখি, এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে একত্রিত করে সার্ক গঠন করা বা মুসলিম দেশগুলোকে একত্রিত করে ওআইসি গঠন করা, এই যে কাজগুলোতে তিনি অবদান রেখেছেন। তো দেশের অঙ্গন পেরিয়ে তখনকার দিনে তিনি আন্তর্জাতিকভাবে এই সার্ক দক্ষিণ এশিয়া সহ এশিয়া মহাদেশে তার যে কর্মকাণ্ডে নিজেকে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন, কিভাবে এটা করতে সক্ষম হয়েছিলেন এবং এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
3: জিয়াউর রহমান সার্কের প্রতিষ্ঠাতা, আমরা জানি এই দক্ষিণ এশিয়ার যে 60টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল, এবং আমরা দেখেছি যে সার্কের কিন্তু কিছু সুফল আমরা পেতে শুরু করছিলাম। পরবর্তীতে যাই হোক সেটাও হোঁচট খেয়েছে, কিছু বছর ছিল বাট সেটা সেভাবে সাস্টেন করেনি, পলিটিক্যাল পট পরিবর্তনের পরে সেগুলি আবার আগের অবস্থায় ফিরে গেছে। আপনি দেখেন জিয়াউর রহমানের আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে ওনার যে চিন্তাভাবনা ছিল, মিডল ইস্টের কথা আপনি ধরেন, মধ্যপ্রাচ্যের সাথে উনি যে যোগাযোগ বাড়িয়েছিলেন যেটা আপনি ওআইসির কথা বললেন, ইভেন সৌদি আরবের সাথে, মিডল ইস্টের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, আজকাল আমাদের সবচেয়ে বড় রেমিটেন্স আসে মিডল ইস্ট থেকে। সৌদি আরবে প্রায় 30 লাখ সরকারি হিসাবে প্রায় 30 লাখ বাংলাদেশি কর্মরত আছে, এবং এই যে বিপুল পরিমাণ জনশক্তি ওখানে এমপ্লয় করা প্লাস বিপুল বৈদেশিক মুদ্রা যে আমরা পাচ্ছি, এটা স্বপ্নদ্রষ্টা কিন্তু জিয়াউর রহমানই ছিলেন, এবং শুরুটা কিন্তু ওনার হাত দিয়ে হয়েছিল। শুধু মিডল ইস্ট না, আপনি চীনের সাথে যে সুসম্পর্ক স্থাপন আন্তর্জাতিক পরিমণ্ডলে, কারণ উনি একজন সামরিক বাহিনীর চৌকস অফিসার ছিলেন এবং উনি জানতেন যে আসলে শুধু দেশের মধ্যে দেশের নিজস্ব পরিমণ্ডলে বিচরণ করে কোনো জাতিকে আসলে এগিয়ে নেওয়া সম্ভব হয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের পা বাড়াতে হয়। এবং সেখান থেকেই উনি কিন্তু এই পাশের যে দেশগুলো আমাদের আছে, ভারতের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চীনের সাথে এটা করেছিলেন, মিডল ইস্টের সাথে ছিল, এই সুসম্পর্কগুলো কিন্তু উনি স্থাপন করেছেন, এবং এটাকে এই সম্পর্কগুলোকে দীর্ঘস্থায়ী করার জন্য এই যে সার্ক, যে এটা আমরা জানি যে পর্যায়ক্রমে এটা চেয়ারম্যান এটা পরিবর্তন হতো, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এক এক জায়গায় এক এক সময় এই সম্মেলনটা অনুষ্ঠিত হতো। তো এইভাবে উনি চেয়েছিলেন যে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইম্পর্টেন্সটা তুলে ধরতে এবং সহযোগিতা বাড়িয়ে দেশের উন্নয়ন সাধন করতে।
2: জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যতদিন ছিলেন, 5 বছর বা তার একটু কিছু কম সময় হতে পারে, তো এই সময়টা তখনকার দিনে কিন্তু যোগাযোগ ব্যবস্থা আসলে তেমন উন্নত ছিল না, তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি কাজ করেছেন, পৌঁছে গেছেন সেখানে, এবং আমি যেটা জানি যে তিনি খুবই পরিশ্রম করতেন রাত দিন। সেক্ষেত্রে আমরা বলবো যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার পরে যুদ্ধে অংশগ্রহণ, এর পরবর্তীতে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যে অপরিহার্য ছিলেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি খাল খনন কর্মসূচি যেটি যশোর থেকে শুরু হয়েছিল, তো সেই যে কাজের ধারাবাহিকতা বিভিন্ন অঞ্চলে পদার্পণ, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছিল তখনকার দিনে, এটা আপনি কি মনে করছেন?
3: আসলে ওনার স্বপ্ন তো সারা বাংলাদেশ নিয়েছিল, এবং সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে জায়গায় ওনার কিছু অবদান নাই এবং ওনার আগমন ঘটেনি। আপনি যেটা বললেন যে যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে ছিল, রাস্তাঘাটের অবস্থা এখনকার মতো ছিল না, আর টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন প্রযুক্তি তো অত্যন্ত দুর্বল ছিল স্বাধীনতোত্তর একটা দেশে। তো এর মধ্যেও উনি কিন্তু এই সমস্ত জায়গায় ওনার যে প্রবল ইচ্ছা ছিল, ওনার যে মানসিক শক্তি ছিল, ওনার যে প্ল্যান পরিকল্পনা যেগুলো ছিল এগুলো বাস্তবায়ন করার জন্য উনি কিন্তু একদম দুর্গম এলাকায় উনি ছুটে যেতেন, উনি পায়ে হেঁটে যেতেন। উনি হয়তো কিছু দূর একটা গাড়ি গেল, তারপর উনি পায়ে হেঁটে কাদামাটির মধ্যে থেকে আমরা দেখছি যে জুতো হাতে নিয়ে উনি হাঁটছেন। তো এইভাবে উনি বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন।
2: আরেকজন অতিথি রয়েছে আমাদের মাঝে, জনাব নজরুল মঞ্জু, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি তাকে একই প্রশ্ন করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছেন, তিনি অমর হয়ে আছেন, আজকে তার শাহাদাত বার্ষিকী, আমরা শাহাদাত বার্ষিকীতে আমরা শোক জানাচ্ছি এবং সেই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, তার রাজনৈতিক জীবন, তার বেড়ে ওঠা সবকিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই।
4: বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আবির্ভাব একটি বিশেষ ঘটনা। স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যখন কঠিন হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে একদলীয় শাসন ব্যবস্থার জাতকলে পিষ্ট হয়ে জাতি যখন কঠিন বাস্তবতার মুখোমুখি, গণতন্ত্রহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশে খাদ্য সংকট, প্রশাসন দলীয়করণ এবং মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধে ওঠে, সে সময়ের 74-এর দুর্ভিক্ষের কথা আমাদের মনে আছে। শহীদ জিয়াউর রহমান এমন একটি সময় দেশে আবির্ভূত হলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন মানুষ তার প্রতি ব্যাপক আগ্রহ দেখায়। মানে এই যে ক্ষমতার পালাবদল, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হল শহীদ জিয়ার আগমনের বার্তার মধ্য দিয়ে। এবং শহীদ জিয়া ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, এবং তিনি জাতির দুঃসময়ে জাতির পাশে বারবার এসে দাঁড়িয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জাতি যখন সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল, নেতৃত্বে সংকটে ছিল, মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে শহীদ জিয়া জনগণের কাছে হাজির হয়েছিলেন। সেই জিয়া আবার 74 সালের দুর্ভিক্ষ, একদলীয় শাসনের জাতকলে পিষ্ট জনগণ, ঠিক 75-এর পরবর্তন পরে আবার শহীদ জিয়া দেশের মানুষের সামনে হাজির হলেন এবং তিনি নতুন বার্তা নিয়ে আসলেন, সেটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র দিয়েই তিনি তার যাত্রা শুরু করেছিলেন। শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতিতে এমন এক সময় এসেছিলেন যখন দেশে খাদ্যাভাব ছিল, দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ, ঠিক সেখান থেকে দেশকে বেরিয়ে আনার জন্য তিনি কাজ শুরু করলেন এবং তার রাজনীতির মূল লক্ষ্যই ছিল স্বনির্ভর অর্থনীতির পরে দেশকে দাঁড় করানো। তিনি সেই যাত্রা শুরু করলেন, তিনি প্রথমে জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গঠন করলেন বহুদলীয় গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তারপরে তিনি বিএনপি গঠন করলেন এবং সেই বিএনপির যাত্রা শুরু হলো বাংলাদেশের রাজ্যেতে, এবং বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়েই এই বিএনপিকে তিনি এগিয়ে নিয়ে গেলেন এবং দেশে সব দলকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, এবং এই হলো নতুন প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটের মধ্যে দিয়েই তার যাত্রা শুরু হলো। এবং তিনি শিল্পায়ন করলেন, খাল খনন করলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্ত ভিত্তির পর দাঁড় করানোর জন্য তিনি চেষ্টা করলেন, এবং তিনি বাংলাদেশে প্রথম তিনিই হচ্ছেন ম্যানপাওয়ার বিদেশে রপ্তানি করা, এই যে আজকের গার্মেন্টস, এটি তার হাত দিয়ে যাত্রা শুরু করেছিল। এটি স্বনির্ভর অর্থনীতির পরে দেশ দাঁড় করাতে যে তিনি বহুমুখী কাজ করেছিলেন এবং তার এই প্রতিভার কথা জাতি শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করে। এবং শহীদ জিয়া আমলে যে সমস্ত কাজ হয়েছে, যেমন বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হয়েছিল, আরও যেটি হয়েছিল সেটি হচ্ছে যে নানান ধরনের প্রতিষ্ঠান তিনি দাঁড় করিয়েছিলেন, শিশুদের জন্য উনি প্রতিষ্ঠান গঠন করেছিলেন, নারী উন্নয়নের জন্য নারীদের প্রতিষ্ঠান গঠন করেছিলেন এবং শিক্ষা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজিয়েছিলেন। তার হাত দিয়েই বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করেছিল এবং মানুষের কাছে তার প্রত্যেকটা উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে গ্রহণযোগ্য লাভ করেছিল, এমন একটি প্রেক্ষাপটে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং বাংলাদেশকে তিনি পৃথিবীর মানচিত্রে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং তার হাত ধরেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করেছিল। এবং তিনি বাংলাদেশের রাজনীতিকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে তিনি সারা পৃথিবীর মানুষের কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন এবং তার হাত দিয়েই বাংলাদেশের যে নতুন পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয় এবং বিদেশে বাংলাদেশে কোনো শত্রু নাই, সবই বন্ধু, এবং কোনো বিশেষ গোষ্ঠীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এমন একটি পররাষ্ট্রনীতিকে তিনি দাঁড় করিয়েছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতিকে নতুন ধারায় নিয়েছিলেন, সেটি হচ্ছে যে একটি স্বনির্ভর দেশ এবং স্বনির্ভর যে রাজনীতির ধারা তিনি প্রথম চালু করেছিলেন, করো কাজ গড় দেশ, এই স্লোগান দিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন। বহুমুখী প্রতিবার মানুষগুলোকে তিনি একটি প্ল্যাটফর্মে দাঁড় করেছিলেন এবং বিভিন্ন স্রোত ধারায় বিভক্ত বিভিন্ন জাতিগোষ্ঠীকে তিনি একটি ধারায় আনার চেষ্টা করেছিলেন এবং সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং এই প্ল্যাটফর্মটা একমাত্র তার মাথার থেকে এসেছিল যে সকল জাতি সকল ভাষার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ একটি প্ল্যাটফর্মে আসবে এবং সেটি হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি। এই ধারার মধ্যে দিয়ে তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছিলেন এবং বাংলাদেশের মানুষ তার সময় এটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়েছিল এবং তিনি মহান মুক্তিযুদ্ধের একটি সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের রাষ্ট্রপতি এবং নতুন ধারার রাজনীতির জনক এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে শহীদ জিয়াকে সবাই স্বীকৃতি দিয়েছিল। একটি আধুনিক বাংলাদেশ গড়া যেখানে বিচার, যেখানে সংস্কৃতি, যেখানে গণতন্ত্র, যেখানে ন্যায় বিচার এবং যেখানে মানুষ খুব সুখে থাকবে এবং শান্তিতে থাকবে এমন একটি সুন্দর দেশ গঠনের কাজ করেছিলেন। আজকে তারই যোগ্য উত্তরসূরি প্রথমে বেগম খালেদা জিয়া, তারপরে তার সন্তান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশে এখন নেতৃত্ব দিচ্ছেন এবং শহীদ জিয়ার সেই রাজনীতিকে তিনি ধারণ করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে খাল কাটা বিপ্লব তিনি শুরু করেছেন, তিনি নারীদের স্বাবলম্বী করার জন্য তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন, তিনি হেলথের জন্য হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং কৃষক ঋণ মৌকুব করে দিয়ে জাতকল থেকে কৃষকদেরকে মুক্ত করেছেন। মানে পিতার সেই আধুনিক বাংলাদেশের সেই ধারাকে আমাদের তারেক রহমান তিনি সেই ধারা রাজনীতি দিয়ে তার যাত্রা শুরু করেছেন। এমন একটি সময় আজকে আমরা দাঁড়িয়ে আছি, 17 বছরের দুঃশাসন মুক্ত বাংলাদেশের ভগ্ন অর্থনীতির পর দাঁড়িয়ে আমরা যে যাত্রা শুরু করেছি এই যাত্রার নেতৃত্ব দেবেন আমাদের জনাব তারেক রহমান, যিনি আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, বাংলাদেশের মানুষ আমাদের নেত্রীকে এখনও মনে রেখেছে যে তার সময় বাংলাদেশের অনেক উচ্চতায় গিয়েছিল। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং আজকের তারেক রহমান এই ধারা বিএনপিকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশে ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে তারেক রহমান নতুন যাত্রা শুরু করেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর অর্থনীতির পরে দাঁড় করানোর জন্য তিনি আবার শহীদ জিয়ার সেই কর্মসূচি সামনে নিয়ে আসছেন। এবং আমরা জানি বিচার বিভাগকে তিনি ছেলে সাজাচ্ছেন, যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেই সব প্রতিষ্ঠানকে উনি নতুন করে বিল্ড আপ করবেন এবং সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। আমরা আজকের এই সময় আমাদের শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকীকে দাঁড়িয়ে আমাদের নতুন করে শপথ দিতে হবে যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, দেশ গঠন করব, অর্থের সমৃদ্ধি ঘটাব এবং মানুষের যা চাহিদা সেই চাহিদা পূরণ করেই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।
2: তার কোন স্মৃতি বা তার সঙ্গে কাছাকাছি সংস্পর্শে যাওয়া এই ধরনের কোন স্মৃতিগুলো আপনার কাছে আছে কিনা?
4: শহীদ জিয়া রহমান সাথে আমাদের অনেক স্মৃতি। তখন আমরা ছাত্র, উনি যখন রাজনীতি আসলেন 79 সালে, তিনি সারা বাংলাদেশ ট্যুর করেছেন এবং মেধাবীদের তিনি সংগ্রহ করেছেন। আমি তখন বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, অনার্সের ছাত্র। তিনি খুলনা আসলেন, তিনি ছাত্রদেরকে নিয়ে সার্কিট হাউসে বৈঠক করলেন এবং সবাইকে তিনি রাজনীতিতে আসার আমন্ত্রণ জানাবেন। আমরা খুলনা সার্কিট হাউসের হেলিপ্যাড দাঁড়িয়ে তাদেরকে রিসিভ করেছিলাম। সেদিন আমরা বুঝেছিলাম তাকে দেখে যে এই মানুষটি দেশপ্রেমিক এবং এই মানুষটি বাংলাদেশে অনেক উচ্চতা নিতে চায়। শহীদ জিয়া ছিলেন একজন সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ, নিষ্ঠাবান মানুষ এবং অসম্ভব কর্মঠ, এবং তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন এবং আমরা তার কালকাটা কর্মসূচিতে আমরা যোগ দিয়েছি এবং তার নানান কর্মসূচিতে যোগ দিয়ে আমরা উৎসাহিত হয়েছি, রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছি এবং তার সাথে এই স্মৃতি আজও ভোলেন না। তিনি আমাদের রাজনীতিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সেই আমন্ত্রণে সাড়া দিয়েই আমরা প্রথম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলে আমরা যোগদান করি এবং সেই থেকেই রাজনীতিতে আমার যাত্রা শুরু। বেগম খালেদা জিয়া আমাদেরকে প্রতিষ্ঠা করেছেন, রাজ্যের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন এবং আজকের বাংলাদেশ শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের গড়া বাংলাদেশ, এই বাংলাদেশের আগামী হবে আরও সুন্দর, আরও স্বস্তিদায়ক এবং জনগণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের নেতা তারেক রহমান যাত্রা শুরু করেছেন। তিনি তার পিতা এবং তার মাতার আদর্শকে অনুসরণ করেই দেশ পুনর্গঠনের হাত দিয়েছেন। তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না, তিনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন, উন্নয়ন সমৃদ্ধির মধ্যে দিয়ে সবাইকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন, সে যাত্রায় তিনি সফল হবেন। তাই তো আজকে শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকী আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহানবুল আলমিন যেন তাকে বিশ্বাস করেন এবং তার পত্নী আমাদের প্রিয়নতী দেশনেত্রী এবং খালেদা জিয়াকেও যেন তিনি বিশ্বাস করেন।
2: আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে খুলনা বেতারে এসে আপনারা আজকে 30 মে আমাদের রাষ্ট্রের জন্য একটি শোকাবহ দিন, যে শোকটা আমরা গত 45 বছর আমরা বহন করে বেড়াচ্ছি জাতি হিসেবে, আমাদের আসলে একটি দুর্ভাগ্যের দিন। এই যে দিনটা আমরা অতিবাহিত করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, তার কর্মময় জীবন সম্পর্কে, তার আন্তর্জাতিক অবস্থান সম্পর্কে আপনারা যে কথাগুলো বললেন এবং অভিজ্ঞতা আমাদের মাঝে বিনিময় করলেন, এটা আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের কাছে এই বার্তাটি পৌঁছে যাবে এবং তার সেই কর্মময় জীবন এবং তার যে রাষ্ট্র গঠনের যে চিন্তাধারা সবকিছু মিলিয়ে আগামী প্রজন্ম তারাও কিন্তু একই দিকে ধাবিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতক্ষণ শুনলেন একটি বিশেষ আলোচনা। পরিচালনায় ছিলেন তরিকুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, কথা সাজিয়েছেন গাজী মজহারুল আনোয়ার।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুত ভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না আছে কোনো ভয়, না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতে রাসুল। শিল্পী হারুনুর রশিদ, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

নাতে রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather. The news read by Tasnova Bashar. The 45th martyrdom anniversary of Shahid President Zia Rahman is being observed in the country today with due respect. On 30th May in 1981, Shahid President Zia Rahman was killed at the Chattogram Circuit House by a group of disgruntled army officers as part of a domestic and foreign conspiracy. Zia Rahman, the proclaimer of independence, was one of the sector commanders of the Liberation War and commander of Z Force. He was the founder of BNP, one of the country's largest political parties. The BNP founded by him has now become one of the major political forces in Bangladesh. To mark the 45th martyrdom anniversary, BNP is observing an 8-day special program from 25th May till 1st June. As part of the program today, party flag is being kept at half-mast and black flag is being hoisted at the party central office in Napleton and at party offices across the country. Meanwhile, Prime Minister and BNP Chairman Tariq Rahman today paid tribute to party founder and Shahid President Zia Rahman on the occasion of his 45th death anniversary by placing a wreath at Shahid President Zia Rahman's grave at Sher Bangla Nagar in the capital. He later placed another wreath as BNP Chairman, accompanied by senior members of the party. Prime Minister Tariq Rahman and party's standing committee members stood in solemn silence for some time and showed profound respect to the party founder. Later, Tariq Rahman joined the Doha Mahfil at the graveyard. Afterwards, leaders and workers of BNP and its associate bodies, supporters and people from different parts of the country today paid homage to Shahid President Zia Rahman at his graveyard at Sher Bangla Nagar in the capital. Meanwhile, Prime Minister Tariq Rahman today distributed clothes and food items among the poor and destitute people on the occasion of 45th martyrdom anniversary of Shahid President Zia Rahman. The food and clothes distribution program began at the Rajdhani High School premises on Manikmay Avenue in the capital. Meanwhile, while addressing an event ahead of distributing clothes and dry food items among the underprivileged in the capital's ECB and Kuril areas in the capital today, Prime Minister Tariq Rahman urged citizens to actively participate in nation building by following the ideals of Shahid President Zia Rahman. He said the core focus of Shahid President Zia Rahman's politics was serving the nation and standing by its people. Home Minister Salahuddin Ahmed has called on all citizens to work together to build a non-discriminatory, democratic and prosperous Bangladesh in line with the ideals of Shahid President Zia Rahman. He made the remarks while briefing journalists after paying tribute and offering prayers at the grave of Shahid President Zia Rahman at Sher Bangla Nagar in the capital today. Home Minister said Shahid President Zia Rahman played an unparalleled role throughout his life in safeguarding Bangladesh's independence, sovereignty and progress. He said that the path shown by Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia remains the foundation of Bangladesh's independence, sovereignty and democracy. Biman Bangladesh Airlines has launched its post-Hajj flight operations, welcoming returning pilgrims from Saudi Arabia with flowers and holy Zamzam water at Hazrat Shah Jalal International Airport. The national flag carriers first return Hajj flight carrying pilgrims from Jeddah landed at Hazrat Shah Jalal International Airport in the morning. High officials of Biman Bangladesh Airlines, among others, received the pilgrims, greeting pilgrims with flowers and bottles of holy Zamzam water. A truck overturned in eastern Afghanistan, killing 18 people on board, including 10 children. The accident happened on the road between Jalalabad in eastern Afghanistan and capital Kabul. The vehicle was carrying Afghan families returning from Pakistan. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri Nation T20 series at Edinburgh today. The match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather and forecast Valley Tail Wantana says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at speed 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal and Potuakhali. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি ফারহানা খান রনি। ঈদুল আজহার ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,8,200 টাকা। পদ্মা সেতু সাইড অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াত বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথ সহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ সহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। এদিকে ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত ছয় দিনে যমুনা সেতুতে 2,62,000-এরও বেশি যানবাহন চলাচল করেছে। এই ছয় দিনে টোল আদায় হয়েছে 20 কোটি টাকারও বেশি। যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত সোমবার থেকে টানা সাত দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় এসব বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে 50 লাখ মার্কিন ডলারেরও বেশি বিক্রয় করতে যাচ্ছে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিওর জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটি চালু হলে বছরে 30 লাখ জোড়া ইনসোল, 12 লাখ জোড়া আউটসোল, 32 লাখ জোড়া মিডসোল এবং 10 লাখ জোড়া পিউ জুতা উৎপাদন করা হবে। এতে প্রায় 500 বাংলাদেশীর কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী 2026-27 অর্থ বছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাতকে রাজস্ব আহরণের প্রধান ভিত্তি হিসাবে ধরতে সরকার নতুন অর্থবছরের জন্য শুধু ভ্যাট থেকেই 3,10,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচির শর্ত পূরণ এবং রাজস্ব GDP অনুপাত বাড়ানোর লক্ষ্যেই ভ্যাট আহরণে এই জোর দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নতুন অর্থ বছরের জন্য মোট 6,29,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 41,000 কোটি টাকা বেশি। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.45 টাকা, ক্রয় 141.78 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: এতক্ষণ দুখানি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিবেদিত গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কে এম আবদুল্লাহ আলমর্তুজা মহিন ও নসীন তাবাসসুম স্মরণ, গীতিকার জুবাইদুল ইসলাম, সুরকার সুমন রেজা খান।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি।
2: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। 30 মে 2026 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন হৃদয়ে আছো তুমি অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহীন
3: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
2: আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি ছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। রাষ্ট্র পরিচালনায় তিনি সততা, পরিশ্রম ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। দেশ ও জনগণের কল্যাণে তার আত্মত্যাগ এবং অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান এই নেতার 45তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানমালায় আজকে আছে জিয়াউর রহমানের উপর আলোচনা, সমবেত সঙ্গীত, দেশের গান এবং জিয়াউর রহমানকে নিয়ে গান। বন্ধুরা, আমাদের এই বিশেষ অনুষ্ঠানে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদানের উপর আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে অনুরোধ করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনায় কিছু বলার জন্য। জনাব কামরুজ্জামান, আমরা সবাই জানি 30 মে 1981 সালে জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গুপ্ত হত্যার শিকার হন। অসময়ে তিনি আমাদের মাঝ থেকে চলে যান। তার মৃত্যু সম্পর্কে এবং তার মৃত্যুতে আমরা জাতি হিসেবে আমাদের দেশের কি ক্ষতি হয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলুন।
4: আপনাকে এবং শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি মরহুম রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের যে মৃত্যু, তাকে যে অ্যাসাসিনেট করা হয়েছিল, কিছু বিপদগামী সেনা অফিসার তাকে চট্টগ্রামে হত্যা করে, তো ওনার সাথে আমার জীবনের প্রথম দেখা হয় আমি যখন ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হই 1975 সালের অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। উনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে আমাদের ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়েছিলেন। তো ডাইনিং টেবিলে আমি যেখানে বসছিলাম এর একটু দূরেই হাই টেবিলে প্রয়াত রাষ্ট্রপতি বসেছিলেন। খাবার দাবারের পরে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি হবে ভবিষ্যতে। আমি বললাম যে আমি ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট হতে চাই। উনি বললেন, ও ম্যান, বি এ মিলিটারি অফিসার, দেন ইউ ক্যান বিকাম এভরিথিং অ্যান্ড এনিথিং ইফ ইউ ওয়ান্ট। যাই হোক, এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, এই সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াও একটা অত্যন্ত বেনেভোলেন্ট নেতাকে হারিয়েছে বলে আমি মনে করি। 1971 সালে তিনি শুধু স্বাধীনতা ঘোষক নন, তিনি রণক্ষেত্রে প্রথমে ছিলেন 1 নম্বর সেক্টরের কমান্ডার, পরবর্তীতে তিনি 11 নম্বর সেক্টরের কমান্ডার হন এবং এরপরে তিনি জেড ফোর্স গঠন হয়, ওই জেড ফোর্সের কমান্ডার ছিলেন। জামালপুরের কামালপুরে এমন অসীম সাহসিকতার যুদ্ধ করে বাংলাদেশেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বীরোত্তম খেতাবে ভূষিত হন। এবং তার সাথে 1971 সালের 26শে মার্চে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষক, এগুলো জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবে যুগে যুগে, কালে কালে, সমস্ত বাংলাদেশীদের অন্তরে। এরকম একজন বেনেভোলেন্ট লিডার, জাতীয়তাবাদী ব্যক্তি যুদ্ধক্ষেত্রে দেখেছি ১৯৭১ সালে, তার পরবর্তীতে ১৯৭৫ সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সৌভাগ্য যে জিয়াউর রহমান কালক্রমে সপ্তম রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের দায়িত্বভার নেন। এরকম একজন মহান নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, যিনি বাঙালি জাতীয়তাবাদকে পরিবর্তন করে বাংলাদেশী জাতীয়তাবাদ তৈরি করেছিলেন এবং এতে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে যে ইউনিটি ওটার সৃষ্টি হয়েছিল। একই সময়ে রাষ্ট্রপতি হিসাবে পরবর্তীতে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তৈরি করেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের সার্ক, এটারও কিন্তু স্বপ্নদ্রষ্টা ছিলেন জেনারেল জিয়া। সো জেনারেল জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এটাও জেনারেল জিয়ার মাধ্যমে আমরা দেখেছি সমাধান এসেছিল। তিনি আপনি জানেন বর্তমান যে চাকমা রাজা দেবাশিস রায়, তার বাবা ছিলেন ত্রিদীপ রায়, তার দাদা ছিলেন রাজা নলিনাক্ষ রায়। এই নলিনাক্ষ রায়ের সাথে বিনীতা রায়ের বিয়ে হয়। এই বিনীতা রায়কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সরকারে একজন উপদেষ্টা এবং মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এইভাবে তিনি একটা বেনেভোলেন্ট পলিটিক্স করে সকলের ইউনিটিকে নিয়ে তিনি বাংলাদেশকে একের পর এক অগ্রগামীর দিকে নিয়ে যাচ্ছিলেন। আমরা তাকে নিয়ে গর্বিত।
2: ধন্যবাদ, আপনার এই মূল্যবান আলোচনা নিশ্চয়ই শ্রোতাদের অনেক ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আমরা একটি সমবেত সঙ্গীত শুনব। পরিবেশন করবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীবৃন্দ।

ধন্যবাদ জাসাসের শিল্পীবৃন্দ। বন্ধুরা, আমরা এখন একটি দেশাত্মবোধক গান শুনব। গানটি গাইবেন শিল্পী মম মণ্ডল। গানের কথা, হায়রে আমার মন মাতানো দেশ।

ধন্যবাদ শিল্পী মম মণ্ডল। প্রিয় শ্রোতা, আমরা এখন জিয়াউর রহমানের উপর রচিত একটি গান শুনব। গানটি গাইবেন সেলিম রেজা। গানের কথা হল কাঁদো কাঁদো বাংলাদেশের মানুষ কাঁদো।

ধন্যবাদ শিল্পী সেলিম রেজা। বন্ধুরা, এখন আমরা আরও একটি দেশাত্মবোধক গান শুনব শিল্পী নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে। গানের কথা, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন।

ধন্যবাদ শিল্পী নসীন তাবাসসুম স্মরণ। বন্ধুরা, আপনারা শুনছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি। আমাদের এবারের শিল্পী উপমা তালুকদার। শিল্পী গাইবেন শহীদ জিয়া তুমি মানুষের নয়নমণি।

0: বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান। আল্লাহ হাফেজ। এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি। গবেষণা ও গ্রন্থনা আশরাফ শাহীন, সঙ্গীত পরিচালনা জিএম জাকির হোসেন, সঙ্গীত পরিবেশনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীবৃন্দ, উপস্থাপনায় আশরাফ শাহীন ও ডক্টর মাহবুবা রহমান, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এপিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।

দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন।

সম্মুখী শ্রোতা ঢাকা প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান খাল কাটিয়ে শো খাল কাটি। কণ্ঠ দিয়েছেন মনি খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দ। গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক

0: খাল খননের গানটি শুনলেন মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বর্তমানে বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবার সহ বিএনপি এ পর্যন্ত ৫ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরূপ থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত ২৫শে মে থেকে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে ১ জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা কালো বেজ ধারণ করেছেন। সারা দেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুস্থ মানুষের মধ্যে শুকনো খাবার ও কাপড় বিতরণ করেন। তিনি মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরজুড়ে ১৭টি স্থানে পোশাক ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলানগরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গোয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে এবং তার প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র গণভূতানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র ৩.৫ বছরের শাসনামলে বাংলাদেশে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল এবং পটুয়াখালীর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। The 45th martyrdom anniversary of the founder of Bangladesh Nationalist Party BNP and the pioneer of multi-party democracy, Shahid President Jiaur Rahman, is being observed in Khulna today like other places of the country with disrespect. He was assassinated on the night of May 30 in 1981 at the Chittagong Circuit House by a group of misguided soldiers, and he was born at Bagbari under Gaptoli Upazila in Bogra on January 19 in 1936. President Mohammad Shahabuddin gave messages on the occasion. Khulna City and District BNP has taken a 10-day-long program to mark the 45th martyrdom anniversary of Shahid President Jiaur Rahman. The programs include hoisting of black flag and party flag at half-mast at all party offices, wearing black badge, discussion meeting and distribution of food. Other programs include Dua Mahfil at all mosques in the city and special prayers at all temples, pagodas and churches. Meanwhile, a discussion meeting was held at the ground floor of Nagar Bhavan in Khulna City Corporation today on the occasion. Administrator of Khulna City Corporation attended it as chief guest, while former mayor of KCC, heroic freedom fighter Mohammad Munirujjaman, as a special guest. Educationist Principal Majharul Hannan and Abdul Mannan attended it as discussants. Later, a Dua Mahfil was held at the same place. Besides, a discussion meeting was held at Ajkora High School ground of Palerhat under Rupsha Upazila in Khulna today on the occasion. Member of Parliament Azizul Bari Helal attended it as chief guest, while Administrator of Jila Parishad Murul Hassan Bappi as the chief discussant. The joint convener of District BNP, convener of District Shechashevak Dal, and a large number of party leaders and workers were present at the time. In Joshua, a discussion meeting was held at the party office in the town. State Minister for Power, Energy and Mineral Resources Ministry, Onindu Islam Omid, attended it as chief guest. Presided over by President of District BNP, Syed Sabirul Haq Sabu, the meeting was attended, among other, by Vice Chairman of BNP, Professor Nargis Begum, and General Secretary of District BNP, including a large number of party leaders and workers. In Bagerhat, a discussion meeting was held at the Jila Purishad Auditorium today on the occasion. State Minister for Environment, Forest and Climate Change Affairs Ministry, Sheikh Faridul Islam, attended it as chief guest. Presided over by Convener of District BNP, ATM Akram Hussain, the meeting was attended, among other, by the Research Secretary of the BNP Nationalist Executive Committee, Shamimur Rahman Shamim, and a large number of party leaders and workers. Later, a special prayer was held in this connection. In Magura, a discussion meeting was held on the life and work of Shahid President Jiaur Rahman at the District Auditorium of Nomani Maidan today on the occasion. Member of Parliament Mohammad Monwar Hussain attended it as chief guest. In Srinagar, District BNP has taken elaborate programs to mark the day. The programs include hoisting of black flag and party flag at half-mast at all party offices, wearing black badge, discussion meeting, Dua Mahfil and distribution of food. The President and General Secretary of District BNP, as well as a large number of party leaders and workers, were present at the time. In Shatkhira, a discussion meeting was held at the District Bar Association Auditorium today on the occasion. Convener of District BNP, Rahmatullah Polash, attended it as chief guest, while former President of District Bar Association, Advocate Abdul Mujid, as a special guest. Presided over by the convener of Bangladesh Nationalist Lawyers from Shatkhira District Unit, the meeting was attended, among other, by the other members of the forum and a large number of BNP leaders and workers. The 40th Eid reunion and inauguration ceremony of the University Student Association was held at a community center in the Jhenaidah town today. Member of Parliament Maulana Abu Talib attended it as chief guest. The present and former leaders of the organization, general members, former students and local elite were present at the time. Finally, weather and forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal and Potuakhali. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে অনুষ্ঠান ঘোষণার দায়িত্বে রয়েছে আমি শেখ আকবর হোসেন এবং তানিয়া সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। এখন শুরু হচ্ছে মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পরিচালনায় মোহাম্মদ মমতাজ আলী।
3: সুপ্রিয় শ্রোতা, দূরের ও কাছের সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তার সকল সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাছাড়া তার সমস্ত সৃষ্টি মানুষের প্রয়োজনে কল্যাণে নিয়ামত হিসাবে দান করেছেন। মানুষের সকল গুণাবলী এবং বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ হল তার জ্ঞান, যা তার সমগ্র মানবীয় সকল ইতিবাচক আচার আচরণ একমাত্র পরিচালক ও নিয়ামক। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অদ্যাবধি মানব সভ্যতার যে ধারাবাহিক অগ্রগতি, তার প্রধান ধারক ও বাহক হল যুগে যুগে আবির্ভূত জ্ঞানীগুণী ও মহামনীষীরাই। বিজ্ঞানের বিষয়কর অগ্রযাত্রা, শিক্ষা, প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি এসবের ইতিবাচক প্রভাব বর্তমান বিশ্বায়নের বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। তবে বিশ্বব্যাপী মানব কল্যাণের অসংখ্য আবিষ্কার তথা উন্নয়নের কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত হওয়া একদিনে এটা কখনো সম্ভব হয় নাই। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী সাধনার মাধ্যমে সেই ভিত্তি স্থাপন থেকে শুরু করে ধারাবাহিকভাবে উন্নয়নের শিখরে উঠতে সক্ষম হয়েছে। তাই প্রাচীন আমলের জ্ঞানীগুণী মহামনীষীদের অবদান কখনো ভুলবার নয়। বিষয়টি এমন যে যে জাতি তার নিজ ইতিহাস ঐতিহ্যের অবদানের কথা ভুলে যায়, নিজের অজান্তে সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে। একটি সভ্য জাতি হিসেবে যা আমাদের কখনো প্রত্যাশার নয়। মহামনীষীদের জীবনকর্ম, দিকদর্শন বা ধারক হিসেবে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এর সেতুবন্ধন হিসেবে ধারণ করে, যা পরবর্তী প্রজন্মের জন্য আলোকবর্তিকা, আলোর দিশা হয়ে কাছে আসবে। এরই ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজন মনীষীদের জীবন নিয়ে অনুষ্ঠান মনীষা। আজকের বিষয় ওমর খৈয়ামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচনার জন্যে আমাদের মাঝে আছেন ডক্টর সর্দার ফিরোজ আহমেদ, অধ্যাপক গণিত ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। আরও আছেন আমাদের সাথে মুফতি সাইদ হুসাইন। আন্তরিক শুভেচ্ছা রইল আপনার দুজনকে স্টুডিওতে আসার জন্যে। প্রথমে আমি মুফতি সাইদ হুসাইন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ওমর খৈয়ামের জন্ম ও প্রাথমিক জীবন এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য উপস্থাপন করেন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর খৈয়াম ফার্সি কবি, গণিতবিদ, দার্শনিক, জ্যোতির্বিদ। ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন হিজরি পঞ্চম শতকের শেষের দিকে সেলজুক যুগে। তিনি ছিলেন মালিক শাহ সেলজুকের সমসাময়িক একজন ব্যক্তি। অনেক ইতিহাসবিদদের মতে সুলতান মাহমুদের মৃত্যুর কিছু আগে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেছিলেন। তখনকার সময় ইরানের পুরো নাম ছিল, পুরানো নাম যেটা ইরানকে বলা হতো পারস্য, যেটা হাদিসের পরিভাষায় আছে কিসরা, আর তার রাজধানী ছিল খোরাসান। সেই ইরানের রাজধানী খোরাসানের নিশাপুর নামক একটা স্থানে 1048 সালের 18ই মে ওমর খৈয়াম জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তাবুর কারিগর এবং মৃৎশিল্পী। ছোটবেলায় তিনি বালি শহরে সে সময়কার বিখ্যাত পণ্ডিত শেখ মোহাম্মদ মানসুরের তত্ত্বাবধানে শিক্ষালাভ শুরু করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত তখনকার যুগের খোরাসানের বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন শিক্ষক, পণ্ডিত ব্যক্তি ইমাম মুয়াফিক নিশাপুরি রহিমহুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করেন। ছোটবেলা থেকেই ওমর খৈয়াম খুবই মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। পড়াশোনার প্রতি গভীর মনোযোগ তার অসামান্য সফলতার অন্যতম প্রধান কারণ। তার স্মরণশক্তি খুবই প্রখর ছিল যে কোনো দর্শনশাস্ত্র বা বিজ্ঞানের কঠিন ও জটিল গ্রন্থগুলো কয়েকবার পড়লেই তার মুখস্থ হয়ে যেত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে তার পারিবারিক অবস্থা, আর্থিক সচ্ছলতা ভালো ছিল না। জ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ দেখে তখনকার সময়ে যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের, অর্থাৎ তখনকার সময়ে রাজার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি আমির আবু তাহের, ওমর খৈয়ামের প্রতিভা দেখে তাকে কিছু স্কলারশিপ দেওয়ার চেষ্টা করেন, মানে আর্থিক সহায়তা রাজার পক্ষ থেকে, যাতে তিনি আরও সুন্দর করে পড়াশোনা করতে পারেন। রাজ্যের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অর্থের ব্যবস্থা করে দেন এবং এই অর্থের মাধ্যমে তিনি তার পড়াশোনার গতিকে আরও সামনে অগ্রসর করেন। অর্থাৎ আমরা এটা দেখতে পেলাম যে ওমর খৈয়াম অত্যন্ত প্রতিভাবান একজন ব্যক্তি, কিন্তু আর্থিক দৈন্যতার কারণে তার প্রতিভা বিকশিত হচ্ছিল না, কিন্তু আল্লাহ পাক তাকে এই ব্যবস্থা করে দিয়েছেন, তার মেধার বিকশিত করার একটা সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন।
3: আসলে সেই যুগের কথা, সেই সময়কার যে প্রতিভা, এটা কিন্তু বিশেষভাবে মানে উল্লেখযোগ্য যে ওই সময়কার প্রতিভা এবং মুসলিম বিশ্বে তিনি সাড়া জাগিয়েছিলেন। তো এখন ওনার যে শুধু জ্যোতির্বিদ্যা, তারপরে গণিতবিদ্যা যে কথাটা আমরা এতক্ষণ শুনলাম, শুধু গণিতবিদ্যায় পারদর্শী ছিলেন না, উনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। যেমন একই সাথে উনি ছিলেন ভালো কবি, ওনার সাহিত্যকর্ম ছিল তদ্রূপ। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কিছু অনুবাদের মধ্যে আমরা তার কিছু নিদর্শন দেখতে পাই। তো আমরা এ পর্যায়ে আলোচনা শুনব খুলনা বিশ্ববিদ্যালয়ের থেকে আগত ডক্টর সর্দার ফিরোজ আহমেদ। উনি যে জ্যোতির্বিদ্যা এবং ওনার সাহিত্যকর্ম, এ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন।
5: ধন্যবাদ আপনাকে। জীবদ্দশায় ওমরের খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। ইসলামী সভ্যতার জ্ঞান বিজ্ঞানের সোনালী যুগ তথা এখন থেকে প্রায় 1000 বছর আগে বীজগণিতের যেসব উপপাদ্য এবং জ্যোতির্বিদ্যার তত্ত্ব ওমর খৈয়াম দিয়ে গেছেন, সেগুলো এখনও গণিতবিদ এবং মহাকাশ গবেষক বা জ্যোতির্বিদদের গবেষণায় যথাযথ সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি পরাবৃত্ত এবং বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন। এছাড়া তিনি দ্বিপদী রাশিমালার বিস্তার করেন। ওমরের আরেকটি বড় অবদান হলো ইউক্লিডীয় সমান্তরাল সিকার্যের সমালোচনা, যা পরবর্তী সময়ে অইউক্লিডীয় জ্যামিতির সূচনা করে। 1070 খ্রিস্টাব্দে তার পুস্তক মালাকাত ফি আল জাবর আল মোকাবিলা প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি ঘাত হিসেবে সমীকরণ শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। এই পুস্তকে তিনি কোনিক সেকশনের বিভিন্ন ছেদকের সাহায্যে নানা রকম ত্রিঘাত সমীকরণ সমাধান করেন, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে বাস্তবমুখ আছে এমন কিছু ত্রিঘাত সমীকরণ প্রথমে সমাধান করেন। তিনি বর্তমানে প্যাস্কেলের ত্রিভুজ নামে পরিচিত দ্বিপদী সহগের ত্রিভুজ আকারও এনেছিলেন। এছাড়া ওমর খৈয়াম জ্যোতির্বিদ্যায়ও অনেক পারদর্শী ছিলেন। সেলজুকের বাদশাহ মালিক শাহ 1073 সালে আরও কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে ওমরকেও আমন্ত্রণ জানান একটি মান মন্দির নির্মাণের জন্য। ওমর তখন অত্যন্ত সফলভাবে 16 বছরের দৈর্ঘ্য পরিমাপ করেন। তার হিসাবে এটি ছিল 365.242198585 দিন। এই ক্যালেন্ডারের হিসাবে প্রতি 5500 বছরে 1 ঘন্টা গড় মিল হয়ে থাকে। আমরা যে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করি তাতে প্রতি 3300 বছরে 1 দিন গোলমাল হয়ে থাকে। কিভাবে পারস্য পঞ্জিকা সংশোধন করতে হবে তাও তিনি হিসাব করেন। 1079 সালের 15 মার্চ সুলতান জালাল আল দিন মালিক শাহ সালজুক ওমরের সংশোধিত বর্ষপঞ্জিও চালু করেন।
3: এখানে আমরা তার জীবনের যে মানে মানব কল্যাণে যেসব কর্ম, তার মধ্যে আমরা একটা বিষয় এখানে একটু মনে উল্লেখ না করলেই না, সেটি হচ্ছে যে বর্তমান জগতে যে অ্যালজাবরা, যে বীজগণিত, তো এটার কিন্তু বর্তমানে অনেক প্রসার লাভ করেছে এবং এর উপরে অনেক গবেষণা করে অনেকটা মানে উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। এখন আধুনিক যুগের যে অ্যালজাবরা, সেটা কিন্তু অনেকটা প্রসারিত পূর্বের তুলনায়। কিন্তু এখানে এটি উল্লেখযোগ্য যে সেই আমলে যে উনি এটা ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, এটার বীজ বপন করেছিলেন। ওনার যে সেই আমলের যে বইটি ছিল সেটির নাম আমরা উল্লেখ করতে পারি। বইটির নাম হচ্ছে আর ক্রিয়েটিস ওয়ান ডেমনস্ট্রেশন অফ প্রবলেমস অফ অ্যালজাবরা। এই গ্রন্থে তিনি দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেছেন আর কি। তো সেই আমলে এটি মানে কিন্তু খুব ছোটোখাটো বিষয় না। তো অতএব মুসলিম বিশ্বে সেই আমলে এটা যথেষ্ট সাড়া জাগিয়েছিল। এছাড়া আমরা একটা বিষয় যেটা শুনলাম যে বর্ষপুঞ্জি, তো এই বর্ষপুঞ্জি সম্পর্কে আপনি কি দু একটি কথা একটু বলবেন যে উনি বর্ষপুঞ্জির উপরে যে ওনার গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন ছিল, কর্ম ছিল।
5: উনি যে বর্ষপঞ্জি তৈরি করেছিলেন সেই বর্ষপঞ্জি উনি সূর্যের এবং নক্ষত্রের যে অবস্থা সে অবস্থানের উপর বেসিস করে উনি যে বর্ষপঞ্জি তৈরি করেছিলেন সেটা বর্তমান যে বর্ষপঞ্জি ছিল তা প্রায় কাছাকাছি, এবং দশমিকের পরে ছয় ঘর পর্যন্ত আমি যেটা বলেছি উল্লেখ করেছি আগেই, ছয় ঘর পর্যন্ত উনি কারেক্ট করেছেন। এখনও তো অলমোস্ট তাই, এখন যদিও কম্পিউটারের যুগে আরও অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু ওইটাকে বেজ হিসাবে এখন যে ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে ওইটাকে বেজ হিসেবে এসে ডেভেলপমেন্ট করা হয়েছে এখন থেকে।
3: আমরা যদি সেই সূত্র ধরে আসি তাহলে বলতে পারি যে ওনার যে সূচনা লগ্ন, এই সূচনা লগ্নে যেটুকুই ছিল সেইটাকে কিন্তু এখন আরো গবেষণা করে মানে তার পরে বেজ হিসেবে সেই হিসাবে অবদানটাকে কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তো আসলে উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, সেই হিসাবে আমরা একটু জানতে চাই যে সাহিত্যকর্ম ছিল ওনার যথেষ্ট সমৃদ্ধ, এ সম্পর্কে জনাব মুফতি সাইদ হুসাইন আপনার কাছে আমরা কিছু তথ্য জানতে চাই।
4: ওমর খৈয়াম একজন বিখ্যাত কবি ছিলেন, তার মাতৃভাষা ছিল ফার্সি ভাষা। তিনি ফার্সি কাব্য জগতে এক বিশাল একটি বিশেষ চিন্তাধারা এবং বিশ্ব দৃষ্টির পথিকৃৎ বলা যায় তাকে। তিনি এমন সব চিন্তাবিদ এবং নীরব কবিদের মনের কথা বলেছেন যারা সেসব বিষয়ে কথা বলতে চেয়েও প্রতিকূল পরিস্থিতির কারণে তখনকার রাজা বাদশাহদের প্রতিকূল অবস্থা তৈরি হবে, এর জন্য অনেক কবি কবিতা লিখতেন না ওই বিষয়গুলোতে। কিন্তু ওমর খৈয়াম একটু ব্যতিক্রম, তিনি ওই বিষয়গুলিই মানুষের মাঝে প্রকাশ করেছেন। তাই মধ্যযুগের বিখ্যাত মুসলিম মনীষী জমকশারি, যিনি বিখ্যাত তাফসির লিখেছেন, ওমর খৈয়ামকে তিনি বলেছেন বিশ্ব দার্শনিক। তার কাব্য প্রতিভা কেমন ছিল, যেহেতু ফার্সি ভাষায় লেখা, আমি যদি চার লাইনের একটা কবিতা ফার্সি ভাষায় তার যে
3: শুনতে চাই আমরা।
4: তিনি লিখছেন, আসরার আজল রানে তু দানি ও নামন, ই হরফ মামান তু খানি ও নামন, হাসতে আজপেশ পর্দা গুফত গু ই মান ও তু, চুনে পর্দা বরে আফতাদ না তো মানি ও নামন। এই যে ফার্সি ভাষায় কবিতা, আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম,
3: এখন জাতীয় কবি,
4: জাতীয় কবি, বিদ্রোহী কবি,
3: জাতীয় কবির মর্যাদা,
4: তিনি রুবায়েতের যত তর্জমা হয়েছে সারা পৃথিবীর মধ্যে, ইংরেজি ভাষা হোক, ফার্সি ভাষা হোক বা অন্য কোনো ভাষা হোক, পৃথিবী বিখ্যাত যত তর্জমা হয়েছে, অনুবাদ হয়েছে, আপনার রুবায়েতের ওমর খৈয়ামের লিখিত কাব্যগ্রন্থকে রুবাইয়াত বলা হয়। কাজী নজরুল ইসলামের মতো এত সুন্দর, এত প্রাঞ্জল, এত হৃদয় স্পর্শী অনুবাদ কেউ করতে পারে নাই। তিনি এই ফার্সি কবিতা অনুবাদ করেছেন, সৃষ্টির রহস্য জানো না তুমি, জানি না আমি, সৃষ্টির যে রহস্য তুমিও জানো না আমিও জানি না, এমন এক জটিল বাক্য যা পড়তে পারো না তুমি, না পারি আমি, পর্দার আড়ালে তোমায় ও আমার মাঝে চলছে এ আলাপ, পর্দা যেদিন উঠে যাবে সেদিন থাকবে না তুমি, থাকবো না আমি। কত চমৎকার একটা মানুষের জীবনের বাস্তবতা তিনি উল্লেখ করেছেন। প্রখ্যাত দার্শনিক এবং সাহিত্যিক টমাস হাইড পারস্যের বাইরে প্রথম সাহিত্যিক যিনি ওমর খৈয়ামের কাজ সম্পর্কে গবেষণা করেছেন, অর্থাৎ তিনি এত সাহিত্য প্রতিভাবান ব্যক্তি ছিলেন যে তার কাজ নিয়ে পিএইচডি ডিগ্রি করা হয়েছে, এবং এই কবিতাগুলি ওমরের কবিতা গুচ্ছের একাংশ হিসেবে প্রকাশিত হয়েছে, যেটাকে রুবায়েতে ওমর খৈয়াম বলা হয়। পৃথিবীর বহু ভাষায় এটি অনুদিত হয়েছে
3: এবং এই নামটা অনেকেই পরিচিত, যেহেতু অনেক এর আগে পাঠ্যপুস্তকে কিছুটা ধারণা ছিল অনেকেরই।
4: আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1959 সালে ওমর খৈয়ামের রুবায়াতকে তিনি অনুবাদ করেন, যেটাকে রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশিত হয়েছে। প্রাঞ্জলতা এবং অনুবাদের গ্রহণযোগ্যতা অনেক ব্যাপক। নজরুল অনেক শব্দ ভাবধারা অনুবাদ করেননি সৌন্দর্যের হানি হওয়ার কারণে, অর্থাৎ তিনি হুবহু ফার্সির ওই ভাবটাকে রেখে দিয়েছেন, ওই শব্দটাকে রেখে দিয়েছেন, বাংলা ভাষায় অনেক আরবি এবং ফার্সির তর্জমা করলে তার মূল আকর্ষণ এটা নষ্ট হয়ে যায়। এটা কাজী নজরুল ইসলাম তিনি অনুভব করেছেন
3: এবং সেটা রক্ষা করে রেখে দিয়েছেন, সেটা রক্ষা করে উনি।
4: এই কারণেই অন্যান্য অনুবাদের চাইতে কাজী নজরুল ইসলামের অনুবাদটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, যেটা মানুষের আবেগকে স্পর্শ করে।
3: এটা কারণও আমরা বলতে পারি যে যেহেতু তিনি একজন বড় কবি, সাহিত্যিক
4: ছিলেন,
3: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাতে তার ব্যাখ্যা বিশ্লেষণ তার অনুবাদ তো অবশ্যই একটু ভিন্নতর হবে, এটাই স্বাভাবিক আর কি। তো আসলে আমরা এই যে মনীষীর যে জীবন কর্ম, বিশেষ করে আমরা বলবো যে বহুমুখী প্রতিভার অধিকারী, উনি শুধু সাহিত্য কর্মের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, উনি একাধারে ছিলেন কবি, গণিত, দার্শনিক, জ্যোতির্বিদ। এবং শুধু তাই না, ওনার জীবনীতে আমরা আরেকটি বিষয় দেখতে পাই, সেটি হচ্ছে যে সৎ সাহসী, অর্থাৎ সত্য কথা বলতে উনি দ্বিধা বোধ করেননি, উনি সত্যকে অবলম্বন করে কঠিন কথাও উনি বলেছেন। তার জীবন ভিত্তিক আরো কিছু তথ্য আমরা জানতে চাই। ওমর খৈয়ামের সাহিত্যকর্মের যে দিকগুলো আছে তার মধ্যে কিছু গ্রন্থাবলীও উনি রচনা করেছিলেন, তো এ সম্পর্কে যদি কিছু তথ্য।
4: ওমর খৈয়াম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন, কিন্তু তখনকার সময় সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা ছিল না, অধিকাংশ গ্রন্থগুলি সংরক্ষণের অভাবে এগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে পৌঁছায়নি। আজকে যদি তার লেখা কিতাবগুলি পৌঁছাতো তাহলে আমরা অনেক উপকৃত হতে পারতাম। তারপরেও তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হচ্ছে রুবাইয়াত, যেটা আমরা বললাম মরমী কবিতা, হৃদয় স্পর্শী কবিতা, মিজানুল হিকাম, যেটাকে কেমিস্ট্রি বা রসায়ন বিভাগের একটা বই বলা যেতে পারে, আর একটা হচ্ছে নিজামুল মুল্ক, যেটা রাজনীতি,
3: এটা খুবই পরিচিত,
4: খুব পরিচিত নিজামুল মুল্ক, আল জাবরা ওয়াল কুবরা ওয়াল মোকাবিলা, যেটাকে বীজগণিত বলা হয়, তারপরে মুশফিলাত, যেটাকে গণিত শাস্ত্র বলা হয়, এই বিষয়ে লিখেছেন, নাওয়াজিম আসকিনা, অর্থাৎ আপনার ঋতু পরিবর্তন, আমাদের যে এক এক ঋতুর এক একটা বৈশিষ্ট্য থাকে, তিনি বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে এটাকে ব্যাখ্যা করেছেন,
3: যেহেতু জ্যোতির্বিদ্যায় ওনার যে পারদর্শী
4: ছিল এটাকে ব্যাখ্যা করেছেন, কারণ আবহাওয়ার কারণে মানুষের শারীরিক মানসিক অবস্থা পরিবর্তন হয়, তার একটা প্রেক্ষাপট তিনি লিখেছেন। আল কৌল ওয়া তালিক, যেটাকে মানুষের নৈতিকতা শিক্ষা দেয়, নীতিবোধ শিক্ষা দেয়, মানুষের নৈতিক দায়িত্ব কি, তিনি লিখেছেন। রিসালা আল মুকাবাহ, দার ইলমে কুল্লিয়াত, অর্থাৎ এটা একটা মান্তিক ফিলোসফার বই, দর্শনশাস্ত্রের বই। নওরোজ নামা, অর্থাৎ আমাদের যেরকম নতুন বছর সূচনা হয়, তখনকার যুগে এটা নওরোজ বলা হতো, নববর্ষ যেটা আমাদের। তো নববর্ষে একজন ব্যক্তি কি কি কাজ করতে পারে, তার জীবনের পণ কেমন হতে পারে, তার জীবনের আদর্শ কেমন হতে পারে, ফার্সি ভাষায় নববর্ষকে বলা হয় নওরোজ।
3: জি,
4: তিনি এই নববর্ষ
3: যে সামাজিক কর্মের অনেক নিদর্শন রয়েছে এবং সংস্কৃতি মনা যেটা, সেটাও কিন্তু
4: আমরা দেখতে পেলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তার লেখা বহু বই আমাদের কাছে এসে পৌঁছায়নি, না জানি সেখানে কত গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কত আবেগ মিশ্রিত কথা ছিল, এটা আমাদের কাছে
3: হয়তো অনেক বিলীন হয়ে গেছে,
4: চেষ্টা করলো, পাণ্ডুলিপিও নাই, যদি সেটা আপনার একবারে মুছেও যেত, পাণ্ডুলিপিটা যদি থাকতো, তারপরও বর্তমানে টেকনোলজির মাধ্যমে এটা উদ্ধার করা সম্ভব হতো।
3: এতক্ষণ আমরা ওমর খৈয়ামের তার জীবন কর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এখানে কিন্তু অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় আছে, সেটি হচ্ছে যে বর্তমান যুগে যেসব কবি, সাহিত্যিক এবং গবেষক মহামনীষী, যাদের অবদান রয়ে গেছে সমাজের, দেশের, তো সেই হিসাবে আমরা তুলনা করলে দেখতে পাই যে এই মহামনীষী যার বিভিন্ন তথ্য, তত্ত্ব এবং গবেষণা লব্ধ ফলের উপর ভিত্তি করে আজকের আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তি, যেটা বিশ্বায়নের যুগ বলি, এগুলো যে প্রসার লাভ করেছে, এই সবের মৌলিক তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু আজকে এই প্রচার এবং প্রসার ঘটেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমরা এইসব মহামনীষীদের তত্ত্বগুলোকে আমরা যেভাবে সংরক্ষণ এবং সুসংরক্ষিত থাকা প্রয়োজন, আমরা কতটুকু যে এটা পেরেছি, সেটাই আজকে প্রশ্নবিদ্ধ। আসলে এখানে একটা বিষয় মনে হয়, যেটা আমি মনে করি, সে অধ্যায়গুলিকে ফিরিয়ে আনতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে কিছু গবেষণা এবং তার প্রয়োগ প্রয়োজন, শুধু বিশ্ববিদ্যালয় না, অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে। যেমন একটা শিশুর মনের মধ্যে শুরুতে যে ছাপটা দেয়া হবে সেটি কিন্তু স্থায়ী রূপ ধারণ করবে, তো সেই হিসাবে আমি মনে করি যে একেবারে ছোট্টবেলায় কিন্ডারগার্টেন থেকে শুরু করে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, এর মধ্যে এই সকল মনীষীদের অবদান এবং তাদের সাহিত্যকর্ম, তারা যে অবদান রেখেছে, এগুলোকে স্বল্প পরিসরে হলেও আস্তে আস্তে সেখানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ পাঠ্যপুস্তকে না আসলে শিক্ষা কারিকুলাম এবং সিলেবাস এই দুটি হচ্ছে ভিত্তি, এখানে যদি না আসে তাহলে এগুলো আস্তে আস্তে এই প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবে, আমরা আর কখন খুঁজে পাবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের দেশে যারা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা যেন এটিকে দৃষ্টিপাত করেন এবং এই সকল মহামনীষীদের জীবন কর্মের এবং তাদের যে অবদান সেগুলো যেন পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন পর্যায়ক্রমে, এটা আমি আশা করি। তো আপনি যদি কিছু বলেন সম্পর্কে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা বিশেষ কোন
5: পাঠ্যপুস্তকে সামান্য কিছু যদি দেওয়া হয় আস্তে আস্তে দিলে আমাদের এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েরাও জানতে পারবে, তাহলে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে আরো তাদের জীবনকে ওইভাবে করার জন্য চেষ্টা
3: করবে। একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে এখনকার যুগে যেসব নীতিবাক্য এবং ভালো ভালো বাক্য অনেক সুন্দর কথা সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই, এইগুলো দেখেন সেই সময় অর্থাৎ প্রায় 1500 বছর আগে ওমর খৈয়ামের তার লেখনীর মধ্যে উক্তির মধ্যে রয়ে গেছে। ওনার অনেকগুলো ভালো ভালো উক্তি আছে, যেমন আমি দুই একটি এখানে উল্লেখ করতে পারি। এই মুহূর্তের জন্য খুশি হও, এই মুহূর্তটি তোমার জীবন, গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওমর খৈয়ামের উক্তি। এছাড়া আরও বলেছেন তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণীর মানুষ ভালো বুঝতে পারে, যৌবনের মূল্য বোঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ ও সম্পদের প্রয়োজনীয়তা বুঝে অভাবী। কত গুরুত্বপূর্ণ বিষয়, আমার এখানে মূল্যায়নটি এখানে আজকের কথা না, 1500 বছর আগের কথা। আরও ভালো ভালো কথা আছে উনি বলেছেন, যেমন বলছেন বিশ্বাস অবিশ্বাসের স্বাধীনতাই আমার কাছে ধর্ম। কত গুরুত্বপূর্ণ, বিশ্বাস এবং অবিশ্বাসের স্বাধীনতা, এই দুটো যদি আমার মধ্যে থাকে তাহলে বলবো সেটাই হচ্ছে ধর্ম। আর অনেক ভালো কথা আছে ওনার লেখনীর মধ্যে আমরা পাই, যেমন উনি বলেছেন সত্য ও মিথ্যার মাঝে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। এর ব্যাখ্যা কিন্তু অনেক বড়, যে সত্য এবং মিথ্যা এই দুইটার মধ্যে দূরত্ব হলো একটি চুল পরিমাণ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি, যে ওনার সাহিত্যকর্মের আড়ালে আরও কিছু অবদান রয়েছে যেটা দেশ ও জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য, এ সম্পর্কে যদি আমাদেরকে আরও কিছু তথ্য দেন।
5: কাব্য প্রতিভার আড়ালে তার গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়ে গেছে।
3: জি,
5: ধারণা করা হয় ডেকার্টস এর আগে তিনি বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন, যেটাকে বলে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। তো এখন আমরা সাধারণত অ্যানালিটিক্যাল জিওমেট্রি, যেটা ডেকার্টস জিওমেট্রি নামে পরিচিত, কিন্তু তার আগেও কিন্তু ওমর খৈয়াম এটা তৈরি করেছিলেন। তিনি স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেন, এই যে বাইনোমিয়াল থিওরম যেটা আমরা পড়ে থাকি, ওটা কিন্তু উনি আবিষ্কার করেছেন। বীজগণিতের ত্রিঘাত সমীকরণের সমাধান তিনিই প্রথম করেন, তারপরে বহুমুখী প্রতিভা দৃষ্টান্ত দিতে বলা হলে বিশ্ব সাহিত্য কিংবা ইতিহাসে যাদের নাম উপেক্ষা করা কঠিন, ওমর খৈয়াম তাদের মধ্যে অন্যতম এবং শীর্ষস্থানীয়। দর্শন ও শিক্ষকতায় ওমরের কাজ তার কবিতা ও বৈজ্ঞানিক কাজের আড়ালে অনেকখানি চাপা পড়েছে বলে মনে করা হয়। মধ্যযুগের মুসলিম মনীষী জামাকসারি ওমর খৈয়ামকে বিশ্ব দার্শনিক হিসেবে বর্ণনা করেছেন। অনেক সূত্রে দেখা গেছে তিনি নিশিপুরে 3 দশক ধরে শিক্ষকতা করেছেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটা বড় পরিচয় কবি হিসেবে, এর কারণ কবিতা বা রুবাই এর অনুবাদ এবং তার প্রচারণার কারণে। ইংরেজি ভাষী দেশগুলোতে এর সবচেয়ে বেশি প্রভাব দেখা যায়। আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীর তুলনায় ইংরাজি ভাষাভাষী যে সকল দেশ আছে সেখানে ওমরের এই সাহিত্যকর্মগুলো বেশি অনুবাদ হয়েছে। ইংরেজি মনীষী টমাস হাইড পারস্য ব্যক্তিত্ব, যিনি প্রথম ওমরের কাজ সম্পর্কে গবেষণা করেন। তবে বহির্বিশ্বে ওমর খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন এডওয়ার্ড ফিটজেরাল্ড, যিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবায়াতে ওমর খৈয়াম নামে প্রকাশ করেন। সুলাইমান নদভী খৈয়াম রচনা করে তার ব্যাপারে বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন। ওমর খৈয়ামের শৈশবের কিছু সময় কেটেছে অধুনা আফগানিস্তানের বাল্ক শহরে, সেখানে তিনি বিশ্ববিখ্যাত মনীষী মোহাম্মদ মনসুরের কাছে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মুয়াফেক নিশাপুরীর শিষ্যত্ব গ্রহণ করেন। জীবনের পুরো সময় জুড়ে ওমর তার সব কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যাবেলায় মালিক শাহের দরবারের পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জি সংশোধন, সবটাতেই তার নিষ্ঠার কোনো কমতি ছিল না। ইস্পাহান শহরে ওমরের দিনগুলো খুবই কার্যকর ছিল, কিন্তু আততীয়র গুলিতে নিহত সুলতান মালিক শাহের মৃত্যুর পর তার বিধবা পত্নী ওমরের উপর রুষ্ট হলে ওমর হজ করবার জন্য মক্কা মদিনায় চলে যান। পরে তাকে নিশাপুরে ফেরার অনুমতি দেওয়া হয়। নিশাপুরে ফিরে ওমর গণিত, জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে তার বিখ্যাত কাজগুলো পুনরায় সম্পন্ন করেন।
3: এখানে একটি বিষয় মনে হয় না বললেই নয়, সেটি হচ্ছে যে উনি কিন্তু ওনার পরিপূর্ণ জীবনটা খুব ব্যস্ততার মধ্যে, তার শিক্ষা জীবন বলি আমরা, তার কর্মজীবন বলি, গবেষণা জীবন বলি, সামাজিক ক্রিয়াকর্ম বলি, সবকিছুর মধ্যে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে ছিলেন। অর্থাৎ এখানে একটি বিষয় আমাদেরকে ইঙ্গিত দান করে, সেটি হচ্ছে যে মহামনীষীদের জীবনে তাদের প্রতিটা মুহূর্ত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেছেন। ওমর খৈয়াম তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা আমরা বলতে পারি। ওনার পিতা কিন্তু বিখ্যাত চিকিৎসক ছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু উনি চিকিৎসা বিদ্যায়ও উনি যথেষ্ট পারদর্শী ছিলেন। তো আমরা জানতে চাই এখন যে মুফতি সাইদ হুসাইন, আপনার কাছে জীবনের শেষ অংশে এই অধ্যায় সম্পর্কে যদি কিছু তথ্য দেন।
4: ওমর খৈয়াম জীবনের শেষের দিকে অত্যন্ত ধর্মভীরু রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কিভাবে জীবন যাপন করা যায় সেভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার রুবায়েতের মধ্যেও তার কিছু ইঙ্গিত আছে তার লেখনীর মধ্যে, যে একজন আল্লাহর প্রিয় বান্দাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত তার কবিতার ছন্দের মধ্যে তিনি তা প্রকাশ করেছেন। তার মৃত্যুবরণের পূর্বের মুহূর্তের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে পূর্বের অনেক প্রশ্নের সমাধান আমাদের হয়ে যাবে। যেমন তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণের পূর্বে তিনি ওযু করেন, করে এশার নামাজ আদায় করেন। নামাজ আদায় করার পর তিনি নফল নামাজ শুরু করেন, নামাজের মধ্যে তিনি সেজদা করেন, সেজদাতে তিনি আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন তার সেই আবেগ নিয়ে, যার বাংলা তর্জমা তার উপস্থিত একজন ছাত্র তার জীবন কাহিনীর মধ্যে এই কথা উল্লেখ করেছেন। ওমর খৈয়াম বলতে থাকেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমাকে পাওয়ার এবং তোমাকে সন্তুষ্ট করার যথাসাধ্য চেষ্টা করেছি, আমার জীবনের লক্ষ্য একমাত্র তোমার সন্তুষ্টি। হে আল্লাহ, আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি, তোমার দয়া এবং করুণার গুণে আমাকে ক্ষমা করে দাও। এরপরে তিনি সিজদা থেকে আর মাথা উপরে তোলেননি, সিজদা অবস্থায় তিনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন। এটা তার জীবনের সর্বশেষ পরিস্থিতি। 1131 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ 79 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত চমৎকার ছিল, বরকতময় ছিল।
3: তো এখানে আমরা একটা বিষয় বলতে পারি, যে আমরা তার জীবদ্দশা দেখলাম যে ওনার শুধু সামাজিক, জ্যোতির্বিদ্যা, গণিত, অর্থাৎ এক কথা হচ্ছে সামাজিক এবং শিক্ষা, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিলেন না। উনি আধ্যাত্মিকতায় যেটা, সেটাও কিন্তু অনেক ঊর্ধ্বে ছিলেন। তো তার সমগ্র জীবনটি কি বলা যায় যে একটা অনুসরণীয়, অনুকরণীয় আমাদের জন্য। আর সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ওমর খৈয়ামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান শুনলাম। একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না। জীবনের মূল্যবান দিনগুলোতে আমরা যদি সর্বদা ভালো কাজের সাথে থাকতে পারি এবং নিষ্ঠা, সততা ও যথাযথ দায়িত্ব, কর্তব্য পালনের মাধ্যমে অতিবাহিত করতে পারি, তাহলে এ দেশকে নিয়ে যেতে সক্ষম হব কাঙ্ক্ষিত লক্ষ্যে। বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব একটি আদর্শ জাতি হিসেবে। এই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করলেন মোহাম্মদ মমতাজ আলী, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন নিজের লেখা নাসির উসুল শুনবেন আব্দুল লতিফের কণ্ঠে।

তুমি তো তাজ মদিনা, তোমাকে সালাম বা

নাতি রসুল শুনলেন আব্দুল লতিফের কণ্ঠে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কেয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। কোন মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। আল হাদিস। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুনের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না ঘটে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ঐশ্বর্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না, এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য থেকে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে
1: অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা, ফেনী এবং রাজারহাটে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 58%, সন্ধ্যে 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 11 মিনিটে, অস্ত যাবে সন্ধে 6টা 42 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river Pozwell at 11 a.m. says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal and Potuakhali. Reports of these areas are to host cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna and Borishal divisions may experience rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Chattogram and Sylhet divisions. Slight rise in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Khulna, Feni and Rajarhat 35.7 degrees Celsius and the minimum was at Rajshahi 21.5 degrees. The temperature as recorded in Dhaka

0: 5.2 degrees Celsius, aluminium 23.8 degrees. Humidity recorded in here at 9 a.m. was 58% and at 6 p.m. 53%. Sunrise over Takatumura at 5:11 a.m. and sunset at 6:42 p.m. And that's all for weather for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আগুন ব্যবহারে সাবধান হন। ছোট ছোট ছেলেমেয়েদেরকে আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। বৈদ্যুতিক আগুনে সবার আগে মেইন সুইচ বন্ধ করুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। আগুনের সূচনাতে হাতের কাছে রাখা পানি আগুনে নিক্ষেপ করুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিন এবং অগ্নি নির্বাপনে তাদেরকে সহায়তা করুন। মুহূর্তের অসাবধানতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে। বাংলাদেশ বেতার খুলনা। সুধীশ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান নাসরিন আক্তার নিনার কণ্ঠে। কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ।

0: দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার। 1936 সালের 29 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই উপলক্ষে বাণী দিয়েছেন। এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও খাবার বিতরণ। এদিকে খুলনা সিটি কর্পোরেশনে এই উপলক্ষে নগর ভবনের নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। কেসিসির সচিব মোহাম্মদ রেজা রশিদের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনার রূপসা উপজেলার পালের হাট আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি প্রধান বক্তা ছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, উপজেলা বিএনপি সদস্য সচিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান প্রচারের আয়োজন করেছে। এবারে শুনুন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 1975 সাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত, জটিল ও পরিবর্তনশীল বছর। বাংলাদেশের রাজনৈতিক আকাশে তখন একদল শাসন ব্যবস্থার ঘনঘটা, নাগরিক অধিকার সীমিত, সংবাদপত্রের কণ্ঠ রুদ্ধ আর বহুদলীয় গণতন্ত্রের চর্চা ছিল প্রায় অবরুদ্ধ। ঠিক সেই সংকটময় মুহূর্তে দেশের প্রয়োজনে মঞ্চে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান।
3: জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার।
2: 1975 সালের 7ই নভেম্বর ক্ষমতা গ্রহণের পরপরই তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় দেশকে একদলীয় শাসনের বেড়াজাল থেকে গণতন্ত্রের মূল ধারায় ফিরিয়ে আনা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এছাড়া সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ছাড়াও তিনি 1976 সালের আগস্টে রাজনৈতিক অধ্যাদেশ জারির মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়। এই প্রসঙ্গে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীরুজ্জামান মনা বলেন,
4: প্রচারিত পত্রিকাগুলো উনি উন্মুক্ত করেছেন, সকলের স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার

0: ফিরিয়ে দিয়েছেন এবং সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিয়েছেন।
1: এছাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। এ প্রসঙ্গে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন,
2: 1979 সালের 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের নতুন করে গণতন্ত্রের আবির্ভাব ঘটান এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ডর দ্বার উন্মোচন করেন।
1: বাংলাদেশের ইতিহাসে বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবেন। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা।
3: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
4: আসসালামু আলাইকুম।
5: ওয়া আলাইকুম আসসালাম।
6: এসো এসো ভাবি এসো, আমাদের জরিনাও তো আছে আজকে। রাজা কেমন আছো বলো?
7: আল্লাহর রহমতে ভালো, তুমি কেমন আছো ভাই?
6: আজকে তো সারাটা দিন ভীষণ বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে আমাদের গেছে। বিশেষ করে জানি তো আজকে 30 মে, আজকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। সমগ্র জাতি আজ তাকে নিয়ে স্মরণ করছে, তার কথা বলছে, তার বিভিন্ন কর্মসূচিগুলো পালন করছে এবং এইভাবেই আমরা কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। একটু বলে নিই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি একাধারে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনী প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং রাষ্ট্রপতি ছিলেন। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করা এই নেতা শৈশব থেকেই শৃঙ্খলা পরায়ণ এবং সাহসী ছিলেন। 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যা দিশেহারা বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যোগায়। যুদ্ধ চলাকালে তিনি জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দেন এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর উত্তম উপাধিতে ভূষিত হন। 1977 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনামলের উল্লেখযোগ্য সাফল্যগুলো হল, 1975 পরবর্তী দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি, তারপরে খাল খনন কর্মসূচি, স্বনির্ভর আন্দোলন এবং কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করেন, আর বাংলাদেশী জাতীয়তাবাদ এই দর্শনের প্রবর্তন করেন যা দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র পরিচয় বোধ জাগ্রত করে। তিনি মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন। দেশপ্রেম, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে শহীদ জিয়া হিসেবে স্থান করে নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের কারিগর হিসেবে জিয়াউর রহমান চিরকাল শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করা হবে। আমরাও আমাদের আজকের এই আসর থেকে তাকে স্মরণ করছি। তার যে কাজগুলো, এই যে খাল খনন কর্মসূচি, চিন্তা করে এই যে বৃষ্টিটা নামলো, এইটা তো এই খালের মধ্যে দিয়ে এই পানিটা কিন্তু সত্যিকারের ইউজ হয়, সত্যিকারের ব্যবহার করা হবে,
7: সবার উপকার হবে,
6: সবার শেষ থেকে শুরু করে পানির নিচের দিকটা তো আমরা জানি যে নিচে মানে মাটির নিচে তো, হ্যাঁ, যে পানি সেটা তো শূন্যতা আমরা শুনেছি, সেখানে পানিটা পৌঁছাবে এবং এই খাল খননের ফলে চারিদিকের কৃষির ক্ষেত্রটা

0: উর্বর হবে। বিশেষ করে এই আমাদের কৃষি ক্ষেত্রে তারা এক একজন এক এক রকম ভাবে নিজেদেরকে নিবেদন করছেন, এবং আমাদের এই যে কৃষি ক্ষেত্রটা এখন সুজলা সুফলা সোনার বাংলা বলতে, এটা মানে শুধু সময়ের ব্যাপার।
1: আর লাভের উপর লাভ, একের মধ্যে তিন, এক ফসলের জায়গায় তিন ফসল উৎপাদন করা হয়।
0: আজকে শুনি একটি তারুণ্যের কৃষি, কৃষক কার্ড, কৃষিতে নতুন সম্ভাবনা নিয়ে কৃষিবিদ এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণের এটি অনুষ্ঠান। তো চলো আমরা এটা শুনে নিই। এটি সঞ্চালন করছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আর আছেন কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান, সাইদ মাহমুদ শিক্ষার্থী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। চলো আমরা আলোচনা অনুষ্ঠানটা শুনি।
2: প্রিয় শ্রোতাবৃন্দু, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলে থাকি, যে তারুণ্যের যে কৃষি বিষয়ক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এখন সারা বাংলাদেশে আলোচিত এবং বর্তমান সরকার যে বিষয়টির উপর জোর দিচ্ছে তাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আঙ্গিকে, যে আমরা জানি যে কৃষক কার্ড, এবং সেই কৃষক কার্ড নিয়ে আমরা আজকে কথা বলব, যে কৃষিতে নতুন করে যে সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কৃষি তথ্য সার্ভিসের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মশিউর রহমান, এবং একই সাথে আছেন আমাদের তারুণ্যের প্রতিনিধি, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ মাহমুদ। আমাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমরা সকলেই জানি যে কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত, যার আওতায় শস্য, মৎস্য, প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে আমাদের প্রায় কৃষির অবদান 11% এবং মোট শ্রমশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত আছে। আমরা জানি দেশে প্রায় 1,69,00,000 কৃষি খানা রয়েছে, যাদের প্রধান জীবিকা হল কৃষি। আমরা সেই বিষয় নিয়ে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রহমান কিছুদিন আগে আমাদের যে এই যে কৃষি কৃষকদের কল্যাণের জন্য যে কৃষক কার্ড সেটি চালু করেছেন, এবং সেই সার্বিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমেই আসি যে জনাব মোহাম্মদ মশিউর রহমান আপনার কাছে, যে এই যে আমরা যেটি বলছি যে এই যে কৃষক কার্ড, আপনি একটু জানাবেন যে এটা আসলে এই কার্ডটা কি বা এটার মূল উদ্দেশ্যটা কি?
3: ধন্যবাদ আপনাকে। আমি যদি সংক্ষেপে এক কথা বলি, যে কৃষক কার্ড হচ্ছে কৃষকের একটি নিজস্ব আইডেন্টিটি কার্ড, পরিচিতি কার্ড। এটা একই সাথে যে শুধু পরিচিতি কার্ড না, এটা একটা আর্থিক সুবিধা সম্বলিত ডেবিট কার্ড। আমরা এটাকে বলি যে কৃষক কার্ড আসলে বাংলাদেশের প্রতিটি কৃষকের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। এটি মূলত একটি চিপ সম্বলিত কার্ড, এবং এই কার্ড ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, প্রণোদনা সহ আর্থিক সহায়তা সবকিছু এই কৃষক এর মাধ্যমে পেতে পারে।
2: জি, আমরা ইতিমধ্যে শুনেছি যে এই যে 11টি উপজেলায় কৃষক কার্ড, যেটি গভর্নমেন্ট একটা পাইলট, যে প্রি পাইলটিং প্রজেক্ট আঙ্গিকে শুরু করেছে, তো সেখানে গভর্নমেন্ট এই যে সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় আমাদের কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, ওনারা নানান সুবিধার কথা বলছেন। আপনি আমাদেরকে বলবেন যে সরকার যে 10টি সুবিধা, সেই সুবিধাগুলি আমাদের একটু বলবেন?
3: অবশ্যই। একটি কৃষক কার্ডের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে এখন বলছি যে একজন কৃষক 10টি সেবা পাবে। এই সেবাগুলি হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে, সে ন্যায্য মূল্যে সে সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের রোগ বালাই সংক্রান্ত পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বীমার সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা। এই 10টি সেবাকে আমরা আসলে বলেছি। এখানে বলে রাখা ভালো যে কৃষক যে সরাসরি আর্থিক সুবিধাটা পাবে এখানে কিন্তু আমরা এটা বলিনি। আমরা কৃষকদেরকে মূলত 5টা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি। আমরা সবাই জানি যে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় কৃষক। এখানে কিন্তু সকল শ্রেণীর কৃষকেরই কিন্তু তথ্য উপাত্ত নেওয়া হয়েছে, এবং এই কৃষকদের মধ্য থেকে আপাতত প্রাথমিকভাবে ছোট কৃষক, প্রান্তিক কৃষক এবং ভূমি কৃষক তাদেরকে আসলে এই নগদ অর্থ সুবিধাটা দেওয়া হচ্ছে,
2: একদমই
3: একদম বাছাই করে।
2: এবং আমাদের যে একদম উপজেলা কৃষি অফিস, তারাই
3: কাজটা করেছে। এটা কাজটা আসলে আমি বলি যে পুরো দেশে কাজটা প্রায় 4 বছর সময় লাগবে। এটা বাস্তবায়নের কাজটা আসলে 3টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ যেটা সম্প্রতি সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে প্রি পাইলটিং। এবং এই প্রি পাইলটিং হিসেবে বাংলাদেশের 11টি জেলার 11টি উপজেলার 11টি ব্লককে নির্বাচন করা হয়েছে, এবং ওই 11টি ব্লকে প্রায় 22,000 কৃষককে অলরেডি এই কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে হবে 180 দিনের মধ্যে আরো প্রায় 15টি উপজেলার সকল কৃষককে এই কার্ডটি দেওয়া হবে। এটি দেওয়া শেষ হলে পরে বাকি পরবর্তী সময় বাংলাদেশের সকল জেলা সকল উপজেলা সকল কৃষককে এই কর্মসূচি
2: বর্তমান সরকারের যে একটি প্রতিশ্রুতির জায়গা ছিল সে জায়গাটিতে সরকার কিন্তু আগামী চার বছর পাঁচ বছরের মধ্যে কৃষক কার্ডটি কৃষকের কল্যাণের জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবে। আমি যদি জনাব সাহেব মাহমুদ আপনার কাছে আসি, যে এই যে আপনি যে সুবিধার কথাগুলি শুনছিলেন একজন তরুণ প্রতিনিধি হিসেবে, আপনারা এই জায়গাগুলিকে এই যে কৃষক কার্ড এবং এর যে নানান সুবিধা বা তরুণদের যে জায়গাগুলি সে জায়গাটা আপনি কিভাবে দেখছেন?
4: প্রথমত আপনাকে ধন্যবাদ। কৃষক কার্ডটা যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আমাদের কৃষি আসলে ডিজিটালাইজড হচ্ছে, এটাই সব থেকে বড় পাওয়া। আসলে তরুণরা যেটা কনভেনশনাল প্র্যাকটিস এটা করতে তারা আসলে ততটা আগ্রহী নয়, অথবা যেখানে বেশি অনিশ্চয়তা আছে সেটা আগ্রহী নয়। যখন তরুণরা দেখতে পাচ্ছে অনেক সহজে একটা ঋণ পাওয়া যাচ্ছে তখন কিন্তু সে একটা নতুন স্টার্ট আপের দিকে যাবে, তখন কিন্তু তারা একটা নতুন বিজনেস দাঁড় করাবে। তখন কিন্তু কৃষকরা সাধারণ কৃষকের থেকে তরুণরাও কিন্তু কৃষিকে যুক্ত হতে শুরু করবে, এবং এই কার্ডের মাধ্যমে যখন দেখছে আসলে কৃষি ডিজিটালাইজ হচ্ছে তখন তরুণরা আসলে কৃষিতে যুক্ত হওয়ার তাদের ইচ্ছাটা পাবে।
2: তার মানে যে এই যে তরুণরা মানে একটা খুবই টেকনিক্যাল জায়গা বা খুব আগ্রহের জায়গা, যে যে জায়গাটিতে
4: আগ্রহের জায়গাটা তৈরি হবে,
2: পছন্দের জায়গা, এরকম ডিজিটাল জায়গাগুলি এই জায়গাগুলি কিন্তু এর মধ্যে আছে, এবং এই কারণে তরুণদের কিন্তু একটা নতুন করে একটা আগ্রহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে।
4: আবার একই সাথে কিন্তু এখানে মার্কেটিং সিস্টেমটাকেও ডেভেলপ করা হচ্ছে, যে
2: বিপণন জায়গাটা ফলনও কিন্তু তরুণদের একটা কাজ করার সুযোগ,
3: যেটা আসলে তরুণদেরকে একজন আদর্শ কৃষি উদ্যোক্তা হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
4: একই সাথে উদ্যোক্তা তো বটেই, তারপরে এই কৃষি কার্ডের এখানে কিন্তু অনেকগুলো জব সেক্টর তৈরি হবে কৃষিতে ডেটা এন্ট্রির জন্য, ডেটা এন্ট্রির জন্য কিন্তু তরুণরা আবার একটা জব সেক্টর।
2: আপনি একদমই খুবই ভালো কথা বলছেন যে তরুণদের কিন্তু একদম এই জায়গাগুলোতে কিন্তু এই যে প্রত্যেকটা ধাপে ধাপে মানে এই যে দশটি সুবিধার কথা সরকার থেকে যেগুলো বলা হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এরকম ডেটা এন্ট্রির কিন্তু প্রয়োজন
4: পড়বে,
2: সে জায়গাগুলো কিন্তু আমাদের এই যে তরুণরা যাদের এরকম প্রযুক্তি নিয়ে যাদের জ্ঞান আছে তারা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করবে। আমি যদি মশিউর রহমান যে আপনার কাছে যদি আবার আসি, এই যে সামগ্রিকভাবে আপনি বা আমরা যে কথাগুলি বলছি এখানে কোন চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা দেখছেন কিনা?
3: চ্যালেঞ্জ তো কিছুটা আছে অবশ্যই, কারণ প্রথমত হচ্ছে এখন আমাদের শ্রেণী পেশার মানুষদের মধ্যে কৃষকদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এই চার বছর সময়ের মধ্যে প্রত্যেকটি কৃষককে এই প্রকল্পের আওতাভুক্ত নিয়ে আসা এটা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের কাজ। তবে আমরা বিশ্বাস করি কৃষি মন্ত্রণালয়ের বিশেষ করে কৃষি সমর্থন অধিদপ্তর এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছে জড়িত তাদের সেই সক্ষমতা আছে, এবং এই সক্ষমতার মাধ্যমে তারা আগামী চার বছরগুলিতে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আমাদের আসলে প্রি পাইলটিং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে মাঠে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আসে সেই চ্যালেঞ্জগুলিকে শনাক্ত করা, এবং পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে অ্যাডজাস্ট করেই আমরা যেন আসলে পলিসিটা নির্ধারণ করতে পারি যাতে আমাদের কাজটা সহজ হয়।
2: তুমি একদমই সত্যি কথা বলেছেন, আর এটাও ঠিক যে মানে আমরা নতুন কিছু গ্রহণ করতে গেলে কিন্তু চ্যালেঞ্জ আসবে
3: অবশ্যই,
2: কিন্তু আমরা কিন্তু থেমে থাকতে রাজি না, এবং আমাদের বর্তমান সরকার কিন্তু আমরা দেখছি যে সে জায়গাটা কিন্তু চ্যালেঞ্জ নিতেও কিন্তু আগ্রহী, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সেভাবে কার্যক্রম গ্রহণ করছেন। আমি যদি সাহেব মাহমুদ আপনার কাছে আবারও আসি, যে এই যে চ্যালেঞ্জ সীমাবদ্ধতার যে জায়গাগুলি বলছিলাম, যে আপনি তরুণদের জায়গা থেকে আপনি আগামী দিনে এখানে এই জায়গাগুলোতে আর কি কি বিষয়কে আপনি সম্ভাবনার জায়গা দেখেন বা আর কি কি বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন?
4: এখানে আমি যে সুযোগ সুবিধাটা দেখছি যে সরকার জনগণকে সুযোগ সুবিধাটা দিচ্ছে, এখন আমরা যারা তরুণরা আছি আমরা কিন্তু অনেকেই বিনিয়োগে উৎসাহী হই, তো যদি কৃষকরা বা আমরা তরুণরা এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারি তাহলে কিন্তু এটা একটা সুবিধা মানে অর্থনৈতিক একটা চালিকা শক্তি হইতে পারে, এবং এটা আমাদের জন্য একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে, যে কৃষক বা একজন তরুণ এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারছে। এক দুই নম্বর হচ্ছে আমাদের যে সকল নিরাপত্তাগুলো আমরা জানি কৃষিতে সব থেকে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগী, যখনই এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, কারণ আমি যখন একজন কৃষক প্রণোদনা পাচ্ছে সেটা হয়তো বা মেম্বার বা চেয়ারম্যানের মাধ্যমে আসে, কিন্তু এখন কিন্তু সরকার সরাসরি ওই কৃষকের কাছে পাঠাতে পারছে, সুতরাং একজন তরুণ ইজিলি সেটাকে নিতে পারছে, তখন আসলে এই সমস্যাটা এই কার্ডের মাধ্যমে কেটে যাচ্ছে, সুতরাং একজন তরুণ চাইবেই যে একটা কার্ড গ্রহণ করতে বা কৃষিতে সম্পৃক্ত হইতে।
2: তার মানে যে আপনি যে চ্যালেঞ্জ বা আমাদের মশিউর রহমান স্যার যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন সীমাবদ্ধতার কথাগুলি বলেছেন, আমরা এই কার্ডের মাধ্যমে যে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল কৃষি সেবা সহজ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের এই যে মার্কেটিং যে সিস্টেমগুলি সেই জায়গাটা আমরা আমাদের কৃষকরা ন্যায্য মূল্যের জায়গায় সেই জায়গাটা আমাদের ডেভেলপ হবে, এক কথায় যে কৃষকদের সার্বিক জীবন মান কিন্তু উন্নত হবে, এবং এটি বাংলাদেশের কৃষিকে একটি নতুন যুগে নিয়ে যাবে বলে আমরা সরকার থেকেও কিন্তু আমরাও মনে করছি যে সেই জায়গাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি একদমই সর্বশেষ প্রশ্ন জনাব মশিউর রহমান, যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো এই যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক হিসেবে আছেন, এই কৃষি তথ্য সার্ভিসের জায়গা থেকে আপনার উইং থেকে এই কৃষক কার্ডের মানে এই জায়গাগুলোতে আপনারা কি করছেন বা কিভাবে সরকারকে সহায়তা?
3: আসলে কৃষি তথ্য সার্উইস হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটি মিডিয়া উইং। এই কৃষক কার্ড সংক্রান্ত তথ্য উপাত্ত কৃষকরা যেন সহজে পেতে পারে তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমি যদি বলি, আমরা আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া প্রত্যেকটা মিডিয়াকে কাজে লাগাচ্ছি কৃষক কার্ডের ব্যাপারে। আসলে কৃষকদের মধ্যে যেন কোন ধোঁয়াশা বা ভুল তথ্য না যায় এবং সেই জন্য আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে একজন কৃষক কিভাবে সেই কৃষক কার্ডের আওতায় আসতে পারে, আসলে সে কি কি সুযোগ সুবিধা পাবে এবং কার্ড সে কোথায় ইস্যু করবে, হারিয়ে গেলে কি করতে হবে, সমস্ত তথ্যপত্র নিয়ে আমরা একদিকে যেমন লেখালেখির কাজ করছি, আমরা লিফলেট তৈরি করছি, একই সাথে আমরা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে বেতার, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র এই সমস্তগুলির মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে আমরা এই কৃষক কার্ড বিষয়টা তুলে ধরছি এবং জনগণকে এটা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।
2: একদমই খুবই সুন্দর করে বলছেন যে আমরা মানে সার্বিক জায়গাগুলিতে আপনাদের একটা ভালো ভূমিকা আছে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, একই সাথে প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের এই আলোচনাটি শুনলেন। আসলে আমরা এই আলোচনা থেকে যেটি জানতে পারলাম যে কৃষক কার্ড শুধু একটা পরিচয় নয়, বরং এটি কৃষকদের ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস যে সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে গেলে এটি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
0: হ্যাঁ, এতক্ষণ শুনলাম তারুণ্যের কৃষি, এ বিষয়ে কৃষক কার্ড বা এবং কৃষক কার্ডের এই যে কৃষিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করলো, এটা নিয়ে সবাই আলোচনা করলেন। আসলেও তাই, একটি কৃষক কার্ড যদি থাকে একজন কৃষিজীবীর কাছে, তাই না, তার সার বলো আর ঋণ বলো, ঋণ বলো, এই ঋণের কথা দিয়ে বললে এটা আসলে কত বড় একটা উপকার,
5: অনেক দিক থেকে উপকার।
0: সেটাই বলছি যে এটা কিন্তু বিশেষ করে বর্তমানে যে কৃষক কার্ডের যে কাজটা আমরা দেখতেছি এটা কিন্তু সত্যিকারে আমাদের কিন্তু বিরাট একটা সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তো চলো, কথা তো শোনা হলো অনেক, এবার কৃষক ভাইদের নিয়ে একটি গান শুনি আমরা। গানটির শিল্পী জুলি শারমিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী আর সুরকার টিপু সুলতান বাবুর। চলো গানটা শুনি, ভালো লাগবে তোমাদের।
1: আচ্ছা শুনি।

0: সঞ্জুয়ে, এখন কিন্তু আর বৈশা থাকনের টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইব।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারব, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচব, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমব।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাকে অনেক ক্ষতি হয়েছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকায় যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরা যেতেছে।
3: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
2: এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, খেতে পানি দেওয়ানোর জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বৈশা থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে
4: আনন্দের।
5: শুনল তো?
6: খাল খনন,
5: কৃষক কার্ড আমাদের জীবনে, বিশেষ করে কৃষক জীবন যে কত বড় প্রভাব ফেলবে, আমরা সবাই মিলে এই কাজটিতে সহযোগিতা করব, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো দেখো, আজকে তো আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। 1981 সালের এই যে 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে প্রেম, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে শহীদ জিয়া হিসেবে স্থান করে নিয়েছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আজও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের কারিগর হিসেবে জিয়াউর রহমান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরিত হবেন তার অবদানের জন্য। আমরাও গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আজ ঈদের তৃতীয় দিন, সকলকে জানাই ঈদ মোবারক। আজকের চতুর্থ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, লায়লা পারভিন কেয়া, তাসমিয়া রহমান এবং আমি সুপা সাদিয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের। অনুষ্ঠান তত্ত্বাবধানে রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর সকল বিশ সেনানী ভাই বোনদের আজকের আয়োজন এ ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। দুর্বার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি তসমিয়া রহমান খান,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি সুপা সাদিয়া। দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজনে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের গান। প্রথমেই শুনবেন শিল্পী আপেল মাহমুদ, গীতিকার ইমরান নূর, সুরকার আপেল মাহমুদ।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে শুনছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের গান। এবারের গানটির কথা ও সুর সাজিয়েছেন লোকমান হোসেন ফকির, গানটির শিল্পী মাহমুদুন নবী।

এবারের গানটির সুরকার সুমন রেজা খান, গীতিকার জোবায়দুল ইসলাম, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নৌশিন তাবাসুম স্মরণ গিয়েছেন তুমি ফুটন্ত কমল আমাদের আলোর দিশা এই গানটি।

এবারের গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দেশের গানটির মধ্য দিয়ে শেষ হল আজকের দুর্বার।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। এডিনবরায় ত্রিদেশীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ নারী দল 14 ওভারে 3 উইকেটে 83 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। রাওয়ালপিন্ডিতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 35 ওভারে 6 উইকেটে 160 রান করেছে। এর আগে পাকিস্তান টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আগামী মঙ্গলবার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আগামীকাল আহমেদাবাদে বাংলাদেশ সময় রাত 8:00 শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এদিকে গতরাতে লীগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় গুজরাট টাইটান্স। এদিকে আগামীকাল ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ম্যাচে পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9:00 খেলা শুরু হবে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 25 রানে পরাজিত করে জয়ধারা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 199 রান করে। 200 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করতে সক্ষম হয়। ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আজ পিএসজি ইংলিশ জয়েন্ট আর্সেনালের মোকাবেলায় মাঠে নামবে। হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস এরিনায় বাংলাদেশ সময় রাত 10:00 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, ফলে দুই লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। আগামীকাল ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। এর আগে বিকেল 5:00 একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 12 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজ অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচেই সকাল 9:00 শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। গ্রুপ বি তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতান জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 2টি ম্যাচে লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাসকাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জুনিয়র পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওইদিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
2: الله أكبر الله أكبر الله

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

কিছু মানুষ বেঁচে থাকেন মৃত্যুর পরেও মানুষের ভালোবাসায়, স্মৃতিতে, ইতিহাসের পাতায়। আজ 30 মে, বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর দিন। 1981 খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল একটি স্বপ্নের কারিগরকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন শুধু একজন মানুষ চলে যাননি, চলে গিয়েছিল একটি যুগ, একটি প্রতিশ্রুতি, একটি অদম্য সংকল্পের নাম। যে মানুষটি 71-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, যিনি রণাঙ্গনে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন মাতৃভূমির জন্য, সেই বীর সন্তানকে হারিয়ে সেদিন নিঃশব্দে কেঁদেছিল গোটা বাংলাদেশ। তিনি ছিলেন সেই নাবিক যিনি ঝড়ের রাতে হাল ধরেছিলেন, যখন দেশ একদলীয় শাসনের অন্ধকারে ডুবে যাচ্ছিল, যখন গণতন্ত্র শ্বাসরুদ্ধ, মানুষের কণ্ঠ স্তব্ধ, তখন তিনি ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, মানুষের কথা বলার অধিকার। তাঁর হাত ধরে বাংলাদেশ খুঁজে পেয়েছিল নতুন পরিচয়, বাংলাদেশে জাতীয়তাবাদের আলোকিত পথ। আজ তাঁর প্রয়াণ দিনে লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে তাঁর নাম, ফুলে ফুলে ঢেকে যাচ্ছে তাঁর সমাধি, চোখের কোণ ভিজে উঠছে তাঁকে ভালোবাসা অগণিত মানুষের। কারণ জিয়াউর রহমান শুধু একটি নাম নন, তিনি একটি অনুভূতি, একটি আবেগ, একটি অঙ্গীকারের প্রতীক। প্রিয় শ্রোতা, আজকের এই দিনে দাঁড়িয়ে পেছনে তাকালে দেখা যায়, জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের শাসনকালে যা করে গেছেন তা অনেকের সারা জীবনেও হয় না। একটি বিধ্বস্ত দেশকে তিনি দিয়েছিলেন নতুন প্রাণ, একটি নিষ্পেষিত জাতিকে দিয়েছিলেন মাথা তোলার সাহস। বুলেট তাঁকে থামিয়ে দিয়েছিল, কিন্তু তাঁর আদর্শকে থামাতে পারেনি। তাঁর বপন করা গণতন্ত্রের বীজ আজও এই মাটিতে শিকড় ছড়িয়ে আছে, তাঁর দেখানো পথ আজও কোটি মানুষের পথ প্রদর্শক।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সুখী সংসার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গড়ে তোলার চেষ্টা করি সুস্থ, সচেতন আর পরিকল্পিত জীবন, পরিবারে শান্তি রাখতে, সুস্থ থাকতে আর আগামীর প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে দরকার সঠিক তথ্য, সচেতনতা আর কিছু ভালো সিদ্ধান্ত। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকে তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে। আর কথা বাড়াবো, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত শিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
2: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্য বিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগবে।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভের মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলেই সেটাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা রাখবে?
2: আমি প্রথমেই আমাদের ইউএনও মহোদয় আছে, চৌগাছা থানা আছে।
1: বাহ, চমৎকার। তাদের মধ্যে একটি নেতৃত্ব সুলভ জায়গা তৈরি হয়েছে। পরের বন্ধুকে রয়েছে আমাদের সঙ্গে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মদ মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
1: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
3: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
3: বাল্যবিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইফতিজিং এর ভয়, প্রবীণদের বাল্যবিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
1: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাত জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব। তাদেরকে কখনোই বাল্যবিবাহ আমরা দিব না, কারণ বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম ফাল্গুনী আক্তার। আমি এবিসিডি কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণীর।
1: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো এক মেয়েদের কাছে এই বাল্যবিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারব।
1: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছ, এখন যারা স্কুলে পড়ছে, তোমার থেকে যারা ছোটরা রয়েছে, তারা যদি বাল্যবিবাহের কোথাও শিকার হতে যায় তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
4: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করব, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পরিবারেও আমি কথা বলব এবং আমাদের আরো বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
1: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্যবিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ের স্কুলে যেতে পারছে না এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে। এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
1: আমরা বাল্যবিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
4: আমরা সবাই মিলে সচেতন হব। আমরা আমাদের গ্রামে, শহরে যাই হোক, আমরা সেমিনার তৈরি করব যেখানে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ করব। করব।
1: অনেক ধন্যবাদ, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু। চলুন কথা বলি, তোমার নাম এবং কিসে পড়ো?
4: আমি মিস প্রভা খাতার, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
1: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
4: আমরা দুই বোন।
1: এখানে কেউ কি এসছেন তোমার সঙ্গে?
4: জি, আমার শিক্ষক এসছেন।
1: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
4: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
1: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
4: জি অবশ্যই আছে।
1: তুমি একটু ছোট করে বলবে যে বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
4: বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত। অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি, আপনি সবাই, আমরা সবাই বাল্য বিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করব বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কিভাবে শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছেন?
5: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে, যাতে বাল্য বিবাহের সম্মুখীন না হয় এবং বাল্য বিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি, যাতে বাল্য বিবাহ তারা সম্মুখীন না হয়।
1: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। আমরা অনুষ্ঠানের সবশেষে এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছেন, বাল্য বিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান। চলুন আমরা জানি। এ পর্যায়ে কথা বলব উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
6: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
1: বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
6: জি, দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্য বিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333-তে ফোন করে আমাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্য বিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা যেমনটি কাজ করছেন, পাশাপাশি আজকে তরুণ প্রজন্ম যারা তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে, এই যে তরুণদের অগ্রযাত্রা আপনি কিভাবে দেখছেন?
6: আপনি ঠিকই বলেছেন যে ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, তাদের সাথে আমাদের একটি খুব আন্তরিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই তখন তাদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে বাল্য বিবাহ কেন দেওয়া যাবে না, বাল্য বিবাহের কুফলগুলো কি সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
1: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয়, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্য বিবাহ প্রতিরোধে?
6: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে বাল্য বিবাহ নিরোধের কোন বিকল্প নেই। সবাই বাল্য বিবাহকে না বলি এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
6: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই। আমরা আসুন বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি।
0: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। তরুণদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তারা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে, আমাদের দেখাবে নতুন আলোর দিশা যা আমরা পারিনি। তরুণরা তা করে আমাদের সব অপূর্ণতা দূর করে দেবে, এ বিশ্বাস আমাদের প্রবল। এবারে চলুন শুনি একটি জনসংখ্যার গান, যেগুলো গেয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও এম আর হাসান সেলিম। গানের কথা সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন দীপক কুমার দে।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে শুরুর কথা স্মরণ করিয়ে বলি, ইতিহাস বড় নির্মম, সে সব সত্য একদিন উন্মোচন করে দেয়। আর ইতিহাস আজ সাক্ষ্য দিচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই মাটির সন্তান, এই মানুষের নেতা, এই জাতির গর্ব। ত্রিশে মে আজকের এই দিন শুধু একটি মৃত্যুদিন নয়, এটি বাংলাদেশের বুকে এক অমোচনীয় ক্ষতের দিন। তবু এই বেদনার মাঝেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার, তাঁর দেখানো গণতন্ত্রের পথে অবিচল থাকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নেই তবু আছেন লক্ষ হৃদয়ের গভীরে, বাংলাদেশের প্রতিটি ভোরের আলোয়, প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের মাঝে তিনি চিরজীবী। বিনম্র শ্রদ্ধা ও অশ্রুসিক্ত সালাম জানাই এই মহান শহীদের স্মৃতির প্রতি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
1: অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল,
2: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরছেন হাজিরা। আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে 10 শিশুসহ নিহত 22। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এবারে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
2: 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাস্সের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি।
3: পাকিস্তান মির্জাখালী থেকে মেয়ে পালিয়ে এসে প্রশিক্ষণত পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশ করি। আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম। একত্রে ডিসিশন আমরা বের হয়ে যাবো, ফেরত আসবো না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে নৌকা বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে তারপরে বাংলাদেশ পারো সীমান্ত আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। ওনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণা শুয়েই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীনতা অংশগ্রহণ করব। উনাকে মাত্র তখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী, যেটা রেগুলার ফোর্স বলি, একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যার নাম করে তার নামে জেড ফোর্স। কেন জানি না উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে জংশন করার জন্য এবং ইনপ্যাক্টের জন্য। মেজর জিয়ার জেড ফোর্স চার আন্দারে আমি যুদ্ধ করি, যেহেতু যতদিন সময় ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত।
2: দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোতাসের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি।
3: যুদ্ধে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি দেখেছি, সবাই পরে আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। কারণ উনি একটা ব্রিগেড কমান্ডার ছিল, তোমার তিনটা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3,000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রের সামনে যাওয়া, কিন্তু আমার জানতে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যে লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন, এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে কতখানি ওনার হইতে সে মনপ্রাণ নিবেদিত ছিল আর কি। তারপর ওনার আচরণে, কথাবার্তায়, বিভিন্ন সময় যেগুলি কথা বলতেন, বোঝা যেত যে উনি বিঘ্ন সংকল্পবদ্ধ এবং ইনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে।
2: মোতাসের হোসেনের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদা সিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়ক স্বরূপ জনগণের মনিকোঠায় চির জাগরুক থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত 25শে মে থেকে 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে 1 জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। সারা দেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকাসহ 17টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: শনিবার ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, ইসিবি চত্বর, জুরাইন ও কুড়িল সহ রাজধানীর 17টি স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।
5: আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।
2: নয়াপল্টনের দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
6: শহীদ জিয়ার রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার এই 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদেরকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।
4: প্রধানমন্ত্রী বলেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা মহানগরী সহ প্রতিটি ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান 1974 সালের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত ও বর্ধিত কৃষি উৎপাদনের দিকে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় 17 বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 2024 সালের 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
7: স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরী মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, 1971 সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরও বলা হয়, 71-এর মতো এখনও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতে হজ ফ্লাইটে প্রথম দিনে আজ 13টি ফ্লাইটে মোট 5,434 জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী 30 জুন পর্যন্ত মোট 106টি ফিরতে হজ ফ্লাইট পরিচালিত হবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 583 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে মোট আক্রান্ত হয়েছে 1,086 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3রা জুন দেওয়া হবে। আজ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও অনেকেই পশু কোরবানি করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট এবং ব্যক্তিগত কোন কারণে যারা ঈদের দিন এবং গতকাল পশু কোরবানি করতে পারেননি তারা আজ পশু কোরবানি করেন। অনেকে আবার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করতে আজ অতিরিক্ত পশু কোরবানি করেছেন। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে আজও বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আগামীকাল পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। 1987 সালের 15 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগান উদ্বাস্তুদের বহনকারী একটি ট্রাক আজ পাকিস্তান থেকে ফেরার পথে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মহাসড়কে উল্টে গেলে 10টি শিশুসহ কমপক্ষে 22 জন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজি জানান, রাজধানী কাবুলের সঙ্গে নানগারহার প্রদেশের সংযোগকারী লাগমান প্রদেশের প্রধান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র সঠিক পথে রয়েছে এবং ইরানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। খেলার খবর ক্রিকেট। এডিনবোরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে জয়ের জন্য 134 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেটে 133 রান করে। ফুটবল। আগামীকাল ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমানের মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশের নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরছেন হাজিরা। আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে 10 শিশুসহ নিহত 22। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজবিন শারমিন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। প্রতি বছর এই দিনটি বাংলাদেশের জনগণের জন্য এক নতুন বার্তা, এক নতুন অর্থ বয়ে আনে। জিয়াউর রহমানের জীবন ও কর্ম থেকে এই দিনে বাংলাদেশের জনগণ নবতর শিক্ষা গ্রহণ করে। সৈনিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন জিয়াউর রহমান। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের সাধাসিদের নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরদিন জেগে থাকবে। একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অর্জন অসামান্য। তিনি ছিলেন একজন সত্যিকার গণমুখী শাসক। মাত্র 45 বছর বয়সে তাঁর বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। 4 বছরেরও কম সময়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছিলেন। তবু এই সীমিত সময়কালেই তিনি অনেকগুলো যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের জীবনযাপন ছিল খুবই স্বাভাবিক। একটি দেশের রাষ্ট্রপতি নিজের পদমর্যাদা, প্রোটোকল ইত্যাদির তোয়াক্কা না করে গ্রামের মানুষ, মজুর, কৃষকদের সঙ্গে মিশে তাদের এলাকায় খাল খননের অংশ নিয়েছেন, যা ছিল অভাবনীয়। এর পাশাপাশি সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দেয়। শহীদ জিয়াউর রহমান তার কর্মসূচিগুলোর মাধ্যমে দেশের মানুষের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন যে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বড় ও অমিত সম্ভাবনাময় একটি দেশ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে জাতীয় ঐক্যের মাধ্যমে তাঁদের কাজে লাগাতে পারলে বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো গড়ে তোলা সম্ভব। তিনি মনে করতেন, এই দেশে একটি কর্মযোগ্য সৃষ্টি করতে হলে সেটি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনৈতিক নেতাকর্মী দিয়ে সম্ভব নয়। এর জন্য সব শ্রেণী, পেশা ও মানুষকে সম্পৃক্ত করতে হয়। অর্থাৎ একটি জাতির মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতে প্রয়োজন বিভিন্ন কর্মসূচি, যাতে নিয়োজিত হবে সরকারি বেসরকারি সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউর রহমান যে চেতনায় অগ্নিশিক্ষা প্রজ্বলিত করেছিলেন তা আজও অম্লান। উপনিবেশ পরবর্তী এশিয়া ও আফ্রিকার রাজনৈতিক রঙ্গমঞ্চে যেসব জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছিল তাদের থেকে জিয়া ছিলেন ব্যতিক্রম। কারণ ওইসব নেতার মৃত্যুর পর জনগণ তাদের মতাদর্শ ধারণ করে রাখেনি, কিন্তু জিয়া একটি দল ও একটি আদর্শ রেখে গেছেন যা আজও বাংলাদেশের ইতিহাসের চালিকা শক্তি। তার বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে প্রথিত হয়ে এক বিপুল বস্তুগত শক্তিতে পরিণত হয়েছে। অনেক কীর্তির মাঝেও মূলত জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই দুই অনন্য কাজের জন্য শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অমর হয়ে থাকবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও ছিলেন জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন মহান রাষ্ট্রনায়ক। তার স্বপ্ন ছিল সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সংক্ষিপ্ত অথচ বৈচিত্র্যময় জীবনের এই কাজগুলো সম্পন্ন করতে এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ করেছেন, যেভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরলস ছুটে বেরিয়েছেন, তাতে দেশের প্রতি তাঁর মমত্ববোধের পরিচয় মেলে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন, আধুনিক ও উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার ম্যানিফেস্টো তথা 19 দফা রচনার মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে জিয়া এদেশের জনতার মাঝে চিরভাস্বর হয়ে থাকবেন। সার্বভৌমত্ব সুরক্ষা, দেশপ্রেম, উন্নয়ন ও উৎপাদনের যে রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান, সেই পথ ধরে দেশনেতার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু করেছেন তার পুত্র তারেক রহমান। পিতার ৪৫তম শাহাদত বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি।

0: প্রধানমন্ত্রী তাই বলেন, একে অপরের প্রতি সহযোগিতা ও কল্যাণের মনোভাব নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে পারলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিল, খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: আজকে আমরা এখানে জড়ো হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে। এই বাংলাদেশটি আমাদের দেশ। 1971 সালে এই দেশের মানুষ যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময় এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। এই দেশের মানুষ এই দেশকে নিয়ে অনেক প্রত্যাশা আছে, তাদের অনেক সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন আছে দেশকে নিয়ে। কিন্তু এ কথাটা বাস্তব যে নিজের ঘর যোগ্য নিজেকে গুছিয়ে রাখতে হয়, নিজের ঘরের খুঁটি যোগ্য নিজেকে গাছতে হবে ঘরটি তৈরি করার জন্য। ঠিক একইভাবে দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। বিগত 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানে শীষের ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। আমরা দেশের মানুষের কাছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেখেছেন নির্বাচনের পরে সরকার গঠনের সাথে সাথে আমরা চেষ্টা করেছি সেই প্রতিশ্রুতিটি পর্যায়ক্রমিকভাবে কাজ শুরু করেছি। আমরা প্রতিশ্রুতিটি যাতে আমরা পালন করতে পারি তার জন্য পর্যায়ক্রমিকভাবে আমরা কাজ শুরু করেছি। এই কাজে সরকার যখন তার প্রতিশ্রুতি রক্ষা করবে, একইভাবে আমাদের দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেকের ষষ্ঠ অবস্থান থেকে কাজ করতে হবে। এখন হয়তো একজন বা সাধারণ মানুষ বলতে পারে যে আমি কি কাজ করবো, আমি তার সরকারের কেউ না। আমি সেই ভাইটিকে যার মনে এই প্রশ্নটি এসেছে যে আমি তো সরকারের না, আমি তো সরকারের কেউ না, আমি একজন সাধারণ মানুষ কি করবো। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরেও দেখেছেন, নিশ্চয়ই গতকালকে কেউ কেউ আমাকে দেখেছিল। আমি কিন্তু গতকালকে চুপচাপ এই এলাকার ভিতরে ঘুরে গিয়েছি, যে এলাকার এই এলাকা সহ যাত্রা করে সব বিভিন্ন এলাকা ঘুরে গিয়েছি ঢাকার দক্ষিণাঞ্চল, যে কোথায় কি অবস্থা, বিশেষ করে কোরবানিদের পরে বর্জ্যের কি অবস্থা, এছাড়াও বিভিন্ন আবর্জনার কি অবস্থা। এবং আপনারা দেখেছেন যে মোটামুটি ভাবে সিটি কর্পোরেশনের যে মানুষজন যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করেছে, মোটামুটি ভাবে অনেকাংশে বিভিন্ন জায়গা পরিষ্কার করছে। এখন অনেক জায়গা বাকি আছে কিন্তু করেছে। এখন আপনি যেই কাজটি করতে পারেন, এই ঢাকা শহরে তো আপনি বাস করেন, এখানে যতটুকু মানুষ এই যে আমার হাতের বাম দিকে আপনারা দাঁড়িয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, এই প্যান্ডেলের বাইরে যতটুকু মানুষ কম বেশি সবাই যে ঢাকা শহরে বাস করেন, এই এলাকায় বাস করেন, এখন চিন্তা করেন এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে। এই টিভির পর্যায়ে যখন অন্যান্য দেশের ছবি যাতে রাস্তাঘাট থাকে, সুন্দর রাস্তাঘাট থাকে, পরিষ্কার রাস্তাঘাট থাকে, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন তো হয়? আমার তো হয় না, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না? কারণ ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের জন্য আপনি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসেবে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যদি এলাকার মানুষ হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলে দিন, একটু তো আবর্জনা এক কেজি আধা কেজি আবর্জনা বা দিতে যে আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি এক কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে, না হলে 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন, তারপরে 10 টন ময়লা জমা হয়ে যাবে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: আবর্জনা তো আপনি এখানে ফেলে দিই, কিন্তু আবর্জনা এক কেজি আধা কেজি আবর্জনা বা দিতে যে আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি এক কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে, না হলে 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো এক টন, 1,000 কেজি এক টন তাহলে 10 টন ময়লা জমা হয়ে যাবে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান ডিলে করে শোনানো হলো। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।

0: মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা দেশের গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা একটা বেজে 5 মিনিটে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। দুপুর 12:20 ফারহানা খান পুরবীর গাওয়া রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে। মণিমালা বিশ্বাসের গাওয়া বাউল গান শুনতে পাবেন দুপুর 12:20। এছাড়া বাউল গানের অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে 6:10। আল্লাপাকের শানে হামদ ও নাতি রসুল প্রচারিত হবে দুপুর 12:50 ও সন্ধ্যে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উস

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: শ্রোতা বন্ধুরা, শেষ হল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং তানিয়া সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।